বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ মঙ্গলবার 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 23শে জিলকত 1447 হিজরি, 12ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে তন্বী ব্যানার্জি এবং রুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ টিউজডে দ্য 29th অফ বৈশাখ, দ্য 23rd অফ জিলকদ অ্যান্ড মে দ্য 12th. দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান. ফার্স্ট দ্য হেডলাইন্স. প্রাইম মিনিস্টার ইনস্ট্রাক্টস পুলিশ টু কনসিডার অফেন্ডার্স অ্যাজ ক্রিমিনালস, কলস ফর ওয়ার্কিং টুগেদার রাইজিং অ্যাবাভ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন. Home Minister announces formation of specialized cyber police unit to combat cyber crime, rumors and misinformation. No cattle market will be allowed on or beside highways during Eid, clarifies Road Transport and Bridges Minister. Government is setting up mobile hospitals to combat dengue, says Health and Family Welfare Minister. Prime Minister's visit to China will expedite implementation of Tista Master Plan, hopes Disaster Management and Relief Minister. High Court releases text of full verdict banning unborn child's gender. US issues new sanctions over Iran's oil shipments to China. And Bangladesh will resume their second innings batting with 152-3 on last day of first test against visiting Pakistan at Mirpur today. You've just heard the headlines. Now I move on to the details. Prime Minister Tariq Rahman has instructed police to treat any offenders as criminals, irrespective of their political affiliation. He gave this instruction while addressing police officers at a program at the Prime Minister's office at Tejgaon in the capital yesterday on the occasion of Police Week 2026. The Prime Minister reiterated his government's uncompromising stance against corruption, terrorism and misrule, and said the role of police is undeniable in building a strong, accountable, legal and people-friendly state system. Mentioning his government's objective of bringing every citizen of the country, regardless of party or opinion, under social safety net, he further said to this end, in addition to strictly combating criminals, the police should consider the issue of public safety first. Tariq Rahman said due to advanced technology, the nature of crimes, including transnational organized crime, have changed, so the responsibility of the police force has become extensive. The Prime Minister urged police members not to compromise for any professional benefits. Speaking at the event, Home Minister Salahuddin Ahmed reiterated the government's zero-tolerance policy against corruption in the police force and said that there will be no compromise in maintaining discipline in this law enforcement agency. Highlighting the evolving nature of crime in the digital age, the Home Minister announced the formation of a specialized cyber police unit to combat cyber crime, online rumors and misinformation spread through social media platforms. Later, the Prime Minister held a meeting with senior police officials at his office at Tejgaon. At that time, he called on the members of police force to rise above their differences of opinion and work together for safeguarding the country. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam has said no sacrificial cattle market will be allowed on or beside the highway ahead of Eid al-Adha holiday to ensure smooth movement of vehicles and passengers. He said this at a press conference at the Secretariat yesterday. The minister said 69 mobile courts will be operated at different spots in Dhaka to facilitate the movement of homebound people on the occasion of Eid and to avoid unnecessary traffic congestion on the roads and highways. He said vehicles owners have been instructed not to stop buses here and there on the road and pick up and drop passengers. Sheikh Rabiul Alam said government factory owners have been asked to grant holidays to their workers in phases over 3 days to ease Eid travelling. Health and Family Welfare Minister Shadan Muhammad Shakwat Hussain has said the government is setting up mobile hospitals to tackle dengue as part of its commitment to ensuring healthcare for all. He was briefing the journalists after making surprise visits to different hospitals in Boishal yesterday. The health minister said directives were given to take action against hospital brokers alongside improving the environment and quality of services at hospitals. He said Borishal Children Hospital would be made fully operational within the next 3 to 4 months. Sardar Mohammad Shakhat Hossain also said 1 lakh manpower would be recruited in the health sector from next July. Measles infection has not yet been completely stopped and it would take some time for children to develop immunity, he added. About the dengue situation, the minister said the government has already taken preparations and is placing more emphasis on preventive measures. Disaster Management and Relief Minister Asadul Habib Dulu has said the government is working to create new employment opportunities for 1 crore youths across the country over the next 5 years. He said this while responding to questions from journalists after inaugurating a job fair at Lalmurihat District Stadium yesterday. The minister hoped that Prime Minister Tariq Rahman's visit to China will expedite the work of Tista Master Plan. This is Bangladesh Besar giving the news. The full text of a landmark High Court verdict banning the disclosure of an unborn child's gender by hospitals, diagnostic centres, laboratories or any other medium was published yesterday. The verdict was originally delivered on 25th February of 2024 by the High Court bench comprising Justice Naima Haider and Justice Qazi Zinat Haq. The US has imposed new sanctions on 3 individuals and 9 companies accused of helping Iran ship oil to China. Sources said 4 of the companies are based in Hong Kong, 4 in the United Arab Emirates and 1 in Oman. The US Treasury move follows sanctions announced on Friday on individuals and companies aiding Iranian purchases of weapons and components used to make drones and ballistic missiles. The U.S. Treasury Department said in a statement yesterday the individuals and firms assisted Iran's Islamic Revolutionary Guards Corps, IRGC, in oil sales and financial transactions. It comes days before U.S. President Donald Trump's planned meeting with Xi Jinping. Meanwhile, Britain has also imposed sanctions on 9 individuals and 3 entities linked to Iran over alleged hostile activities and attack plots in the U.K. and other countries. The European Union has agreed to impose sanctions on Israeli settlers and leading Hamas figures. The EU foreign policy chief, Kaja Kallas, said this in a social media post yesterday following the agreement. Sources said consensus was reached on the sanctions packages at a meeting of member states' foreign ministers yesterday. U.S. President Donald Trump has said the ceasefire with Iran is on life support after rejecting Tehran's latest proposal to end the conflict, calling it totally unacceptable. Trump's remarks came as Tehran sent a new proposal on 10th May to Washington via Pakistan. Sources said, according to the proposed plan, the first stage of the negotiations will focus on ending hostilities as well as ensuring maritime security in the Gulf and the Strait of Hormuz. Cricket and Bangladesh will resume their second innings batting with score of 152-3 against visiting Pakistan on the last day of the first test at Mirpur in Dhaka today. Bangladesh are leading the test by 179 runs scored so far. Bangladesh 413-152-3, Pakistan 386. Today's play will resume at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusts squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Manusing, Dhaka, Kumilla and Silhet. Reports in these areas are to west cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister instructs police to consider offenders as criminals, calls for working together, rising above political affiliation. Home Minister announces formation of specialized cyber police unit to combat cybercrime, rumors and misinformation. No cattle market will be allowed on or beside highways during Eid, clarifies Road Transport and Business Minister. Government is setting up mobile hospitals to combat dengue, says Health and Family Welfare Minister. Prime Minister's visit to China will expedite implementation of Tista Master Plan, hopes Disaster Management and Relief Minister. High Court releases text for full verdict banning unborn child's gender. US issues new sanctions over Iran's oil shipments to China. and Bangladesh will resume their second innings, batting with 152-3 on last day of first test against visiting Pakistan at Mirpur today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ভর্তুকি মূল্যে গতকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খুলনা মহানগরীতে 10 দিনব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। মহানগরীর 15টি গুরুত্বপূর্ণ স্থানে 15টি ট্রাকে করে পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে ভাঙাপোল মেডিকেলের পিছনে, সবুজ সংঘ মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শশীভূতন স্কুলের সামনে, রূপসা ব্রিজের নিচে, মানিকতলা মোড়, আঞ্জুমান মসজিদ, দৌলতপুর, শিববাড়ি মোড়, 1 নম্বর নেভিগেট, খালিশপুর, আলফারুকের সামনে, সোনাডাঙ্গা মুজগুন্নি মহাসড়ক, বন বিভাগের সামনে, ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক, বৈকালী মোড়, কাশীপুর ঈদগাহ মাঠ ও খুলনা প্রেস ক্লাব। একজন ভোক্তা প্রতি লিটার ভোজ্যতেল 130 টাকা দরে, সর্বোচ্চ 2 লিটার, প্রতি কেজি চিনি 80 টাকা দরে 1 কেজি এবং প্রতি কেজি 70 টাকা দরে 2 কেজি মসুর ডাল ক্রয় করতে পারছেন। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত এসব পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এদিকে বাগেরহাটে 9টি উপজেলায় 18টি ট্রাকের মাধ্যমে গতকাল থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কিনতে পারছেন সাধারণ ক্রেতারা। সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হবে 480 টাকা। খুচরা বাজার থেকে সব পণ্য কিনতে 700 থেকে 720 টাকা লাগে, অর্থাৎ প্রতি প্যাকেজে সাশ্রয় হবে 220 থেকে 240 টাকা। এছাড়া চুয়াডাঙ্গায় গতকাল থেকে জেলার 4টি উপজেলার 10টি স্থানে প্রায় 4000 মানুষের কাছে সাশ্রয় মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু হয়েছে। 10 দিনে জেলার 100টি পয়েন্টে প্রায় 40000 মানুষের কাছে টিসিবির পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বেনাপুর পৌরসভাকে আধুনিক, টেকসই ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা গতকাল পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক 2024 থেকে 2030 সাল মেয়াদী প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 5201 কোটি টাকা। বেনাপুর পৌরসভার প্রশাসকের সভাপতিত্বে শাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি, নগর পরিকল্পনাবিদ, সামাজিক ব্যবস্থাপনা ও পরিবেশ বিশেষজ্ঞ ও স্থপতি সহ রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বেনাপুর পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ এর সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাহুবীর যশোর কেন্দ্রের কর্মকর্তাদের এক মত বিনিময় সভা গতকাল যশোর নতুন উপশহর ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বাহুবীর একাডেমিক কার্যক্রম, শিক্ষা বিস্তার ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে উপাচার্যকে অবহিত করা হয় এবং পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক শেখ সোহেল আহমেদ এবং মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহ বাউবির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল সচেতনতামূলক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষক ঋণ মওকুফ, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অবক্ষয় রোধ, মানব পাচার, গুজব ও অপতথ্য মোকাবেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। জেলা পরিষদের প্রশাসক দেলাওয়ার হোসেন খোকন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসারের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার, যশোর প্রেস ক্লাবের সভাপতি ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ 200+ নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা তথ্য অফিসের আয়োজন করে। সাতক্ষীরা দেবাটা উপজেলার কমলপুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মহাদ্দেস আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা জামাতের আমির সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 1,31,00,000 টাকা ব্যয়ে নতুন 4তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় ক্যাম্পেইন 2026 অনুষ্ঠিত হয়। গতকাল যশোরের মঞ্জিতপুর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভাপতিত্বে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর জেলা শাখার উদ্যোগে গত দুই দিনে যশোরের শহরের গাবতলা মোড়, বি ব্লক ও উপশহর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে 400+ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধভাবে দখলে রাখা প্রায় 50 কোটি টাকা মূল্যের 5 একর জমি উদ্ধার করা হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি দল গতকাল যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 8,63,000 টাকা মূল্যের শাড়ি, থ্রি পিস, ঔষধ ও কসমেটিক সহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার পূর্ব নারায়ণপুর এলাকার একটি বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে 15,000 টাকা জরিমানা আদায় করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী রূপা রানী সাহা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে।

0: দেশের গানগুলো শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন শাহানা সুলতানা বিউটি, গানের কথা লিখেছেন সুশান্ত সরকার, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাইট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং GIS প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারব। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়। এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী নাসরিন আক্তার, কথা লিখেছেন শিউলি মহিউদ্দিন আর সুর করেছেন শাহ আলম বাদল।

বর্ণালীটি শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। পৃষ্ঠতে আমাদের অনুষ্ঠান সম্পর্কে এটি ঘোষণা, আগামী 13 মে 2026 বুধবার বেলা 2:30 প্রচার হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান। এবারের বিষয় শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি এবং অভিভাবকদের করণীয়। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো অনুষ্ঠান চলাকালীন আপনারা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল, ঘোষণাটি শুনলেন। বন্ধুরা, আবার চলুন শুনে আসি গান। এবারের গানের শিল্পী আব্দুল হাকিম, সুর করেছেন শেখ আলী আহমেদ, কথা সাজিয়েছেন কাজল মাহমুদ।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: আমাদের প্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হলে জীবনহানির আশঙ্কা তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আমাদের দেশেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকারের উদ্যোগে 5 এপ্রিল 2026 তারিখ হতে ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় 12 এপ্রিল 2026 হতে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 20 এপ্রিল হতে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মনে রাখবেন, হাম থেকে সুরক্ষার একমাত্র উপায় টিকা। দেশের প্রতিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও অভিভাবক সহ সকলের প্রতি আহ্বান, আসুন শিশুদের হাম থেকে নিরাপদ রাখতে আজই টিকা গ্রহণ নিশ্চিত করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুরক্ষিত হোক শিশুদের ভবিষ্যৎ ও গড়ে উঠুক সুস্বাস্থ্যের বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আতিক মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাখা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের দেওয়া উদ্দেশ্য ভাষণে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে তার সরকারের আপোষহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষকে রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা সরকারের উদ্দেশ্য উল্লেখ করে তিনি আরও বলেন, এ লক্ষ্যে অপরাধীদের কঠোরভাবে দমনের পাশাপাশি জনগণের নিরাপত্তার বিষয়টিও পুলিশ সদস্যদের সবার আগে বিবেচনায় রাখতে হবে। প্রধানমন্ত্রী পেশাগত সুবিধা লাভের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ না করতেও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই আইন প্রয়োগকারী সংস্থায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোন আপোষ করা হবে না। ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির উপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মহাসড়কের উপরে বা পাশে কোন কোরবানির গরুর হাট বসবে না। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে অযাচিত যানজট এড়াতে ঢাকার বিভিন্ন স্থানে 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শেখ রবিউল আলম বলেন, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা না করতে যানবাহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকোয়াত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসাবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালে বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতালে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 3-4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদক বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি গতকাল লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চারটি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে এখন থেকে গর্ভের সন্তান ছেলে নামে তা প্রকাশ করা যাবে না। গতকাল বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ শেষ দিনে 3 উইকেটে 152 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। গতকাল বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 179 রানে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ প্রথম ইনিংসে 413 ও দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 152, পাকিস্তান প্রথম ইনিংসে 386। আজ সকাল 9:45 পঞ্চম ও শেষ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: অনেক কিছু বলার আছে, কিন্তু অনেক সময় হয় কোনো কিছু বলার থাকে না, অর্থাৎ অনেক কথাই যায় যে বলে কোনো কথা না বলে। বন্ধুরা, ইথার তরঙ্গের মাধ্যমে আপনাদের সাথে আমাদের পরিচয়, আপনাদের সাথে আমাদের মেলবন্ধন। হৃদয়ের কথা বলি, আবার কিছু কথা না বলাও থাকে। এই না বলা কথাগুলো বুঝিয়ে নিতে হয়, কেননা আপনাদেরকে ভালোবাসি বিধায় প্রতিদিন সকাল 9:05 এই আয়োজনে আপনাদের সাথে কথা বলবার জন্য উপস্থিত হই। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন অনেক কথাই বলতে চাই আজকের গানে গানে সুরে সুরে, তো আর কথা নয়, রূপালীর আয়োজনে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে এই কথা বন্ধু হয়ে আছি। লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: আমি তনি ব্যানার্জি,
0: আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। বন্ধুরা, আজকে কিন্তু চিঠি নেই, কথা বলতে ইচ্ছে করলেও কথা বলতে পারছি না, কেননা চিঠি না থাকলে, চিঠির ভাষাতে কথা না বলতে পারলে মনটা একটু খারাপ হয়। তবে একটু আশা নিয়ে থাকি যে হয়তো বা কখনো না কখনো চিঠি তো আসবেই, তখন পড়ব। আর এছাড়াও যে মাধ্যমটি আছে সেটি হচ্ছে ফোর ইন পর্ব, নিশ্চয়ই জানেন নাম্বারটি। তারপর তো নিয়ে আমরা একটু মনে করিয়ে দিই বন্ধুদেরকে, তাই না?
1: একদমই তাই। 01974121970 এই নাম্বারটি।
0: হ্যাঁ, যে কথাটি বলছিলাম, তো একদিন না দেখলে সত্যি মনটা ভীষণ কষ্ট হয়, খুব খারাপ লাগে। তো ভালোবাসা মানুষদের কথা না শুনলে সত্যি ভালো লাগে না। তো চলুন, ঘাটের খেয়া ঘাটের মাঝি এই ছবির গান দিয়ে শুরু করি আমাদের আজকের রূপালীর আয়োজন। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন নিয়মিত শ্রোতা রুবেল, খালিশপুর খুলনা থেকে শিল্পী রুনা লায়লা এবং ইন্দ্র কিশোর।

0: এবারে রয়েছে আপনাদের জন্য হৃদয় আমার ছবির গান, তুমি আমার হৃদয় রয়েছে এমন গানটি। আর এই গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন কোন বন্ধু?
1: দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধু, আর গানের শিল্পী খালিদ হাসান মিলু।

0: শ্রোতা সত্যি তাই ভালোবাসতে তো কাছে আসতেই হবে, আর তাই আর দেরি নয়, আপনাদের কাছাকাছি ভীষণ কাছাকাছি চলে আসতে চাই এই মুহূর্তে 01974121970 এই নম্বরটিতে। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন আমাদের?
1: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, কে বলছেন?
2: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, থানা মোড়লগঞ্জেরা বাগের থেকে।
0: ইব্রাহিম হাওলাদার, মোড়লগঞ্জ বাগের থেকে। জি বলুন। আচ্ছা ঠিক আছে, আমরা চাই না আপনি কষ্ট হয়ে থাকেন, আপনি কষ্টের গানটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়ে দেব অবশ্যই। হ্যালো,
3: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
3: আমার মিষ্টি আপু, সবাই ভালো আছেন আপনারা?
0: সবাই ভালো আছি, বলুন।
3: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জর্দার।
0: পাংশারাজপুর থেকে। হ্যাঁ,
3: থেকে বলছি আপু।
0: জি বুঝতে পেরেছি, বলুন।
3: এই গানটা শোনাবেন কিন্তু, আমরা বাড়ির পরিবার ধরে সবাই শুনতে চাচ্ছি।
0: কোন গানটি?
3: বর্তমান।
0: বর্তমান
3: এই খালে দাতার মিলু গানের কলি মায়ের একদার দুধের দাম।
0: আচ্ছা ঠিক আছে, মায়ের এক থার দুধের দাম। অবশ্য দুদিন আগেই মা দিবস গিয়েছে, অবশ্য আমি সেদিন বলেছিলাম যে মা দিবস কিন্তু কোনো একটা দিন, ক্ষণ, মাস বা কোনো মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না, মা তো মাই, তাই না? তো যাই হোক, এবারে কে আছেন? দুটো গানে কিন্তু মায়ের সম্পর্কে আসছে।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আপা মন্দিরা ভালো আছেন?
1: হ্যাঁ আমরা ভালো আছি, কে বলছেন?
3: আমি গোসাইপাড়া থেকে, শামিম রেজা।
0: শামিম রেজা ভাই, আমার কুষ্টিয়া থেকে, তাই তো?
3: হ্যাঁ ভাই।
0: আচ্ছা
3: ভাই, আমাকে ওই যে প্রেম প্রীতি ওই শাশুড়ির গানটা শোনানো হলো না?
0: আচ্ছা
3: আপনাকে রিকোয়েস্ট করছি ভাই।
0: আচ্ছা ঠিক আছে, প্রেম প্রীতি আর ভালোবাসা, প্রেম প্রীতি ছবি
3: সাবিতেশন নিলো। হুম, সাবনে আসলেন গানের কথা, তুমি যদি ডাকো আমায়,
0: তুমি যদি ডাকো আমায়, ঠিক আছে
1: বাধ্য।
0: কিন্তু আমরা আসলে হয় কি, যেহেতু আজকে মানে বর্তমানে আমাদের গানের পাশাপাশি তথ্য অনেক যাচ্ছে, তো এই জন্য অনেকটা সময় কমে গিয়েছে। যাই হোক, বলুন।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: মিস্টার আপু কেমন আছেন?
0: আমরা সবাই ভালো আছি।
3: আমি কুষ্টিয়া ভাই, আমার কুষ্টিয়া আমার গ্রাম থেকে একে ফজলুল হক বলছি।
0: একে ফজলুল হক, তাই তো? বলুন।
3: শামিম রেজাকে আপনি আমার সালাম জানাই দেন আপা।
0: আচ্ছা আপনি বলুন। আমরা শোনানোর চেষ্টা করি, কখনো কখনো ওই যে বললাম সময় তো কমে এসেছে এই জন্য শোনানো হয় না হয়তো।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: ভাই আপু ভালো আছেন?
1: হ্যাঁ আমরা ভালো আছি, কে বলছেন?
3: মোহাম্মদ নুরুল ইসলাম শেখ,
0: নুরুল ইসলাম শেখ। হ্যাঁ
3: আমাকে গান শোনাবে বাবা কেন চাকর, এই ছবিতে আমার মতো সুখী আর কেউ নেই।
0: ছবিটার নামটা শুনলে কষ্ট লাগে, কিন্তু গানটা অনেক সুন্দর। তবে আমরা চাই না আমাদের কোন বাবা আমাকে এইভাবে সুখী করতে। হ্যালো, কখনোই শোনানো হয় না, আমরা জানি আপনাদের গান কখনো আমরা শোনাই না, সাধারণত নাটক বা নাচ শোনাই।
3: আমি বন্দি কারাগারে আগে কয়েকবার ফোন করেছি।
0: আচ্ছা, এটা ছবিটার নাম জানো কি?
3: আফজাল মোল্লা দেওয়াতলা।
0: না না না, ছবির নাম, ছবির নাম। রূপালী মনের নাটক কিংবা নাচ বা অন্য কোনো কিছু শোনানো হয় নাকি দেখানো হয়। তো যাই হোক, এবারে কে আছেন?
3: ওয়ালাইকুম
0: আসসালাম।
3: মানিক শৈলকুপা থেকে মানিক বলছি, আফজাল মোল্লার গান তো কালকেও বাজানো
0: হয়েছে। না শোনানো হয় না তো, যাই হোক বলুন আপনার কথা বলুন।
3: আমি নিজে শুনেছি আর প্রতিনিধি আমার গান শোনাবেন।
0: প্রতিনিধি, হ্যাঁ
3: প্রতিনিধি ছবিতে রুনা রায়লা আর সাবিনা ইয়াসমিন, তুমি তুমি বড় ভাগ্যবতী,
0: তুমি তুমি বড় ভাগ্যবতী, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। পরবর্তী বন্ধু কে আছেন?
1: হ্যালো,
3: ওয়ালাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমরা ভালো আছি, কে বলছেন?
3: ভালো থাকেন, কথা বলছি
0: মোহাম্মদ জাফর পালওয়ান।
3: হুম,
0: হ্যাঁ অবশ্যই আসবো, আমরা আমরা আসবো বলি, আপনাদের সাথে কথা বলবো বলি প্রতিদিন সকাল 9:05 বাজলে আপনাদের মতো আমরা অপেক্ষা করি। এই মুহূর্তে আর একটি কিংবা দুটি ফোন নিতে পারবো, তো দেখা যাক কি আছে।
1: হ্যালো,
2: ভালো আছেন?
1: হ্যাঁ আমরা ভালো আছি।
0: শেষ বন্ধু আর কোনো কথা নয়, কে রয়েছেন?
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, হ্যাঁ বলুন দাদা।
0: আমি তোমায় ভালোবাসবো, ঠিক আছে? আপনারাও আমাদেরকে ভালোবাসুন আর না বাসুন, যতই অভিযোগ করুন যতই অভিমান করুন, আমরা প্রতিদিন সকাল 9:05 রূপালী আয়োজনে উপস্থিত হব। হয়তোবা আপনার পছন্দের গান আপনি না শুন, যদি না শোনানো হয় কিংবা শোনানোও হয়, তারপরেও অভিযোগ থাকবে, তারপরেও অভিমান থাকবে, তারপরেও আমরা ফিরে আসব। এই যাওয়াই শেষ যাওয়া নয় তো, প্রতিদিন বারবার ফিরে আসা। আচ্ছা এবার কোন গান শোনাবো?
1: কি ছিল আমার
0: বলো না তুমি।
1: হ্যাঁ,
0: কে অপরাধী?
1: একদম
0: আমরা তো অবশ্যই নই, কেননা আমরা গান শুনিয়ে থাকি। তো আচ্ছা এই কে অপরাধী ছবির গান শুনতে চাই, আমাদের কোন বন্ধু অনুরোধ করেছেন?
1: সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া খুলনার বন্ধু, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন মণি কিশোর।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল

0: পানির পানি এসে সব ভাসিয়ে ফেললো। হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী আয়োজনে। এবারে গানটি শুনবেন মুখোমুখি ছায়াছবি থেকে এন্ডুকিশোর ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিশ্বজিৎ মণ্ডল, বটিয়াঘাটা, খুলনা থেকে।

0: প্রিয়শ্রোতা শুনছেন বিভিন্ন ছায়াছবির গান রূপালীর আয়োজনে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবার ফিরছি গানের কাছে।
1: এবারে গানটি শুনবেন আমার ঘর আমার বেহেস্ত ছায়াছবি থেকে অনুরাধা পাড়োয়াল ও কুমার শানুর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শেখ রেজাউল গোলখালি কয়রা থেকে।

এবারে বলবো কথা বাসর ঘরে, এই ছবির গান শোনাবো। শুনতেছি ফকির মোস্তফা কামাল পাশা, আপনি ফুলবাড়িয়া মামুন সিংকে অনুরোধ করেছেন, গানের শিল্পী এন্ড্রু কিশোর এবং ডলি শান্তনী।

0: একদিন তোমাকে না দেখলেই বড় কষ্ট হয়। এই সুন্দর গানটি শুনতে চেয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন, আপনি পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে অনুরোধ করেছিলেন,
1: আর গানটি নেওয়া হয়েছে কাজের মেয়ে ছায়াছবি থেকে, শিল্পী কনক চাপা ও এন্টু কিশোর।

0: এই গানটির সাথে সাথে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী।
1: প্রিয় শ্রোতা, আর এরই মাধ্যমে শেষ করতে হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং তন্বী ব্যানার্জি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতার রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল থেকে, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

ব্যানার্জি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে তন্নী ব্যানার্জি এবং রুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধা ও মননের প্রতিফলন ঘটিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী বিশ্বমান বজায় রাখার লক্ষ্যে শিক্ষা পাঠ্যক্রম গ্রহণ করা হবে, যাতে করে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ রাখতে পারবে। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যাতে বিদেশে না গিয়ে দেশের মধ্যে তাদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে জাতির উন্নয়নে অবদান রাখতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম ইহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর আয়োজন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাউত হোসেন বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ডেঙ্গু মোকাবেলায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করছে। গতকাল বরিশালের বিভিন্ন হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতাল দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 3-4 মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল সম্পূর্ণরূপে চালু করা হবে। মন্ত্রী আরও বলেন, হামের সংক্রমণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এই সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি গতকাল লালমনিরহাট জেলা স্টেডিয়ামে একটি চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চীনের তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র 3 ব্যক্তি ও 9টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের 4টি, সংযুক্ত আরব আমিরাতের 4টি এবং ওমানের 1টি। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি ও কোম্পানি তেল বিক্রির অর্থের বিনিময়ে ইরানের বিপ্লবী বাহিনীকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। এদিকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে হামলা পরিকল্পনায় ইরানকে সহায়তার জন্য ব্রিটেন 9 ব্যক্তি ও 3টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং নেতৃস্থানীয় হামাস সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে চুক্তি সম্পাদনের পর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউ বৈদেশিক নীতি প্রধান কাজা কালাস একথা বলেন। সূত্র জানায়, গতকাল ইউ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞার শর্তাবলী নিয়ে মতৈক্য হয়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী 3 ব্যক্তি ও 4টি সংগঠনকে লক্ষ্য করে দীর্ঘ প্রতীক্ষিত গৃহীত এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার জন্য ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ইউ পররাষ্ট্রমন্ত্রীরা। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাদু ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান বিনা উইকেটে 3 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং বিনা উইকেটে 3 রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: ঢাকার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলি করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1টা 5 মিনিটে। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বিকেল 3টে 5 মিনিটে। এসো আরবি শিখি আরবি ব্যবহারিক শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। বিকেল 4টে 5 মিনিটে রয়েছে কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষ আবাদ। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে দুপুর 12:30। আবু জাফরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20। অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান সন্ধ্যে 6টা 10 মিনিটে। এছাড়া মোহাম্মদ শরীফুল ইসলামের কণ্ঠে লালন গীতি শুনতে পাবেন দুপুর 12:40। বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান বেলা 2:30। এছাড়া এফএম 88.8 মেগাহার্সে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামী 13 মে 2026 বুধবার বেলা 2:30 প্রচারিত হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান। এবারে বিষয় শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি এবং অভিভাবকদের করণীয়। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারেন 01974-121970 এ নম্বরে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা। রয়েছে আরও একটি বিশেষ ঘোষণা। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা ভিজিট করুন www.joinnavy.navy.mail.bt। নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। প্রতারক হতে সতর্ক থাকুন, টাকার বিনিময়ে নাবিক ভর্তি হতে সাবধান। বিশেষ ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী এক সেমিনার গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2025 এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন 2026 নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে জানানো হয় পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার 100 মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না। কোনো ব্যক্তি বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক 5,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃপুন একই ধরনের অপরাধ সংঘটন করলে পর্যায়ক্রমে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এতে অংশ নেন। বিভাগীয় প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল সচেতনতামূলক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষক ঋণ মকুব, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ, সামাজিক অবক্ষয় রোধ, মানব পাচার, গুজব ও অপতথ্য মোকাবিলা, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা তথ্য অফিসার, সিনিয়র তথ্য অফিসারের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার, যশোর প্রেস ক্লাবের সভাপতি ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ 200+ নারী পুরুষ এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা তথ্য অফিস এর আয়োজন করে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বসুখালী খাল পুনঃখনন কাজ গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামের আমির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড প্রায় 25,79,000 টাকা ব্যয়ে 1 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি খনন কাজ বাস্তবায়ন করছে। এদিকে মাগুরা শালিকা উপজেলার খলিশাখালী খাল পুনঃখনন কাজ গতকাল থেকে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার দেবহাট উপজেলার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ, শিক্ষা প্রকৌশল ও দুই দপ্তরের সহকারী প্রকৌশলী ও জেলা জামায়াতের আমির সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 1,31,00,000 টাকা ব্যয়ে নতুন 4-তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। খুলনা জেলা প্রশাসক মিজহুরে জান্নাত গতকাল খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ ও বন্দীদের সুযোগ সুবিধা সহ সার্বিক পরিস্থিতি এবং কারাগারের বিভিন্ন কক্ষ ও স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেল সুপার সহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এর আওতায় দিনব্যাপী এক পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, পাট অধিদপ্তরের পরিদর্শক ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের 60 জন পাট চাষী অংশগ্রহণ করেন। চলতি মরশুমে সাতক্ষীরা জেলায় 70,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য 500 থেকে 600 কোটি টাকা। মৌসুমে জেলায় 4,140 হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 1,250 হেক্টর জমিতে, কলারোয়ায় 658, তালায় 715, দেভাটায় 370, কালীগঞ্জে 839, আশাশুনিতে 146 ও শ্যামনগর উপজেলায় 162 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশের গান, সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু।

দেশের গানটি শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুটি রবীন্দ্রসঙ্গীত আবু জাফরের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আবু জাফরের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী নাহিদ সুলতানা, গানের কথা সাজিয়েছেন নাসির হায়দার।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন নাহিদ সুলতানার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন মোহাম্মদ শরীফুল ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

এই সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুত ভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

আল্লাহ পাকে শুনে হামদ শুনলেন। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ

0: إن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেয়া হোক, সে যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। কোন মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এ অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: রৌদ্রোজ্জ্বল আকাশে যখন মেঘ থাকে, বৈশাখের দুপুরটাও কিছুটা শীতলতায় ভরে ওঠে। অপেক্ষার সময় যেন শেষ হয়, কখন প্রিয় সেই গান শোনা যাবে। বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে নিয়মিত শ্রোতা সহ নতুন পুরাতন সব শ্রোতাদের জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। শ্রোতাদের নিয়েই আমাদের খুলনা বেতার কেন্দ্রের এই আয়োজন। সাথে আছে আমি হেরা ইয়াকুতি,
1: আমি সোহেলি পারভিন রমা,
0: এবং পুরো আয়োজনকে আরো পূর্ণতায় ভরে তুলতে আমাদের সাথে আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন এলিজা আক্তার ও মোহাম্মদ আতাউর রহমান কাজী। হ্যাঁ বন্ধুরা, অপেক্ষা শেষ হবে এবার, এবারে ফিরে যাব আপনাদের অনুরোধের গানে। প্রথম অনুরোধকারী নামটা বলেই ফেলি, সুফল বিশ্বাস, রায়নমল, খুলনার বন্ধু। আর তিনি শুনতে চেয়েছেন কোন গানটি? রোমা
1: বাঞ্জারাম ছায়া ছবি থেকে নেওয়া সাফিনিয়াসমানের কণ্ঠে ভালোবেসে না হয় এই গানটি।

এবারের গানটি সাবিন ইয়াসমিনের কণ্ঠে আসামি ছাঁচাবেদিকে নেওয়া হয়েছে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন মকরন্দ রায়ের মূল খুলনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে কিন্তু শোনাবো অনুবিশ্বাস রায়মহল খুলনার বন্ধুর অনুরোধের গান। আপনি শুনতে চেয়েছেন চোখে চোখে ছায়া ছবি থেকে নেওয়া সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে এবারের গানটি।
1: হ্যাঁ বন্ধুরা, এর পরপরই আমরা চলে যাবো আপনাদের নতুন অনুরোধ শুনতে 01974121979 নম্বরে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: খাল খনন সম্পর্কে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার ফোন ইন আয়োজনে, তাই না? ফোন চলে এসেছে,
4: আমরা কথা শুনে আসি, অনুরোধ শুনে আসি।
3: ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ঠিক আছে, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হ্যালো,
5: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: হ্যাঁ, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনিও ভালো আছেন, অনুরোধ একটু করুন।
5: আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শামিম রেজা।
6: জি, ভেড়ামারা
5: থেকে
6: বলতেছি। জি, আমাকে শোনাবেন।
5: আচ্ছা, অনেক ধন্যবাদ, গিয়ে শুনালেন, এই জন্য আরো ধন্যবাদ। জি,
3: আবার নিচ্ছি ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
6: আপু, তিন সেকেন্ড পরে লাইন করলাম, লাইনই পাই না আপু, কষ্ট করে।
3: আচ্ছা,
6: আমি বলছিলাম কুটিপাড়া মোড় চৌবাসাবাজার দশক থেকে,
3: রাজু আহমেদ।
6: জি জি, রাজু আহমেদ।
3: আচ্ছা বলুন,
6: আমাকে গান শোনাবেন সন্তান দত্ত শত্রু সিনেমা থেকে, যে কোনো একটি গান শোনাবেন।
3: ঠিক আছে,
6: আপনারা ভালো থাকবেন,
3: আপনিও ভালো থাকবেন। এখন কিন্তু বেশ গরম পড়েছে, আমরা কিন্তু চেষ্টা করব আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ঠিক এরকম সময় বাহিরে যে কাজ থাকে আমরা সেগুলো না করি। আর যদি অনেক বেশি খারাপ লাগে সেক্ষেত্রে পানি কিন্তু বিকল্প কোনো কিছুই নেই, আমরা অবশ্যই বেশি বেশি করে পানি পান করব। এবারে কে আছেন?
5: 0194121970 নম্বরে আমরা রয়েছি, আপনাদের নতুন গানের অনুরোধ শুনবো এই জন্য।
3: চলে এসেছি ফোন।
5: হ্যালো, শুভ দুপুর, কে বলছেন? হ্যাঁ দীপঙ্কর, নন্দন প্রতাপের বন্ধু জি, ভালো আছি আমরা। হ্যাঁ পৃথিবীর সাক্ষী, হ্যাঁ ভালো থাকবেন জি।
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
7: ওয়ালাইকুম আসসালাম, আপা ভালো আছেন?
3: আলহামদুলিল্লাহ।
7: আচ্ছা বলতে রিজা বল
3: জি।
7: আলিয়া তালা থেকে
3: জি বলুন।
7: ওই সন্ধান ছবি যে কোন একটি গান শোনায় দেবেন।
3: সংগ্রাম,
5: সন্ধান, সন্ধান,
3: সন্ধান। আচ্ছা ঠিক আছে,
5: হ্যাঁ সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যালো,
8: নমস্কার দিদি।
5: হ্যাঁ আদাব, কে বলছেন? হ্যাঁ আপনার গান আছে কিন্তু আজকে জি।
8: ধন্যবাদ।
5: জি জি, হ্যাঁ বন্ধু সাথে থাকবে, অনেক ধন্যবাদ।
3: চমৎকার একটি গানের অনুরোধ রেখেছেন আমাদের বন্ধু। দেখা যাক এবার কে আছেন। হ্যালো, শুভ দুপুর, পলাশ সরকার।
8: হ্যাঁ
3: হ্যাঁ,
8: ডুমুরিয়া
3: থেকে। হ্যাঁ আমরা সবাই ভালো আছি বন্ধু।
5: হ্যাঁ আপনাদের আপনাদের সাথে কথা বলে আমাদের ভালো লাগছে। ঠিক আছে বন্ধু, আর আমরা গরমেও গাছের ছায় কিনে থাকবো
3: অবশ্যই তাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন।
5: কথা বলবো না,
3: ইস আমাদের শ্রোতা বন্ধুদের গানের কণ্ঠ কত মিষ্টি তাই না?
5: হ্যাঁ, আর আমরা কিন্তু গান শুনতে চাই, কথাও বলছি, কথা বলবো না এমনটি কিন্তু না,
3: এমনটি কিন্তু নয়, আমরাও কিন্তু কথা বলছি।
5: হ্যালো, শুভ দুপুর আদাব, কে বলছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, বলুন অনুরোধটি বলুন। আচ্ছা আপনার গান কিন্তু গিয়েছে আজকে, হ্যাঁ সাথে থাকবেন, শুনতে পাবেন অবশ্যই।
3: আরেকটি ফোন নিয়ে আমরা গানে চলে যাবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। চোখে যার কাজল নেই, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আবারও গান শুনি। আর এবারে শুনবো নায়েব মল্লিক মাগুরার বন্ধুর অনুরোধের গানটি, গানটি নেওয়া হয়েছে গাড়িয়াল ভাই ছায়াছবি থেকে, গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রুনা লায়লা।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 13 মে 2026 খ্রিস্টাব্দ বুধবার বেলা 2:30 প্রচার হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোন ইন অনুষ্ঠান। এবারের বিষয় শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি ও অভিভাবকদের করণীয়। এ বিষয়ে প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারবেন 019-74-12-19-70 নম্বরে। ঘোষণাটি শুনলেন।
1: প্রিয় শ্রোতা, আপনারা বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে শুনছেন আপনাদের অনুরোধের গান "তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে", এমন শিরোনামা গানটি শুনতে চেয়েছেন সুনীল মোল্লাহাট বাগহাটের বন্ধু শিল্পী অমিত কুমার ও শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়, ছায়াছবি সবার রাজত্বে। আশা করি বন্ধু আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য

0: হবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: আমাকে তো একটা মিষ্টি গানের সুগন্ধ পাচ্ছি নাকি আবাস পাচ্ছি? আচ্ছা তাহলে কোন গানটি?
3: হ্যাঁ, প্রেমে পড়েছে উনি, আসলে প্রেমে পড়েছে। এবার তাহলে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে
2: শোনা যাবে না?
3: সাচিব রং নাম্বার শুনতে চেয়ে অনুরোধ করেছেন আব্দুর রহমান ও ফাতেমা হোগলাডাঙ্গা শোলমারি থেকে।

0: হ্যাঁ রোমা, গান শুনতে শুনতে কিন্তু খবর শোনার সময় হয়ে গেল।
1: একদম তাই। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহফুজা আক্তার সুমি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধা ও মননের প্রতিফলন ঘটিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী বিশ্বমান বজায় রাখার লক্ষ্যে শিক্ষা পাঠ্যক্রম গ্রহণ করা হবে, যাতে করে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবে। তিনি আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যাতে বিদেশে না গিয়ে দেশের মধ্যে তাদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিভার স্বাক্ষর রেখে জাতির উন্নয়নে অবদান রাখতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারেক রহমান বলেছেন, পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে। স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করছে সরকার। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান যেন প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে নতুন কিছু করা সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, মেধা পাচার রোধ করে মেধা লালন করে দেশ গড়তে চায় বর্তমান সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত এ কর্মশালায় মূল প্রতিপাদ্য বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষের রূপরেখা। পরে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এতে সরকারের নীতি নির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনৈতিক, শিল্প খাতের প্রতিনিধি এবং উন্নয়ন সংশ্লিষ্ট অংশীদাররা অংশ নেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম আহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, হামি শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী খুবই সিরিয়াস জানিয়ে তিনি বলেন, প্রায় প্রতিদিনই এর অগ্রগতি নিয়ে খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। আগের সরকারগুলোর করা জনগণের জন্য ক্ষতিকর সকল চুক্তি পর্যালোচনা করা হবে উল্লেখ করে ডক্টর জাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তিটির ক্ষেত্রে পর্যালোচনার সুযোগ আছে এবং সেটাই সরকার করবে। চীনে তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র 3 ব্যক্তি ও 9 কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 3 কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের 8টি, যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের 4টি এবং ওমানের 1টি। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি ও কোম্পানি তেল বিক্রির অর্থের বিনিময়ে ইরানের বিপ্লবী বাহিনীকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার প্রাক্কালে নিষেধাজ্ঞা আরোপ করা হল। এদিকে যুক্তরাজ্য ও অন্যান্য দেশে হামলা পরিকল্পনায় ইরানকে সহায়তার জন্য ব্রিটেনের 9 ব্যক্তি ও 3টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 82 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা, পাকিস্তান 386 এবং 3 উইকেটে 82 রান। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম খুলনা বেতার রিলের সায়োজন বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনছেন অনুরোধের গান, এবারে শুনবেন প্রকাশ বিশ্বাস, ট্যাংরাখালী মাগুরার বন্ধুর অনুরোধে গান, ছায়াছবি জনি, শিল্পী এন্ড্রু কিশোর।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুদীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন। চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মী বৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে ধর্ম আমার মা এই ছায়াছবি থেকে গান শোনাবো শিল্পী রুনা লাল্লার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন MD ওয়াহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

0: রুমা চলো শুনে আসি নতুন গানের অনুরোধ।
1: অবশ্যই তাই।
0: হ্যাঁ চলে এসেছে অনুরোধ। হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: কথা বলছি বিজন কমস্তা কাকসিবা কর্ম থেকে।
0: জি বিজন দা বলুন।
2: ছবির নাম বিলাত ফেরত মে, গানের কথা একক ক্রিয়াক আমায় চেয়ে দেখ এই গানটি।
0: বিলাত ফেরত মে, হ্যাঁ বুঝতে পারছি বন্ধু, ছাদেই থাকবেন। জি আদাব।
2: দিদি নমস্কার।
0: জি
2: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি।
0: আমরা সবাই ভালো আছি বন্ধু। আপনিও ভালো থাকবেন। লুটতরাজ ছায়া ছবি থেকে আপনাকে যেকোনো একটি গান শুনিয়ে দেবো আশা করছি। হ্যালো কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
3: খালিশপুর খুলনা থেকে
0: রুবেল। হ্যাঁ কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
0: জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বলুন।
3: শান্তনা ছবিতে গান শুনতে চাই, ইন্দ্র কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
0: জি
3: গানের শিরোনাম জীবন যেন শুরু হলো আবার নতুন করে, দিনগুলি কেটে যাবে তোমারই হাত ধরে, এই গানটি শুনুন।
0: সুন্দর করে অনুরোধ করেছেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: মালিক
0: জি শৈলকুপা ঝিনাইদহকে। জি জি জি
4: বাহাদুর ছবি, বাহাদুর ছবি দিয়ে খোরশেদ আলমের বন্দে রুয়ার আলো খোরশেদ আলমকে গান শোনাবেন।
0: হ্যাঁ কোনটি বলুন, কোন গানটি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ অনেক ভাই, সাথেই থাকবেন। আচ্ছা একটা কি দুটো অনুরোধ দিকে গাড়ি ফিরে যাব। হ্যালো আসসালামু আলাইকুম। জি কাশেম সর্দার বলুন। গানের কথা?
1: হ্যাঁ হয়তো মানে নেটওয়ার্ক সমস্যা, অতএব আমরা ধরেই নিলাম, যেহেতু মুখোশধারী পেয়েছি জলি শান্তনী এবং এই দুটো পাওয়া গেছে, অতএব গানের
0: খুঁজে আমরা গানও খুঁজে পাবো তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেমন একটা কথা বলেছিলাম যে আমরা এই ফোনটির পরেই
1: আরেকটা নিতে পারি,
0: আরেকটা নিবো তাই? আচ্ছা ঠিক আছে।
1: হ্যালো কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, অনুরোধ করুন। জি কালিয়া হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি বন্ধু, সাথে থাকবেন এবং আমরা এই মুহূর্তে গানে ফিরে যাব। কি আছে রে এবারে অনুরোধ করি?
0: এবারে এ কে ফজলুল হক কুষ্টিয়ার বন্ধু অনুরোধ রেখেছিলেন হারানো প্রেম ছায়াছবি থেকে ইন্দ্র কিশোর কণ্ঠে যেন একটি গান শোনানো হয়। চলুন বন্ধু শুনে আসি এত পছন্দের গানটি।

0: হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন ছায়াছবি চাঁদনি রাতে শিল্পী রুনা লায়লা ও তার সঙ্গীরা। শুনতে অনুরোধ করেছেন অনিক দাস, প্রেস ক্লাবের বন্ধু, খুলনা থেকে।
1: আজ সাজাতে সবাই।

0: চমৎকার একটি গান শুনতে শুনতে কিন্তু বিদায় নিতে হচ্ছে আজকের মতন। আমাদের আজকের গানের ডালিতে কিন্তু ইব্রাহিম বাগরাটের বন্ধু, বিজন গোমস্তা কাকচিরা বরগুনা বন্ধু, মহিউদ্দিন ঝিনাইদহের বন্ধু, আপনাদের সবার অনুরোধের গান কিন্তু থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে আমরা শোনাতে পারিনি। আশা করছি পরবর্তীতে দিন আপনাদেরকে শোনাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতন শুভ দুপুর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
1: বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, এবারে আমাদের আয়োজন রয়েছে বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান। প্রথম গানটির শিল্পী পলাশ কুমার ঢালি, গীতিকার কুটি মঞ্জুর। তো শুনে আসি প্রথম গানটি।

প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা। এবারের গানের শিল্পী সুকুমার জোয়াদ্দার, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আমাদের বাউল গান অনুষ্ঠান বাউলিয়ানা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা ৩টার বাংলা সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তার সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা দিয়েছে। তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ক্রেস্ট উপহার দেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহিদুর রহমান বলেছেন, দেশে হামেট্রিকা ও হাম রোগে আক্রান্ত শিশুর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান। বর্তমান সরকারের উদ্যোগে দেশজুড়ে চলছে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের কার্যক্রম। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখল, উদ্দূষণে হারিয়ে যাওয়া খালগুলো এখন ফিরে পাচ্ছে তাদের নতুন প্রাণ। সেই খাল খননের কাজের অগ্রগতি দেখতে আজ ময়মনসিংহের তারাকান্দায় যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সেখানে বেশ কিছু বেদখল ও ভরাটোয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় যুক্ত হয়ে এই পুনঃ উদ্ধারকৃত খালের তদারকি করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানি পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। চীনে তেল পরিবহনে ইরানি জাহাজকে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র 3 ব্যক্তি ও 9টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের 4টি, সংযুক্ত আরব আমিরাতের 4টি এবং ওমানের 1টি। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি ও কোম্পানির তেল বিক্রির অর্থের বিনিময়ে ইরানের বিপ্লবী বাহিনীকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার প্রাক্কালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হল। খেলা খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 3 উইকেটে 116 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং 3 উইকেটে 116 রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহের এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। পরিচালনা করছেন ডাক্তার এম বি জামান।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতি সপ্তাহে আমরা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রায় অংশগ্রহণ করে থাকি এবং এখানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করে থাকি। আজকে সেরকম একটি টপিক সাজানো হয়েছে, যেহেতু এখন গরমের সিজন এবং ফুডেরও সিজন, অর্থাৎ তরমুজ পাওয়া যায়, বাঙ্গি পাওয়া যায়, সবেদা পাওয়া যায়, অনেক ফল পাওয়া যায়। এই ফল শিশুদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। সেই ফুড পয়জনিং আজকে আলোচনা করবো। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শরাফত হোসেন, শিশু রোগ বিশেষজ্ঞ। ওনার কাছে আমরা জানতে চাবো যে শিশুরা যে ফুড পয়জনিং এ আক্রান্ত হয় কারণগুলো কিবা কিভাবে হয়। তার আগে শ্রোতা বন্ধুরা অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা, 01974121970 এই নাম্বারে ফোন করে শিশুদের ফুড পয়জনিং নিয়ে আপনারা যা জানতে চাইবেন আমাদের শ্রোতা বন্ধু হিসেবে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবেন ডাক্তার মোহাম্মদ শাহাবত হোসেন। সেই সাথে আমি ডাক্তার এম বি জামান আছি আপনাদের সাথে। শাহাবত ভাই, আপনি কেমন আছেন?
2: ধন্যবাদ ডাক্তার জামান জি, বেশ ভালো
1: আলহামদুলিল্লাহ। আপনি তো প্রায় আমাদের মাঝে আসেন নতুন নতুন টপিকস নিয়ে, এর আগে আপনি হাম নিয়ে আলোচনা করছেন। তা আজকে আমরা জানতে চাইছি শিশুদের যে ফুড পয়জনিংটা হয়, বিশেষ করে ফলের কারণে ফুড পয়জনিং বা বাসি খাবারের জন্য, সেটা নিয়ে যদি একটু শরাফত ভাই আপনি আলোচনা করতে, শ্রোতা বন্ধুরা একটু উপকৃত হতো।
2: ধন্যবাদ। আসলে আমরা আগে জানি যে ফুড পয়জনিং জিনিসটা কি। ফুড পয়জনিং মানে খাবার বিষক্রিয়া, খাবারের বিষক্রিয়া খাবারের মাধ্যমে হতে পারে, বিভিন্ন জীবাণু দিয়ে হতে পারে, অনেক কারণে। একটা বাচ্চা অপরিচ্ছন্ন থাকলে খাদ্য বিষক্রিয়া হতে পারে, খাবারের জন্য হয়, ওষুধের জন্য হয়, ফল শাকসবজি মাছ মাংস বিভিন্ন ফাস্টফুড বিভিন্ন কারণে এই ফুড পয়জনিং হতে পারে। তাহলে ফুড পয়জনিং হলে আমরা কীভাবে বুঝি এবং প্রতিকার কী, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একটা বাচ্চা যখন ফুড পয়জনিং হয়, অর্থাৎ খাবারের জন্য তার খাদ্য বিষক্রিয়া হয়, দেখা যাচ্ছে সে বাসার তৈরি খাবারটা নষ্ট হয়ে গেল, অথবা বাইরের জাঙ্ক ফুড অথবা দোকানের খাবার সে তার ডেট ওভার, ইভেন আপনার কোনো ওষুধ ডেট ওভার হয়ে গেল। আবার এই যে আবহাওয়ার কারণেও কিন্তু এটা হতে পারে। কীরকম? যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, আমরা বাচ্চাদের বিভিন্ন ফল খাওয়াচ্ছি বা বিভিন্ন জুস পানি, দেখা যাচ্ছে যে এই পানিটা কিন্তু মানে বিশুদ্ধ পানি না, এর জন্য কিন্তু বিষক্রিয়া হতে পারে, অর্থাৎ ফুড পয়জনিং হতে পারে। আবার বিভিন্ন ফল যেটা আপনি বললেন, এই সিজনাল ফলগুলো অতি মানে অল্প সময়ে মার্কেটে আনার জন্য, পরিপক্ক হওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্বাইড সহ উচ্চমাত্রা কার্বাইড মিশন আছে, যার কারণে এগুলো বাচ্চাদের খাওয়ার সাথে সাথে বিষক্রিয়া হচ্ছে। আবার বিভিন্ন খাবার, ব্রয়লার মুরগি বা যেমন পিৎজা বার্গার জাঙ্ক ফুড খাওয়াচ্ছি, আইসক্রিম, দেখা যাচ্ছে অপরিচ্ছন্ন অপরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, এগুলো আমরা যখন বাচ্চাদের খাওয়াচ্ছি, বাচ্চাদের কিন্তু মানে খাদ্য বিষক্রিয়া হচ্ছে, অর্থাৎ ফুড পয়জনিং। এখন সবসময় হয় না, কারণ বাচ্চাদেরও একটা শরীরে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার আছে, সহ্য করতে পারে। যখন দেখা যায় যে অনেক কাজ সহ্যের বাইরে চলে যায়, তখন কিন্তু বাচ্চার ফুড পয়জনিং শুরু হয়। আমরা কীভাবে বুঝি? একটা বাচ্চা যখন আমাদের কাছে আসে, হঠাৎ বমি বমি পরে একটু পেট কামড়া, অনেক সময় পাতলা পায়খানা হয় না, আসার সাথে সাথে শুনি যে কী খাওয়াইছে গত 24 ঘন্টা বা কয়েক ঘন্টা আগে। কারণ আমরা জানি যে ফুড পয়জনিং খাওয়ার পরে কয়েক ঘন্টা থেকে এক দুই দিন পর ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে যে বাইরে খাবার খাওয়াইছে বা বাসার তৈরি রাতের খাবার পরের দিন দুপুরে বা সকালে খাবারটা বিকালে, দেখা যাচ্ছে খাবারটা নষ্ট হয়ে গেছে, খাবারটা দীর্ঘদিন ফ্রিজে রাখা, আবার খাবারটা যেখান থেকে প্রসেস করা, দেখা যাচ্ছে যে ওই যে তরমুজ অনেক কেমিক্যাল দেওয়া, আবার নতুন আম, নতুন সবেদা, বাঙে যেটা আপনি বললেন, নতুন বিভিন্ন ধরনের ফল, এই ফলগুলো যখন অতিমাত্রা কার্বাইড দেওয়া, সেগুলো খাওয়ার সাথে সাথে ক্রাম্পিং পেইন, পেটে ব্যথা এবং বমি করে। সাধারণত আমরা তার এই রোগটা দেখে আমরা ডায়াগনোসিস করি, এবং এই ধরনের বাচ্চাদের কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু সমস্যা হলো ফুড পয়জনিং অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যায়। কারণ ফুড পয়জনিং শুধু পেটে না, যদি তার ব্রেন ধরে, চোখ ধরে, কান ধরে, তাহলে কিন্তু হার্টও ধরতে পারে, অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যেতে পারে আর কি।
1: সেটা বুঝবে কিভাবে, ফুড পয়জনিংটা বুঝবে কি, খালি পাতলা পায়খানা হলেই বুঝবে নাকি এরকম মাত্রা অতিরিক্ত পায়খানা থাকবে?
2: আচ্ছা, ধন্যবাদ। আসলে পাতলা পায়খানা বমি একরকম, সেটা ডায়রিয়া। আমরা ফুড পয়জনিং বুঝি যে বাচ্চা আমাদের কাছে আসে প্রচণ্ড বমি এবং পেট ব্যথা নিয়ে আসে, আমরা একটা হিস্ট্রি নিয়ে যে গত কয়েক ঘন্টার ভিতরে কী কী খাওয়াইছে, দেখা যাচ্ছে সে বাইরের খাবার বা অস্বাস্থ্যকর পরিবেশের খাবার বা কোনো দাওয়াতে গেছে বা মানে কেক বার্গার পিৎজা বা এমন কোনো খাবার খেয়েছে, এই খাবার আমরা হিস্ট্রি নিয়েই কিন্তু আমরা ফুড পয়জনিং ডায়াগনোসিস করি। এখানে কিন্তু বমি থাকে, কিন্তু পায়খানা থাকতে পারে নাও থাকতে পারে, আর সাধারণত এটা কয়েক ঘন্টা পর ঠিক হয়ে যায়। মানে আমরা হিস্ট্রি নিলে বুঝতে পারি যে এটা ফুড পয়জনিং আর কি।
1: আচ্ছা, এখানে একটা কথা বলা রাখে, সেটা হচ্ছে এখন যদি তরমুজের সিজন, মাঝে কিন্তু একটা তরমুজ খেয়ে পাশের দেশে একই পরিবারে কিন্তু চারজন মারা গেছে, পরে দেখা গেল কি ওই তরমুজটার ভিতরে ইঁদুর মারার কীটনাশকটা ছিল। তা আমাদের দেশে তো আসলে তরমুজ খাচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু মাত্র অতিরিক্ত তরমুজ খেলে কি বাচ্চা অসুস্থ হতে পারে কিনা?
2: আচ্ছা, যে কোনো কিছুর একটা লিমিট আছে। তো বাংলাদেশে যেটা হয়, আসলে যে কোনো ফল ম্যাচুর বা সংরক্ষণের জন্য কার্বাইড দরকার, কিন্তু বাংলাদেশে অনেক সময় অতিমাত্রায় দিয়ে দেয়, এই অতিমাত্রার জন্য হতে পারে। কিন্তু যে সমস্ত বাচ্চা অসুস্থ বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের সমস্যা হতে পারে। সাধারণত কম বেশি হলে অসুবিধার কথা না, কিন্তু আমরা কখনো অতিরিক্ত কোনো কিছু খাওয়াবো না।
1: আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে ফুড পয়জনিং চিকিৎসা কি বাসায় বসে নিবে নাকি হসপিটালে উত্তর দেবে?
2: যদি দেখা যায় বাচ্চার আমরা একটা বমির ওষুধ বা পেট ব্যথার ওষুধে কাজ আসছে না, বাচ্চা খুব সিরিয়াস, পানি শূন্যতা বা তার খিচুনি উঠে গেল বা লাইফ থ্রেটেনিং, সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে ভর্তি হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবে, কোনো প্রকার বাসা রাখা যাবে না।
1: বাসা রাখা যাবে না, দেখছো তো আমাদের প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, শ্রোতা বন্ধু
2: প্রতিদিন কলা খান, পেয়ারা, লেবুর রস, তারপরে কি এই যে আনারস, এখন সিজনাল ফলগুলো আছে, জাম, জামরুল, আম, আপনি সিজনাল ফলগুলো খাওয়ান। আর আমরা জানি যে ফল কিন্তু তিন রকম, আমরা আগেই বলেছি যে আপনার বাসার তৈরি লাল ফল খাওয়ালেন, লাল ফলের ভিতরে একটু কলা আছে, ড্রাগন আছে, বেদনা আছে, এবার সবুজ ফলের ভিতরে তো সবগুলোই পেয়ারা, লেবু, আর হলুদ ফল, কলা আছে, আপনি যদি এইগুলো খাওয়ান, আঙ্গুর, আপেল, কমলা এগুলো খাওয়াবেন না, এগুলো তো লাগবে না। আপনি যে টাকা দিয়ে বেদনা কিনবেন 500 টাকা, 500 টাকার কলা কিনলে আপনার বাচ্চার 3 মাস হবে, আপনার ফ্যামিলি সহ, এবং অনেক উপকারিতা, কারণ কলায় প্রচুর আয়রন, গায়ে রক্ত বাড়বে, ফুড পয়জনিং হবে না, ফ্রেশ খাবার, বাড়ি আপনি চোখে দেখে খাওয়াচ্ছেন। আপনি কেন দোকানের ওই কার্বাইড মিশানো বিষক্রিয়ার খাবার আপনি খাবেন, বিষ মিশানো খাবার? আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো বাড়ির তৈরি, ঘরের তৈরি, বাড়ির জিনিসই খাবেন, বাইরের জিনিসের দিকে চোখ দেবেন না।
1: এখানে আরেকটা কথা, আপনি যেটা বলছেন কলার কথা বলছেন, কলার আসলে এখন কিন্তু কলাও একটু ভয়ে ঢুকে গেছে, কার্বাইড দিয়ে পাকায় কলা, কিন্তু
2: বাসার তৈরি আসলে কার্বাইড তো, আমার নিজের বাড়ি যদি কলা থাকে তাই না,
1: তাতে পাকানো হয়,
2: পাকানো আসলে
1: কিনে খাইতে গেলে কয়জনের বাসায় কলা, কিনে খাইতে গেলে একটু ঝামেলা থাকবেই। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, হ্যালো। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিয়ে এসে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম, খুলনা ডুমুরি থেকে কাশিম ছাত্র বলছি। বলছি বাচ্চারা খালি খিচুড়ি খাই চায়, আমি বেশি খিচুড়ি খালি কি সমস্যা হবে নাই?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: আপনি দেবেন চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, লবণ। চাল যদি 3 চামচ দেন ছোট চামচের, ডাল 1 চামচ, তেল 1 চামচ, সাথে পেঁয়াজ, রসুন, লবণ, সবজি যেকোনো একটা, আপনি এই রেশুতে খাওয়ালে সকালে রান্না করলেন বিকাল পর্যন্ত 3 থেকে 5 বার খাওয়ানো যাবে। এখানে ফুড পয়জনিং হবে না, কোনো অ্যালার্জি হবে না, রেশিওটা ঠিক রাখবেন। সবাই হয় কি এই রেশিওটা ঠিক রাখে না, এক একজন বিভিন্ন রকম সবজি দেয়, তাতে টেস্ট ভালো হয় না। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, লবণ, যে কোনো একটা সবজি দেবেন এবং দিনে 3 থেকে 5 বার খাওয়ানো যাবে। তবে সাথে সাথে অবশ্যই বেশি বেশি পানি খাওয়াবেন, এটা যেন ভুলেন না, পানি অবশ্যই বেশি খাওয়াবেন।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রোতা বন্ধু।
3: এই কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
1: জি,
3: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সালাম আছে?
1: জি,
3: সাতর আলী আমাদের পূর্ব পাশে বলমারি ফরিদপুর থেকে।
1: জি,
3: আমি জানতে চাচ্ছিলাম যে এই যে খাবারের বিষয়টা, তো ফ্রিজে কতদিন দায় খেয়ে খাবার খাওয়া যায়? তো আর আমরা তো ধরে যে হইল যে গ্রাম অঞ্চলের মানুষ, বুঝেছেন, একটু কবেন আমাদের, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ।
1: আচ্ছা ঠিক আছে,
2: ধন্যবাদ। আসলে প্রথম কথা, ফ্রিজের খাওয়া না দেওয়াই ভালো। নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের বেশি রাখবেন না, আর ডিপে রাখা যায়, ছয় মাস পর্যন্ত ভালো বলে, কারণ ফ্রিজে থাকে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস যেটা দীর্ঘদিন খাওয়ালে ক্যান্সারের জন্য দায়ী, এবং খাদ্যের বিষক্রিয়া যেটা আমরা আজকে আলোচনা করছি ফুড পয়জনিং, এটা একটা অন্যতম কারণ শহরে এবং গ্রামে দেখছি আমরা ফুড পয়জনিং। তাহলে ফুড পয়জনিং কারণ হলো খাদ্যটা প্রিজার্ভেশন ঠিক মতো হচ্ছে না, খাদ্য গন্ধ হয়ে গেল, বিষক্রিয়া হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এগুলো যদি খান তাহলে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এ জন্য ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করবেন, নর্মালি দুই তিন দিনের বেশি ফ্রিজে নর্মাল ফ্রিজের খাবার দেবেন না। আপনি না খাওয়াই রাখেন কিন্তু উল্টোপাল্টা বা বিষক্রিয়াযুক্ত বা গন্ধ দুর্গন্ধ বিষাক্ত জিনিস দূষিত জিনিস খাওয়াবেন না বাচ্চাদের।
4: আসলে এখানে একটা কথা বলে সেটা হচ্ছে ফ্রিজের খাবার, আসলে কোনো খাবারই ফ্রিজে রেখে প্রিজারভেটিভ খাওয়া উচিত না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি, কারণ এরা খুব সেন্সিটিভ বাচ্চা। এই বাচ্চাগুলোকে যখন আপনি প্রিজারভেটিভ খাবার অথবা ফ্রিজে রাখা খাবারগুলো যখন খাওয়াবেন তাহলে কিন্তু সে একই বিষক্রিয়া হবে, কারণ আপনি চিপস খাওয়াচ্ছেন সেটা কিন্তু প্রিজারভেটিভ দেওয়া, আপনি ফ্রিজে রাখতেছেন সেটাও কিন্তু প্রিজারভেটিভ হয়ে যাচ্ছে, কারণ আপনার গ্যাসের কারণে হোক বা আর্দ্রতার কারণে হোক। এই কারণে আমার মনে হয় ফ্রিজের খাবার না খাওয়াটা উত্তম। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
5: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম শ্রোতা বন্ধু।
5: দমন ভাই, আইটি পোস্ট মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার, জেলা বরগুনা ভাইয়া।
4: জি জাফর সাহেব বলেন, শুনছি
5: ভাই। আমি জানতে চাচ্ছি মায়ের দুধ কত বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো উচিত, আর যদি না খাওয়ায় বাহিরের পোষ্য দুধ খাওয়ালে কি ক্ষতি হতে পারে, বাচ্চা কি পুষ্টিতে ভুগতে পারে, আমি জানতে চাচ্ছি ভাইয়া।
4: আচ্ছা আচ্ছা ঠিক আছে,
2: ধন্যবাদ। বাচ্চা হাত থেকে ছয় মাস সম্পূর্ণ বুকের দুধ খাওয়াবে, অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং, মানে এক ফোঁটা পানি মধু খাবে না। ছয় মাস পূর্ণ হওয়ার পরে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাবে। আমরা বলি যে দুই বছর পরে না খাওয়ানোই ভালো, দুই বছর পরে আস্তে আস্তে বুকের দুধ বাদ দিয়ে ফ্যামিলি ডায়েট নর্মাল আপনারা যা খান সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর বুকের দুধ পাশাপাশি অন্য খাবারও দেওয়া যাবে, তবে সে খাবারটার জন্য অ্যালার্জি জিনিস না থাকে, খাবারটার জন্য বাসি পচা না হয়, খাবারটা সুষম খাওয়ার হবে, খাবারটা ফ্রেশ খাওয়ার হবে, খাবারটা বাড়ির তৈরি মায়ের হাতে তৈরি খাবার হবে, তাহলে কিন্তু বাচ্চা ভালো থাকবে। বুকের দুধ অবশ্যই ছয় মাস, তারপরে ধীরে ধীরে খাবারের সাথে সাথে আমরা বাড়তি খাবার দিব। কোনো প্রকার কৌটার দুধ দেবো না, কারণ কৌটার দুধ আমরা জানি গরুর দুধ থেকে তৈরি, খুব অ্যালার্জি করে, পেট খারাপ করে, ফুড পয়জনিং হয়, ডায়রিয়া নিউমোনিয়া হয়, ব্রঙ্কোলাইটিস রোগ হয়, যত অ্যালার্জি হয়, যত অ্যালার্জির হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই কৌটার দুধ থেকে আমরা দূরে থাকব। বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দেবো, কৌটার দুধের দিকে আমরা খেয়াল রাখবো না।
4: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
5: ওয়ালাইকুম সালাম।
2: আমরা তো আগে বলছি যে আপনি ছয় মাস পরের থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার, বাড়তি খাবার খাবেন খিচুড়ি, আমরা নিয়মে বলছি, কিন্তু নুডলস দেওয়া যাবে না। নুডলসে সেলেনিয়াম সহ অন্যান্য ভারী কিছু ধাতু থাকে যেগুলো দীর্ঘমেয়াদী শুধু কিডনি লিভার না, দীর্ঘমেয়াদী ব্রেনেরও ক্ষতি করে, স্মৃতিশক্তি ব্রেনের উপর চাপ পড়ে, এজন্য আপনারা নুডলস খাওয়াবেন না। আপনি বাসায় ভাত খাওয়ান, একটু ভাতের সাথে দুধ খাওয়ান, ভাতের সঙ্গে ঘি খাওয়ান, একটু ডিম খাওয়ান, মাছ খাওয়ান, আপনারা যা খান বাচ্চাকে দেন, এটাই ভালো খাবার। আপনার নুডলস কেন খাওয়াবেন, বাইরের কেক দেবেন না, বাইরের সিঙ্গারা সামোসা খাওয়াবেন না, শুধু বাচ্চাকে চেষ্টা করবেন সবসময় বাড়ির তৈরি ফ্রেশ খাবার, বাসার তৈরি খাবার খাওয়াবেন, মায়ের হাতে তৈরি খাবার খাওয়াবেন।
4: তবে এখানে একটা কথা বলে রাখি, যেমন নুডলস, পেস্তা, চাউমিন, এগুলো কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, আর এক্ষেত্রে যদি ঘরে প্যাক করে খাওয়াতে চায় কোনো মা, যে আমার বাচ্চার বয়স পাঁচ ছয় বছর হয়েছে, আমি এখন একটু নুডলস খাবে বা পেস্তা খাবে, সেটা কি খাওয়ানো কি যাবে?
2: আচ্ছা, ঘরের তৈরি ঠিক আছে, কিন্তু সোর্সটা তো আসলে খারাপ, কারণ এই যে পেস্তা বলেন আর নুডলস বলেন, এগুলো যে সোর্স থেকে তৈরি করছে ওটা খুব একটা হাইজেনিক না। এই জন্য আমরা চেষ্টা করবো এই ধরনের খাবার না খাওয়ে বাড়ির তৈরি ভাত খাওয়ান, ডাল খাওয়ান, মাছ মাংস ডিম, খুব ভালো খাবার। আমরা বাইরের এই সমস্ত খাবার বাচ্চাদের না দেই, বিশেষ করে পিৎজা, বার্গার, ফাস্টফুড, এই ফার্মের জিনিস, বিশেষ করে ব্রয়লারের মুরগির যে রোস্ট বা যে যেগুলো ফ্রাই করে এগুলো না দেওয়াই ভালো।
4: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ।
5: কোন
4: ওষুধ খেতে পারবো?
2: ধন্যবাদ। আসলে ফুড পয়জনিং প্রথম বমি আসে, তো আমরা একটু গ্যাসের ওষুধ বা বমির ওষুধ দিই। গ্যাসের ওষুধ আছে, ওই যে জোফরা আছে বা যে ফেমোট্রাক সিরাপ আছে, এগুলো আমরা খাওয়াতে বলি। যদি পাতলা পায়খানা শুরু হয় সেক্ষেত্রে অ্যামোডিস দেওয়া যাবে, তবে পাতলা পায়খানা পর্যন্ত যায় না, বমি হয়ে দুর্বল হয়ে পেট ব্যথায় সাধারণত ভালো হয়ে যায়। আমরা গ্যাসের ওষুধ, বমির ওষুধ, আমরা যেটা বললাম যে জোফরা সিরাপ আছে, ইমিস্টার সিরাপ আছে, আবার সাথে গ্যাসের ওষুধ ওমিপ্রাজল, ফেমোট্রাক, এক দুই দিন তিন দিন খাওয়ালেই কিন্তু ভালো হয়ে যায় আর কি।
4: তবে এক্ষেত্রে এক্সট্রা লাগে না?
2: লাগে না,
4: এন্টিবায়োটিকের কোনো রোল
2: না, রোল না এখানে তেমন।
4: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রোতা বন্ধু।
6: আমি কথা বলছি সলগাতিয়া দাসপাড়া থেকে, কানাই দাস ডুমরিয়া খুলনা।
4: জি কানাই দা বলেন, কেমন আছেন আপনি?
6: আপনাদের সবার আম লিচু খাওয়ার দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন।
4: আচ্ছা ইনশাআল্লাহ আসবো দাদা।
6: আমার প্রশ্ন আজকে যে বাসপাড়া তিন চার বছরে বাচ্চাদের বেশিরভাগে এই বাইরের খাবার খালে বেশি সমস্যা হয়, ঠিক আছে? তো পেটে ব্যথা, কোন সময় বমি, বুঝবেন মানে মাথা ঘোরে, বিভিন্ন একটা কায় দেয়। তো আমি স্যারের কাছে আমার প্রশ্ন, এই যে যারা এই ফুড প্রোডাক্ট এই যে বাইরে খাবার ব্যবসা করতেছে, এদেরকে একটু সচেতন করার জন্য কি কি করা যায়? যেহেতু আমাদের বাচ্চারা ভালো ভালো খাবার যাতে বাইরে যদি না খেতে পারে, তাহলে বাইরে
4: ঠিক আছে।
2: ধন্যবাদ। আসলে বাইরের আমরা স্কুলের গেটে দেখছি যে ফুসকা থাকে, বিভিন্ন ধরনের কালার মিশায় পানি তৈরি করে খায়, আবার কি চানাচুর বা ছোলা মাখানো, এগুলো না খায় ভালো। কারণ এগুলো যে ছোলা পচা তেল পচা মশলা এগুলো দিলে ফুড পয়জনিং হবে, তা বিভিন্ন যে পানিতে রং মেশানো এগুলো খাওয়াবেন না, ফুসকা খাওয়াবেন না। এগুলোতে আসলে প্রশাসন ব্যবস্থা নেবে, এগুলোর জন্য বাংলাদেশের প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। আমাদের পরামর্শ, বাচ্চাদের এগুলো খাওয়াবেন না, নিরুৎসাহিত করবেন।
4: আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ফুচকা সবচেয়ে মজাদার খাবার সবার জন্য, বিশেষ করে ছেলে মেয়ে উভয়ের জন্য। এই ফুচকা আসলে কিন্তু ফুড পয়জনের একটা প্রধান মাধ্যম কিন্তু, কারণ ফুচকা যেভাবে তৈরি করে এটা আসলে কোনো হাইজেনিক পদ্ধতিতে তৈরি করে না। তবে এক্ষেত্রে আসলে আমাদের আসলে ফুচকা না খাওয়াটা উত্তম। হ্যালো আসসালামু আলাইকুম।
7: আসসালাম বাচ্চারা খাচ্ছে তো খাচ্ছে, ভাত খাচ্ছে, যাই কিছু খাক না খাচ্ছে, হঠাৎ করে বমি করতেছে, বমির সাথে বিজলে বিজলে, খুব বিজলে বিজলে বিজলে আপনার বিচ্ছিরি গন্ধ। এই আমরা যদি তাৎক্ষণিক ভাবে দেখি যে আপনার
2: ধন্যবাদ। আসলে বমির অনেক কারণ আছে, কারণ গ্যাস হয়, ফুড পয়জনিং এর জন্য হয়, তারপরে বিভিন্ন রোগ, প্রস্তাব ইনফেকশন হলে বমি করে, লিভারের জন্য বমি করে। প্রথম কথা যে আমরা চিন্তা চেষ্টা করবো যে বমির কারণ কি। যদি ফ্রেশ খাবার কেউ খাওয়ায়, যদি বাড়ি খাওয়া না থাকে, সাধারণত বমি পেটে ডিস্টার্ব হয় না, যদি লিভারের সমস্যা না থাকে, তাহলে আমরা কোনো আজে বাজে খাবার বাচ্চাদের দেবো না, বাড়ির তৈরি ভালো ফ্রেশ খাবার খাওয়াবো, তাহলে কিন্তু বাচ্চাদের বমি হবে না। এরপর যদি বমি সিরিয়াস হয়, অবশ্যই আপনি হসপিটালে নেবেন, তবে সরকারি হসপিটালে নেবেন, বমির ওষুধ খাওয়াবেন, কোনো প্রাইভেট ক্লিনিকে নেবেন না, আর সাথে সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন অথবা হসপিটালে ভর্তি করাবেন।
4: এক্ষেত্রে একটা কথা, ধারে কাছে কিন্তু থানা স্বাস্থ্য কমপ্লেক্স, তো এখানে কিন্তু ভালো ভালো ডাক্তার
2: আছে, সরকারি হসপিটাল অবশ্যই ভালো ভালো ডাক্তার,
4: এখানে যাওয়াটাই ভালো কিন্তু,
2: ভালো হবে।
4: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো। আচ্ছা এখানে একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে কি, এই ক্ষেত্রে নখের নখ কাটা বাচ্চাদের, যেমন নখ কাটা একটা প্রয়োজনীয়তা আছে ফুড পয়জনের ক্ষেত্রে, কিন্তু নখের ব্যাপারটা আমরা অনেক সময় ধরে রাখি, এই নখের ব্যাপারে যদি একটু বলতেন শ্রোতা বন্ধু।
2: ইনশাআল্লাহ আমরা হাইজিন বলি, হাইজিন হলো হাত পরিষ্কার, ঘন ঘন নখ কাটবে, স্কিনের পরিষ্কার, নিয়মিত গোসল করাবে, পরস্পর পানি খাওয়াবে। হাইজিন হলো ফিজিক্যাল হাইজিন আছে, ওরাল হাইজিন আছে, দাঁত ব্রাশ করাবে, তিন মাস পরপর কৃমি ওষুধ খাওয়াবে, পুষ্টিকর খাবার খাওয়াবে, ঠিক আছে? বাচ্চার বয়স অনুযায়ী দুধ ডিম খাচ্ছে কিনা, তারপর শাকসবজি ফলমূল খাচ্ছে কিনা। তাহলে যেহেতু হাত ধোয়ার সাথে সাথে নখটা না কাটলে নখে বিভিন্ন ময়লা জীবাণু, বিশেষ করে টয়লেটে পরে থাকে, এখান থেকে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এবার খাবার আপনি রান্না করলেন, সুন্দর ঢেকে রাখলেন, যাতে মাছি মশা এগুলো না থাকতে পারে, কারণ মাছি মশার মাধ্যমে খাদ্যে বিষক্রিয়া হয়, ফুড পয়জনিং হয়। এবার খাবারটা রান্নার থেকে আমরা বলি যে ছয় ঘন্টার ভিতর খাবেন, এক দু ঘন্টার ভিতর খেলে ভালো হয়, ছয় ঘন্টা হয়ে গেলে কিন্তু খাদ্যে ফুড পয়জনিং শুরু হয়ে যায়। আবার ফ্রিজ থেকে বের করে গরম করে সুন্দরভাবে খাবেন। খাদ্য রান্নারও বিষয় আছে, সুন্দরভাবে ফোটানো, সুন্দরভাবে গরম করা, ভালোভাবে সিদ্ধ করা, আবার মশলা কম দেওয়া, বেশি মশলায় কিন্তু ফুড পয়জনিং হয়। অনেক বিষয় আছে, প্রতিটা স্টেপে স্টেপে আমাদের সচেতন হতে হবে।
4: যেখানে তেলের একটা কথা বলবেন, অনেক সময় দেখা যায় বাসি তেল দিয়ে পাক করে, এটা কিন্তু ফুড পয়জনের অন্যতম কারণ,
2: একটা কারণ যে আমরা দেখছি চানাচুর চিপস এগুলো বাসি তেল দিয়ে করে। আর একটা চেষ্টা করবো আমরা সবসময় তেল কম, কিন্তু সরিষার তেল ভালো, সয়াবিন তেলে গ্যাস হয়। আর কোনো বাজারের যে চিপস ফ্রেঞ্চ ফ্রাই আমরা যেগুলো খাই, এগুলো হলো পচা তেল দিয়ে ভাজে, এগুলো বাচ্চাদের লিভার কিডনির ক্ষতি হয়।
4: হ্যালো আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
8: ভালো আছেন?
4: জি আলহামদুলিল্লাহ।
8: আচ্ছা
9: ঠিক আছে স্যার দিচ্ছি আরেকটা প্রশ্ন বলেন জি বলেন বলেন শুনছি
8: আচ্ছা আমাদের বোলার শিশু ডাক্তাররা যে বলছি কিশোর লেখে যারা নেই কেউ বোঝে কেউ বোঝে না পর আবার বোলা যাওয়ার লাগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ সবার জন্য বলবেন যে বাংলাদেশ কিশোর লেখে আর বাংলা লেখলে যেন ভালোভাবে লেখে
2: বাড়িতে সবাই মিলে খেলে ভালো হয়। আর উনি যে কোশ্চেনটা বলছেন যে প্রেসক্রিপশন, চমৎকার কথা, বাংলাদেশের ডাক্তার হয় কিন্তু এমবিবিএস ডাক্তার সব ভালো ভালো ছেলে মেয়ে, ভালো ছেলেমেয়েরা স্টান করা মেধাবী ছেলেমেয়েরা ক্লাসে ফার্স্ট পায়, হাতে লেখা সবার ভালো। আপনি সুন্দর বলছেন, আমরা অবশ্যই সবার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি যে অবশ্যই সুন্দরভাবে লিখবে, আমার লেখাটা যেন আরেকজন পড়তে পারে, সহজে পড়তে পারে, যেন বিড়ম্বনার শিকার না হয়, এবং আমার একটা ভুলের জন্য যেন আরেকটা বাচ্চা ওষুধ থেকে বঞ্চিত বা বেশি বা কম খেলো। যেমন আমরা লিখি 2, 3, 3, 4, আমরা বোঝাই দিই যে এক চামচের কম, আধা চামচ, এক চামচের বেশি, এটা অবশ্যই যেন রোগী সহজে বুঝতে পারে। সকল ডাক্তারদের প্রতি অনুরোধ, তারা যেন সহজভাবে লেখে, যাতে আমাদের বাংলাদেশের প্রতিটা প্রান্তিক এলাকার গ্রামের মানুষের সুন্দর সহজভাবে বুঝে নিতে পারে। শাল দুধ মায়ের প্রথম, বাচ্চার প্রথম টিকা, প্রথম খাবার, প্রথম ভিটামিন, প্রথম মিনারেল, সব প্রথম। তাহলে অবশ্যই আমরা জন্মগ্রহণের আধা ঘন্টার মধ্যে খাওয়াবো, বারে বারে খাওয়াবো, গালায় বের করে খাওয়াবো, এক ফোঁটাও নষ্ট করবো না। শাল দুধ না খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর বাইরের কোন প্রকার চিনি, মধু, অন্য কোনো কিছু দেওয়া যাবে না।
9: উচিতই না,
2: ছয় মাস মতো শুধুমাত্র বুকের দুধ, বুকের দুধ এবং বুকের দুধ খাবে,
9: এর বাইরে কিছু না। আসলে এটাই শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানেই খুব সুন্দর একটা কথা বলছে যে যদি না খাওয়ায় কোনো মারা, সচেতন মারা, তাহলে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে?
2: কি ক্ষতি হতে পারে? বাচ্চার বুকে যদি চাকা যদি কোটা বা অন্য জিনিস খায়, তাহলে তার এই শুরু থেকে যে হোসরটা খাবে কি, ফুড পয়জনিং দিয়ে বলি, বাচ্চার পেট ব্যথা, গ্যাস হবে, বাচ্চা ডিস্টার্ব করবে, এই পেট খারাপ হবে, আবার বাচ্চার ইমিউনিটি বাড়বে না, ঘন ঘন পেট খারাপ হবে, ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া হলো, তারপর ইমিউনিটি ভালো হবে না, ব্রেন ভালো হবে না, এরপরে যেটা হবে যে বাচ্চার পোটা দুধ খালে অ্যালার্জি হবে, অ্যালার্জি হলে কি হবে, ফুড পয়জনিং থেকে শুরু করে পেটের গাট অ্যালার্জি হবে, ডায়রিয়া হবে, নিউমোনিয়া হবে। ওর যেভাবে ম্যাচুরিটি হওয়ার কথা, ডেভেলপমেন্ট হওয়ার কথা, গ্রোথ, সেটা হবে না। হয়তো গ্রোথ অনেক গায়ে বড় হবে কিন্তু ডেভেলপমেন্ট হবে না, বয়স অনুযায়ী যেটুকু পরিপক্ক হওয়ার কথা সেটা সে হবে না। এই জন্য আমাদের কোন প্রকার বুকের দুধের বিকল্প, সমকক্ষ বা শ্রেষ্ঠ কিছু নাই, অবশ্যই বুকের দুধ খাওয়াবো, এর অন্য কিছু ভাবা যাবে না।
9: হ্যাঁ, দেখেন একটা প্রশ্ন নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
10: ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন?
9: জি আলহামদুলিল্লাহ।
10: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ভাড়ামারা থেকে বলছি।
9: জি বুলবুল সাহেব বলেন, শুনছি।
10: বলছি, 1-10 বছরের বাচ্চা পাতলার পায়খানা হলে কি ওষুধ খাওয়ানো যায়, এটা জানতে চাচ্ছি।
9: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
2: ধন্যবাদ। আসলে প্রাথমিক অবস্থায় পাতলা পায়খানার জন্য আপনার ফিলমেট অ্যামোটি সিরাপ খাওয়ান, আধা চামচের বেশি করে 3 বার, না হলে ডাক্তারের পরামর্শ নিন। আসলে পাতলা পায়খানা অনেক কারণ আছে, প্রাথমিক অবস্থায় এটা দেবেন, আর অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
9: এখানে আমি একটা কথা বলবো, কারণ এই যে পাতলা পায়খানার কারণটা তাকে বের করতে হবে, আপনি শুধু অ্যান্টিবায়োটিক শুরু করলেন, ওষুধ শুরু করলেন, তাতে কিন্তু হবে না, এই জন্য উচিত হবে একজন ডাক্তারের পরামর্শ না। শ্রোতা বন্ধুর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের প্রায় ঘড়ির কাঁটা কাছাকাছি চলে আসছে। আপনাদের আজকের প্রোগ্রামটা আমি জানি না কেমন লাগলো, কারণ আশা করি আজকে কিন্তু শিশুদের একটা খুব কমন পয়জনিক ফুড পয়জনিং নিয়ে আমরা আলোচনা করছি, এবং আপনারা অনেক শ্রোতা বন্ধু আমাদেরকে প্রশ্ন করছেন, অনেক হয়তো লাইনে ছিলেন, লাইনে আসতে পারেন না, হয়তো আমরা সুযোগ দিতে পারি নাই, একের পর এক প্রশ্ন করছেন, একের পর এক আমরা অ্যান্সার দিয়েছি। আশা করি সামনের টপিক্স নিয়ে আলোচনা হবে, আরও সুন্দর টপিক্সে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
0: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানে শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার এমবি জামান, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, অনুষ্ঠান প্রযোজনায় মোহাম্মদ মামুন আক্তার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখে, পরিচালনা করছেন মাওলানা রবিউল ইসলাম রাফে।
11: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আর বিশেখী অনুষ্ঠানে আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পাঠ শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আরবি ভাষা নিয়ে কথা বলবো এবং আরবি ভাষার বিভিন্ন শব্দ, বিভিন্ন বাক্য এবং বিভিন্ন প্রয়োগ আমরা এখানে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আলোচনা করব ইনশাআল্লাহ।
12: ইনশাআল্লাহ
11: আমরা যে সূরাটির অংশবিশেষ বেছে নিয়েছি আজকের আলোচনার জন্য, সেটা হলো সূরা সাফাত, 37 নম্বর সূরা কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 37 নম্বর সূরা, 99 থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলবো। আজকের এই আলোচনার মধ্যে বিষয়বস্তু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হিজরত করেছেন নমরুদের অত্যাচারের কারণে নিজ দেশ থেকে। তিনি ইরাক ছেড়ে তিনি মিশরের উদ্দেশ্যে হিজরত করেছেন এবং সেখান থেকে পরবর্তীতে তার পরিবার পরিজনকে মক্কায় রেখে এসেছেন, অর্থাৎ স্ত্রী হাজেরা এবং তার একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেখানে কিভাবে তিনি আল্লাহর নির্দেশ পালনের জন্য যে কুরবানির যে বিধানটা, এই সম্পর্কে এই আয়াতগুলো আসছে, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা বলছি যে এসো আরবি শিখি। আরবি একটা ভাষা, পৃথিবীর একটি প্রাচীনতম ভাষা আরবি। সব ভাষায় আল্লাহর নিয়ামত এবং সব ভাষায় আল্লাহর সৃষ্টি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুমের মধ্যে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হল আকাশ এবং পৃথিবীর সৃষ্টি আর মানুষের ভাষা এবং বর্ণ রঙের ভিন্নতা। ভিন্ন ভিন্ন ভাষায় মানুষ কথা বলে, এক এক মানুষ এক এক রঙের, এক এক বর্ণের, এক এক বৈশিষ্ট্যের। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, আমি আপনার পূর্বে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমিহি, তার কওমের ভাষায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা ভাষী করে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবি ভাষায় এবং এই ভাষার মধ্যে এমন কিছু সৌন্দর্য অলংকার রয়েছে যা পৃথিবীর অন্য ভাষার মধ্যে নেই। এটা খুবই স্বাভাবিক, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি দুনিয়াতে পাঠিয়েছেন এক একটা এক এক বৈশিষ্ট্যের গুণের মানের। যেমন সব রাত্রির মূল্যমান এক হয় না, সাধারণ একটি রাত আর লাইলাতুল কদর মানে গুণে অনেক বেশি। মানুষদের মধ্যে এরকম ভিন্নতা আছে, একজন সাধারণ মানুষ, একজন জ্ঞানী মানুষ, আবার একজন নবী রাসুল, মানের ভিন্নতা হয়। তো এরকম ভাষায় ভাষায় ভিন্নতা হয়, ভাষার অলংকার সৌন্দর্যেরও ভিন্নতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যত ভাষা সৃষ্টি করেছেন সমস্ত ভাষার সৌন্দর্য রয়েছে, সমস্ত ভাষার একটা মানে মাধুর্য রয়েছে, ওই ভাষার অলংকার রয়েছে, ওই ভাষার কামানিন গ্রামার রয়েছে, ব্যাকরণ। আরবি ভাষার ব্যাকরণগুলো, আরবি ভাষার শব্দগুলো, আরবি ভাষার বাক্যের নিয়ম বিন্যাস, আরবি ভাষার সর্বোপরি অলংকারগুলো, এটা একটু ব্যতিক্রম। যারা ভাষা বিজ্ঞানী এবং অনেকগুলো ভাষা যারা গবেষণা করে তারা এটা খুব ভালো করে জানে। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মহাগ্রন্থ কোরআন বিশ্ব মানবতার হুদাল লিন্নাস, সমগ্র বিশ্ব মানবতার জন্য যেটা গাইড, এই পুস্তক নাজিল করার জন্য রাব্বুল আলামিন এই আরবি ভাষাকে বেছে নিয়েছেন।
12: সুবহানাল্লাহ।
11: এজন্য এই আরবি ভাষার সৌন্দর্যটা আমাদের উপলব্ধি করা উচিত। যদি আসলে এই ভাষার গুরুত্ব যদি আমরা বুঝতাম, এই সৌন্দর্যটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, আমরা এই ভাষাটা শুধু ধর্মীয় ক্ষেত্রে বা আখিরাতের বিষয়ে শুধু তাই না, দুনিয়ার লাইনেও এই ভাষার গুরুত্ব রয়েছে। পুরো মধ্যপ্রাচ্যের একচাটিয়া ভাষা হলো আরবি ভাষা। সেখানে যে ধর্মের মানুষই বাস করুক না কেন, মুসলমান, ইহুদি, তারপরে খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষেরা আছে, তাদের সবার ভাষায় আরবি। এবং এই আরবি ভাষাভাষীদের দেশে আমাদের প্রচুর প্রবাসী ভাইয়েরা কি সেখানে বিভিন্ন কাজের জন্য চাকরির জন্য যায়, তারাও যদি এই ভাষাটা কিছু জানতো তাহলে এই ভাষাটা জানার কারণে দুনিয়ার দিক দিয়ে অনেক উপকার হতো তাদের, তারা ভালো একটা চাকরি পেত, ভালো ইনকাম তারা করতে পারত। তো সবকিছু মিলায়ে আমরা মনে করি যে এই আরবি ভাষাটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আমাদের জীবনের, আমাদের এই বিশ্বের। তা আমাদের জন্য উচিত হলো এই ভাষাটা চর্চা করার, এবং কিভাবে চর্চা করলে এই ভাষাটা সহজ হবে, কিছুটা হলেও মানুষ আয়ত্ত করতে পারবে। এসো আরবি শিখি এর একটি অংশ বিশেষ। তো আজকে আমরা যে সূরাটা পড়তে যাচ্ছি, এই সূরার মধ্যে বা এই আয়াতগুলোর মধ্যে সূরা সফাত, এখানে একটা বিষয়বস্তু আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর নবী ছিলেন, অনেক বড় নবী। তো আল্লাহর তাওহীদ একত্বের বাণী প্রচারের জন্য তাকে অনেক বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তার মধ্যে একটা পরীক্ষা ছিল যে তৎকালীন ইরাকের অত্যাচারী বাদশাহ নমরুদ, সে তাকে ধরে এনে আগুনের মধ্যে নিক্ষেপ করে, সেখানে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এবং তিনি সে আগুন থেকে নিরাপদেই বের হয়েছেন। এটা ছিল ওই সময়ের মানুষদের জন্য একটা শিক্ষা যে তিনি আল্লাহর নবী এবং আল্লাহর সাহায্য কিভাবে তারপরে এসেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আর ওই ইরাকে থাকার সুযোগ ছিল না, তাকে হিজরত করে যেতে হয়েছে। তো এক পর্যায়ে তিনি ওই হিজরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, রব্বি মানে আসলে ছিল রব্বি ইয়া মানে আমার, আর রব মানে প্রতিপালক, রব্বি হে আমার প্রতিপালক, হাব এটা হিবাত, হিবাতুন মানে দেওয়া, ওয়াহাবা ইয়াহাবু মানে দান করা, এখান থেকে একটা শব্দ আছে আল্লাহ তাআলার একটা নাম ওয়াহাব,
13: ওয়াহাব
11: ওয়াহাব মানে কি মহান দাতা,
13: মহান দাতা
11: যিনি অনেক কিছু দেন।
13: জি,
11: ওইখান থেকে হাব আপনি দান করেন, লি আমাকে, আমাকে দান করেন, মিনাস সালিহিন, সালেহ মানে সৎকর্মশীল, যাদের আমল ভালো, কাজ ভালো, চরিত্র ভালো, তো একজন নেককার সন্তান আমাকে দান করেন, এর মানে এই। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই স্ত্রী ছিলেন, প্রথম যিনি সারা, পরবর্তীতে আম্মাজান হাজেরা,
13: হাজেরা
11: তো তার কোনো সন্তানাদি হয়নি ইতিপূর্বে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন একেবারে বার্ধক্যে এসে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তার এই হিজরতের অবস্থায় আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় এই দোয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাকে সুসংবাদ দিয়েছেন, ফাবাশশার নাহু বিগুলামিন হালিম, ফা মানে অতঃপর, বাশশারাই বাশিরো, বিশারাত মানে সুসংবাদ,
13: সুসংবাদ,
11: হ্যাঁ বাশশার না অতঃপর আমি সুসংবাদ দিলাম হু তাকে, বিগুলামিন হালিম, গুলাম মানে বালক,
13: বালক,
11: হালিম মানে সহনশীল,
13: সহনশীল
11: সহ্যশীল, আমি তাকে একটি সহনশীল বা সহ্য শক্তি সম্পন্ন এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আমরা অনেক সময় বলি না গোলাম, আরবরা কিন্তু গোলাম বলে কাকে, পুত্র সন্তানকে গোলাম বলে। যদিও আমাদের উর্দু ফার্সি পরিভাষায় গোলাম মানে কি, ক্রীতদাস, আব্দুন, যেটা আব্দুন মানে হলো আরবিতে আব্দুন মানে গোলাম, মানে উর্দুতে গোলাম, বাংলায় গোলাম মানে হলো গোলাম মানে ক্রীতদাসকে বলে, কিন্তু আরবরা গোলাম বলে কাকে,
13: মানে বালক,
11: বালক ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কে যে সন্তানের সুসংবাদ দিলেন সে ছিল কি, সহনশীল, হেলেমওয়ালা, একটা হলো সবর ধৈর্য আর হেলম সহ্য করতে পারা। দেখেন সব বাচ্চা সব মানুষের মধ্যে সহ্য শক্তি ধৈর্য শক্তি একরকম থাকে না, কিছু মানুষ আছে এরা অসুস্থ প্রকৃতির, একটু গরম সহ্য করতে পারে না, একটু ঠান্ডা সহ্য করতে পারে না, একটু ক্ষুধা সহ্য করতে পারে না, একটু কষ্ট সহ্য করতে পারে না, সবসময় বিরক্তি প্রকাশ করে তারা। কিন্তু যাদের মধ্যে সহ্য শক্তি বেশি তারা শীত, ঠান্ডা, গরম, শীত, তারপরে কষ্ট, ক্ষুধা, বিপদাপদ, এরপরে অসুস্থতা, রোগ শোক, এগুলো সহ্য করতে পারে। তো যে মানুষের মধ্যে সহ্য শক্তি নেই সে কিন্তু দুনিয়ায় কিছু করতে পারবে না। এই দুনিয়াতে যত বড় মহামানব এসেছেন তারা সবাই ধৈর্যশীল ছিলেন এবং সহ্য করার মতো সিফাত তাদের মধ্যে ছিল। এজন্য নবী রাসূলদের পথে যারা চলবে, নবীদের ওয়ারিশ হবে, আল্লাহর পথে যারা চলবে অথবা বড় কিছু মানুষকে উপহার দিতে চাবে, তাদের জন্য ধৈর্য একটা মহৎ গুণ এবং সহ্য করতে পারতে হবে। সবসময় বিরক্তি প্রকাশ করলে
13: হবে না,
11: সেই মানুষগুলো সফল হবে না। তো আল্লাহ তাআলা তাকে একজন সহনশীল, সহ্য শক্তি সম্পন্ন এক বালক সন্তানের সুসংবাদ দিলেন হযরত ইসমাইল আলাইহিসসালামকে। তো এই ঘটনা কোরআন কারীমের মধ্যে এরকম আসছে যে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবার সন্তান অর্থাৎ হাজেরা এবং ছেলে ইসমাইল আলাইহিম আসসালাম এদেরকে সেই মক্কার কাবা শরীফ যেখানে এইখানে রেখে আসছিলেন মরুভূমির মধ্যে, সাফা মারোয়া পাহাড়েরই এক পাশে পাদদেশে। আল্লাহর নির্দেশটা ছিল, এটাও ছিল আর একটা কঠিন নির্দেশ, এই অবস্থায় এই ছোট বাচ্চা এবং পরিবারকে এই মরুভূমির মধ্যে রেখে আসা অনেক কঠিন ছিল বিষয়টা। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, যেহেতু আল্লাহ তাআলা চাচ্ছেন যে দেখবে বান্দা কতটুক বিশ্বাস করে, আস্থা রাখে আল্লাহর প্রতি, এবং তার পরিবার পরিজনও কতটুক বিশ্বাস করে আল্লাহ তাআলার এই আশ্বাস, আল্লাহ তাআলার এই ওয়াদাকে। তো এক্ষেত্রেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। এরপরে যখন এই বালক সন্তান যখন বাবার সাথে হাঁটতে পারে, দৌড়াতে পারে এমন বয়সে উপনীত হলেন, ফালাম্মা বালাগা, বালাগা এবলুগ মানে বুলুগ মানে পৌঁছে যাওয়া,
13: পৌঁছে যাওয়া।
11: আমরা বাংলায় একটা শব্দ বলি, বাংলায় প্রচুর আরবি শব্দ আছে, যেমন বালেগ হয়ে যাওয়া,
13: জি
11: মানে পূর্ণতায় পৌঁছে যাওয়া। তো যখন সে পৌঁছে গেল মাহু পিতার সাথে, আসা ইয়া সাইন মানে দৌড়ানো,
13: দৌড়ানো,
11: ওই যে সাফা মারোয়া সাই করি আমরা আরবিতে বলি, সাই করে, সাই মানে কি দৌড়ানো,
13: দৌড়ানো,
11: চক্কর দেওয়া। যখন বাবার সাথে দৌড়াতে পারে এমন বয়সে উপনীত হলো এই সন্তান, এই সহনশীল সন্তান অর্থাৎ ইসমাইল
13: আলাইহিসসালাম,
11: তখন আল্লাহ তাআলা নির্দেশ করলেন স্বপ্নের মাধ্যমে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং আমার হুকুম অনুযায়ী তুমি তাকে কুরবানি করে দাও, একমাত্র সন্তানকে। এটা কি একজন বাবার পক্ষে এরকম একটা হুকুম আল্লাহর পক্ষ থেকে মানা, এটা কি সহজ?
13: অতি কঠিন।
11: কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরীক্ষা করতেছেন, পরীক্ষায় পাশ করে গিয়েছেন। তিনি তখনও জানতেন না যে এটা একটা পরীক্ষা ছিল, যে আমার সন্তানকে কুরবানি করা লাগবে না, কিন্তু তিনিও জানতেছেন যে কুরবানিই করতে হবে, ছেলেও জানতেছে আমি কুরবানি হয়ে যাব, ছেলের মা সেও জানতেছেন যে আমার সন্তান কুরবানি হয়ে যাবে, তারপরেও তারা রাজি হয়ে গেলেন। কিন্তু সেই কুরবানি হয়নি, অন্য কিছু ইচ্ছা ছিল, কিন্তু মনের পরীক্ষা ছিল এটা। তো আল্লাহ তাআলা তাকে ওই অবস্থায় ছেলেকে কুরবানি করার নির্দেশ দিলেন। তখন ছেলে কি বলল, কালা ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, ইয়া মানে হে, আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া আখি, হে ভাই, ইয়া হাবিবি, হে বন্ধু, হে আমার বন্ধু, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান,
13: সন্তান
11: এর ইবনুন মানে সন্তান,
13: জি,
11: আর বুনাইয়ুন মানে প্রিয় সন্তান,
14: প্রিয় সন্তান, জি।
11: ইন্নি আরা, নিশ্চয় আমি দেখতেছি, ফিল মানামি, স্বপ্নে, যে আন্নি আযবাহুকা, আমি তোমাকে যাবাহায় আযবাহু মানে জবাই করতেছি, কা তোমাকে, এটা আল্লাহর নির্দেশে জবাই করতেছি। তো এইটা আমার, এখন আমার প্রতি হুকুম যে আমি তোমাকে জবাই করা লাগবে, তুমি কি বলো, ফাংজুর, তুমি দেখো বা তুমি ভাবো যে মাদা তারা, তুমি কি দেখো, নাজার আংজুর, নজর করা, আর আয়রা দেখা, মানে তুমি এটাকে ভেবে দেখো যে তুমি কি করতে চাচ্ছ। তখন ছেলে বলল যে কালা ইয়া আবাতি, হে আব্বাজান, ইফআল, আপনি করে দেন, মা তু উমারু, যা আপনাকে আদেশ করা,
13: আদেশ করা হয়েছে,
11: তার মানে আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন এটা আপনি কার্যকর করে
13: দেন,
11: আমি কি এতে বিচলিত হব না, সা অচিরেই, সা মানে অচিরেই, আরবিতে দুটো শব্দ আছে, সিন এবং সা, সা মানে কি অচিরেই, সাউফা মানে
14: সাউফা মানে
13: অচিরেই,
11: অচিরেই, হ্যাঁ, সাউফা আর সা এখানে এসেছে, সা তাজিদু, সা অচিরে, তাজিদু, তুমি আমাকে, তুমি পাবে নি আমাকে, অচিরেই তুমি আমাকে পাবে, ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান তাহলে আপনি আমাকে অচিরেই পাবেন, মিনাস সাবিরিন,
13: ধৈর্যশীলদের মধ্যে,
11: ধৈর্যশীলদের অন্যতম, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন,
13: জি,
11: মিন মানে থেকে, সাবিরুন এর বহুবচন সাবিরিনা, ধৈর্যশীল যারা, তারা যারা ধৈর্য ধরে বা ধৈর্যের পরীক্ষা যারা উত্তীর্ণ, আপনি আমাকে তাদেরই একজন পাবেন অচিরেই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান,
14: জি, অবশ্যই।
11: তখনও তার আল্লাহর পরে ভরসা ছিল। এরপরে বাবা ছেলেকে নিয়ে গিয়েছেন কুরবানির স্থলে ওই মিনাতে, এরপরে সেখানে গিয়ে বেঁধেছেন, তারপরে চিৎ করে শোয়ে গলায় ছুরি চালিয়েছেন সেখানে। এখানে কোরআনে কারিমের মধ্যে খুবই সংক্ষেপে বলে দেওয়া হয়েছে ঘটনাটা, অনেক কিছু উজ্জ্ব রেখে। তো হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা এসেছে যে এরপরে গলার দিকে ছুরি চালিয়েছেন, কাটেনি, ইব্রাহিম আলাইহিস সালাম বারবার অবাক হচ্ছেন যে ঘটনাটা কি, কাটতেছে না কেন, তাহলে কি আমার কুরবানি কবুল হচ্ছে না আল্লাহর কাছে, এইভাবে ভাবতেছেন তিনি। তার মানে তার চেষ্টার কোনো কমতি ছিল না, এক পর্যায়ে উপুড় করে কপাল মাটিতে লাগায়ে চেপে ধরে তারপরে ঘাড়ে ছুরি চালাচ্ছেন, কচি মানুষ, ছোট মানুষ, এবং ছুরি ধারালো, কাটবে না কেন। তখন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা, অতঃপর, লাম্মা মানে যখন, লাম্মা অর্থ
13: যখন,
11: এটা আরবি শব্দ, আসলামা ইসলাম, আমরা ইসলাম বলি না, ইসলাম ধর্ম, ইসলাম মানে কি, ইসলাম মানে আত্মসমর্পণ করা,
13: আত্মসমর্পণ করা,
11: ইসলাম মানে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে আল্লাহ তাআলার অনুসারীরা, আল্লাহ তাআলার বিশ্বাসী বান্দারা আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবে। এই এখান থেকে ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে যে আত্মসমর্পণ করে, আর মুসলিমুন মানে মুসলিম উম্মা মানে যারা আত্মসমর্পণকারী সম্প্রদায়। এখানে আমরা কিন্তু মুসলিম নিজেদেরকে বলি, আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ যে করে সেই মুসলিম হয়,
13: সেই মুসলিম হয়।
11: আর যে প্রত্যেকটা বিধান সে আত্মসমর্পণের মাধ্যমে মেনে নেয় সেই ইসলামকে পরিপূর্ণ করে। তো এখানে সে শাব্দিক অর্থে এসেছে ফালাম্মা আসলামা, আসলামা এক বচন, এর দুই বচন আসলামা,
13: আসলামা
11: যখন বাবা এবং সন্তান দুইজন আত্মসমর্পণ করেছে। ওয়া তাল্লা, এবং তাল্লা এতিল্লু শব্দের অর্থ হলো উপুড় করে শোয়ানো। যখন উপুড় করে শোয়া আছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম, হু মানে ইসমাইলকে, লিল জাবিন, জাবিন মানে কপাল, কপালের উপর উপুড় করে শোয়া আছে এবং ছুরি চালাইছে এবং কাটেনি। অনাদাইনাহু, আর নিদা, নিদা মানে আহ্বান করা, ডাক দেওয়া, অনাদাইনা, আর আমি ডেকেছি হু তাকে, আইয়া ইব্রাহিম, অর্থাৎ হে ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম বলে ডাক দিয়েছেন এবং বলেছেন যে কদ সাদ্দাকতা, অবশ্যই, কদ মানে অবশ্য, কদ সাদ্দাকতা, সাদ্দাকা ইউসাদিক, তাসদিক করা,
13: জি, সত্যায়ন করা,
11: ওইখান থেকে, হ্যাঁ, সিদকুন মানে সত্য, সাদিকুন যে সত্য কথা বলে,
14: জি,
11: হ্যাঁ, সাদ্দাকা মানে সত্যায়ন করা, বাস্তবায়ন করেছ, বাস্তবায়িত করেছ, আর রুইয়া স্বপ্নকে,
13: স্বপ্নকে
11: তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছ বা সত্য সত্যে পরিণত করেছ। ইন্না, নিশ্চয় আমি, কাজালিকে, এভাবে, নাজজি আল মুহসিনিন, জাজাই আজজি মানে প্রতিদান দেওয়া, এভাবে আমি প্রতিদান দিই, আল মুহসিন, মুহসিন মানে সৎকর্মশীল, বহুবচন মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদেরকে এভাবে আমি প্রতিদান দিই। এরপর আল্লাহ তাআলা প্রশংসা করে বলতেছেন ইন্না হাদা, নিশ্চয় এ কাজটা, হাদা মানে ইহা, হাদা হাদিহি মানে ইহা আরবিতে, আর দালিকা তিলকা
14: ওহা,
11: ইন্না হাদা, নিশ্চয় এ কাজটা, এই যেটা ইব্রাহিম যেটা করলো এবং ইসমাইল যেটা মেনে নিল, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার যে কাজের উপরে কোনো আপত্তি করেনি, এই কাজটা ছিল বা এই ঘটনাটাই ছিল, লাহু আলামে তাকিদ, অবশ্যই, হুয়া আল বালা উল মুবিন, হুয়া মানে সেটা বা সে, আল বালা আল মুবিন, বালা মানে পরীক্ষা,
14: বিরাট পরীক্ষা,
11: আর মুবিন মানে স্পষ্ট,
13: স্পষ্ট,
11: আসলে বালাউন মানে ছোটখাটো পরীক্ষা না, পরীক্ষার জন্য তিনটা শব্দ আসে আরবিতে, ইখতিবার মানে খোঁজ খবর নেওয়া, হালকা পাতলা পরীক্ষা, ইমতিহান মেহনত থেকে,
13: মেহনত থেকে,
11: একটু ঘাম ধরে, একটু কষ্ট হয়, একটু দুই তিন ঘন্টা সময় দেওয়া লাগে পরীক্ষার খাতা কলম নিয়ে, এটা ইমতিহান বলে আরবিতে। আর বালা ইবতেলা মানে যেখানে বালা মুসিবত হয়ে যাবে, একেবারে হাড় ভেঙে যাবে, কঠিন অবস্থা, বালা মানে মহাপরীক্ষা, বালা মানেই মহাপরীক্ষা, আর মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট মহাপরীক্ষা এটা, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। ওয়াফাদাইনাহু, ফিদিয়া আছে না একটা আরবি, ফিদিয়া মানে কি, মুক্তিপণ, ওয়াফাদাইনাহু, আমি ইব্রাহিমকে মুক্তিপণ দিলাম অথবা ইসমাইলের পরিবর্তে আমি মুক্তিপণ দিলাম, বিযিবহিন আযীম, যিবহুন মানে হলো এমন একটা পশু যেটা জবাই করা হয়, তার মানে একটা পশু দিলাম, আযীম, একটা বড় পশু দিলাম, হৃষ্টপুষ্ট, এই কুরবানি তো দেওয়াই লাগলো না, বরং এই এই পশুটাকে নিয়ে এখন পরিবার পরিজন অভুক্ত তারা তারা খেতে পারবে। অতারাক না আলাইহি, তারকুন মানে রেখে দেওয়া অথবা স্থায়ী করে দেওয়া, অতারাক না আলাইহি, আমি স্থায়ী করে দিলাম এই বিধানটা, ফিল আখিরিন, পরবর্তীদের জন্য, তার মানে কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা, তারা এই কুরবানি করবে, কুরবানি কেমন যেন ছেলের মুক্তিপণ, ওই মিনার এই কুরবানিটা,
14: অবশ্যই,
11: তো তারা কুরবানি করবে পরবর্তীতে, এই বিধান আমি রেখে দিলাম। তাহলে যারা কুরবানি করবে কেমন যেন নিজের সন্তানের জানের কুরবানি হয়ে যাবে, এর মাধ্যমে বিপদ আপদ দূর হবে। এই কুরবানির পশু সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা নিজেরা ভক্ষণ করবে, আর দুই শ্রেণীর মানুষদেরকে খাওয়াবে, যারা মানুষের কাছে চায় আর যারা চায় না,
13: চায় না,
11: উভয় শ্রেণীকে দিবে, আত্মীয় স্বজন হোক, সে পাড়া প্রতিবেশী হোক বা যে কোনো ধর্মের মানুষদেরকে কুরবানির গোশত খেতে দেওয়া যাবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি, সালাম মানে শান্তি,
13: শান্তি
11: আল্লাহর পক্ষ থেকে শান্তি, কাযালিকা নাজজিল মুহসিনিন, এই কথাটা আর একবার গেছে আগে, এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিই, তাদের কোনো ক্ষতি হবে না, বাকি পরীক্ষাটা হবে কঠিন এবং তারা পাশ করবে, উত্তীর্ণ হবে। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আব্দুন এর বহুবচন ইবাদ, বান্দা, মুমিন মানে বিশ্বাসী, নিশ্চয় ইব্রাহিম বিশ্বাসী বান্দাদের অন্যতম, আর সে একজন বিশ্বাসী বান্দা। তো 99 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত আমরা যতটুকু আমরা কথা বললাম, একটু মানেটা দেখালাম, আরবি ভাষাভাষী যারা তারা তো এটা বোঝে, আমরা যারা ভাষাভাষী না অন্তত এখান থেকে এই একটা ঘটনাটা আমরা জানলাম, পাশাপাশি আমরা বেশ কিছু শব্দ জানলাম, অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। এখানে আমরা আমাদেরকে কয়েকটা জিনিস হতে হবে, একটা সালেহীন সৎকর্মশীল হতে হবে। সালেহ মানে কি?
13: সৎকর্মশীল।
11: যদি সৎকর্মশীল কোনো মানুষ না হয় তো ওই মানুষের মাধ্যমে কোনো কল্যাণ কেউ লাভ করবে না,
13: লাভ পাবে না।
11: অসৎ মানুষ, অসৎ মানুষের সঙ্গ সবই মুসিবত।
13: জি।
11: আরেকটা জিনিস

0: করতে হবে, এই দুটো জিনিস আমরা পেলাম, সহ্য শক্তি হতে হবে সব সময়, মানে একেবারে শিকায়ত করা, অভিযোগ করা, একটু কিছু হয়ে গেলে বিরক্ত হওয়া, এই মানুষ পৃথিবীতে কোথাও দাঁড়াতে পারে না, তাদেরকে নিয়ে কেউ মানে শান্তিতে থাকতে পারে না, কারণ আমাদের চলতে গেলে ধরেন সামাজিক মানুষ আমরা, পরিবারের সাথে মিলেমিশে থাকি আমরা, বিভিন্ন চাকরি বাকরি করি, বিভিন্ন অফিস আদালতে, এর মধ্যে যদি একজন মানুষ সহনশীল না হয় সে তার বন্ধুদের সাথে চলতে পারবে না। একটা পরিবেশে থাকতে গেলে অনেক প্রতিকূল অবস্থা, সেজন্য সহনশীল হতে হবে আমাদের। এরপরে আর একটা জিনিস, সেটা হলো যে এখানে আর একটা শব্দ এসেছে যে সাবিরিন, সাবিরিন হতে হবে আমাদের। সাবির মানে কি? ধৈর্যশীল,
1: ধৈর্যশীল।
0: সাবের মানুষের নাম রাখে না, সাবের, সাবের নাম রাখে, হালিম নাম রাখে, সালেহ মানুষের নাম রাখে, সালেহ মানে সৎকর্মশীল, হালিম মানে সহনশীল, সাবের মানে কি? ধৈর্যশীল, ধৈর্যশীল, সবর থাকতে হবে। আমরা বাংলায় বেলবেল বলি সবর, সবর মানে কি? ধৈর্য,
1: ধৈর্য,
0: সবর আমাদের মধ্যে থাকতে হবে। অসবর, অধৈর্যশীল, ধৈর্য নেই যাদের মধ্যে, অধৈর্য, এরাও সফল হতে পারে না জীবনে, কারণ জীবনের সফলতার পথটাই হলো ধৈর্য দিয়ে। এরপরে হলো আর একটা শব্দ আসলামা,
2: আসলামা,
0: ইসলাম, আত্মসমর্পণ করতে হবে,
1: আত্মসমর্পণ করতে হবে।
0: কার কাছে আত্মসমর্পণ করতে? আল্লাহ তাআলার হুকুমের কাছে,
1: হুকুমের কাছে।
0: আল্লাহ তাআলার একটা হুকুম আমাদেরকে দেবেন, যে হুকুমটা হয়তো হতে পারে আমাদের কাছে বাহ্যিকভাবে অপছন্দনীয়, কিন্তু ওটার মানার মধ্যে আমাদের কি
2: কল্যাণ,
0: কল্যাণ রয়েছে। এই ইসলাম আত্মসমর্পণ আমাদের থাকতে হবে। অনেক সময় বাচ্চা খেতে চায় না, সে তার বাবার হুকুমের কাছে আত্মসমর্পণ না করে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, ঘুমাতে চায় না, ও অসুস্থ হয়ে পড়বে যদি না ঘুমায়, ও পড়তে চায় না, ও যদি আত্মসমর্পণ না করে হুকুমের কাছে তাহলে সে সারা জীবন অজ্ঞ থেকে যাবে। তাহলে আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হবে। এই অর্থে আমরা মুসলিম হতে হবে আমাদেরকে। অনেক মানুষ আছে মুসলিম, কিন্তু আসলে তাদের প্রকৃত আমলের মধ্যে ইসলাম বা আত্মসমর্পণ নেই। এখানে আমরা ইসলাম একটা শব্দ শুনলাম, মুসলিম শব্দ জানলাম, প্রত্যেকটা শব্দ অসাধারণ সুন্দর, কিন্তু আমরা এই শব্দের গুণাবলী আমরা অর্জন করতে পারি না, চেষ্টা করবো
1: ইনশাআল্লাহ,
0: ইনশাআল্লাহ। আর একটা শব্দ আছে কত সদ্দাক্তা, সিদকুন মানে সত্য,
1: সত্য,
0: ওইখান থেকে সাদিকুন মানে সত্যবাদী,
1: সত্যবাদী।
0: অনেক মানুষ আছে না, তার নাম সাদেক,
1: সাদেক,
0: সাদেক হোসেন,
1: সাদেক, সাদেক।
0: আর একটা হলো সাদিকুন মানে বন্ধু, কারণ সত্যবাদী না হলে বন্ধু হতে পারে না। আর একটা হলো মুহসিন, এখানে একটা শব্দ মুহসিন মানুষের নাম আছে না, মুহসিন মানে কি? সৎকর্মশীল,
1: সৎকর্মশীল,
0: যে এহসান করে, অন্যের উপকার করে, অন্যের প্রতি সদয় হয়, অথবা আল্লাহ তাআলার হুকুমকে যে হৃদয় থেকে, মন থেকে, কষ্টের হুকুম, আনন্দের হুকুম, সব হুকুমই হৃদয় মন থেকে নিষ্ঠার সাথে পালন করে, তাকে বলে মুহসিন,
1: মুহসিন বলে।
0: তো এই মুহসিন হওয়া, এখানে মানুষের নাম রাখে মুহসিন। আর একটা শব্দ আছে মুবিন মানে স্পষ্ট,
1: স্পষ্ট।
0: ইদানিং মানুষের নামও মুবিন রাখে,
1: মুবিন রাখে।
0: সূরা ইয়াসিনের মধ্যে সাতটা মুবিন আছে। মুবিন মানে কি আরবিতে?
1: স্পষ্ট।
0: এই কোরআনের একটা নাম হলো কিতাবুম মুবিন, স্পষ্ট, ওপেন কিতাব। এই কিতাবটা গোপনে আটকায় রাখে না কেউ, এটা শুধুমাত্র জ্ঞানীরা পড়বে, যারা কম জ্ঞানী তারা পড়বে না এমন না। এই কিতাবটা শুধু আটকায় রাখতে হয় বাক্সর মধ্যে, ডেস্কের মধ্যে এমন না, সারা পৃথিবীর মানুষ এটা পড়তে পারে, জানতে পারে। আজিম মানে বিশাল, আজিম মানে কি? একটা শব্দ বিশাল। আর মুমিন আর একটা শব্দ আছে, মুমিন মানে কি? বিশ্বাসী,
2: বিশ্বাসী।
0: তো যাই হোক, তো আমরা আজকে এই পাঠের ভিতরে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আরবি শিখেছি, এবং এটা আমরা চর্চা করব
1: ইনশাআল্লাহ।
0: এই গুণাবলীর কথা, এখানে যে সমস্ত শব্দ সম্পর্কে বলা হলো, গুণাবলীগুলো আমরা যেন অর্জন করতে পারি নিজেদের জীবনে, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন এই গুণাবলীর উপরে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন,
2: আমিন।
0: সম্মানিত শ্রোতা বন্ধুরা, এসো আরবি শিখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা রবিউল ইসলাম রাফে, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হাম ছুনবেন। গীতিকার কাজী নজরুল ইসলাম, শিল্পী শেখ আবুল বাশার।

শেখ আবুল বাশারের কণ্ঠে এবং কাজী নজরুল ইসলামের কথায় আল্লাহ পাকের সামনে হাম শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন ঢাকা কেন্দ্র থেকে বাংলা খবর রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল 4টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেইনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তা সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ক্রেস্ট উপহার দেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিতে কর্মশালায় উন্নয়নের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন। কোরবানের পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানের হাটের নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উল আজহার সময় দেশের নিরাপত্তায় ঈদের আগের 7 দিন ও পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কাজ করবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ সময় সালাউদ্দিন আহমদ জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ সকালে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আজ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 5 উইকেটে 144 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 এবং 9 উইকেটে 240 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 এবং 5 উইকেটে 144 রান। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা।

প্রিয় শ্রোতা, কৃষি এদেশের প্রাণ। শুরু হচ্ছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদ। সঞ্চালনা করছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: Guru moto dulu
2: আমার কি দেখতে পারি না
0: দেখতে পারি আমাকে ধরে ফেলাইছে
1: আজকে ওই যে কমলাবু
0: হ্যাঁ এই কমলাবু দেখ কি সুন্দর সাজে আইছে
1: কমলাবু আসে প্রত্যেক মঙ্গলবার তারে আমরা
0: খুব ভালো লাগে
1: তা এই গুরুপদের গানও আমরা শুনবো এবং বিভিন্ন আলোচনা শুনবো আজ আজ আমরা কি শুনবো
2: তো গানও মজার গান গাওয়ারি কায়দা মতো গান একদম
1: সবজি চাষ বাড়ির আঙ্গিনায় সবজি বাগান বছরব্যাপী পুষ্টি চাহিদা মেটানোর জন্য অনন্য উপায় কি সবজি চাষ বাড়ির আঙ্গিনা উঠোনে সবাই তো প্রায় দেখা যায় সবার বাড়ি বাড়ি উঠানে উঠানের পাশে হাং দিয়ে মাচা দিয়ে
0: ছাদে
1: বিভিন্ন জায়গায় বিশেষ করে আঙ্গিনায় যেটা আর কি আঙ্গিনা বলতে উঠান উঠান বোধহয় পাশে আর কি সব জায়গায় তো সবজি চাষ হয় বছর ভরে যদি লাগানো হয় তাহলে এই সবজি নিজের বিষমুক্ত নিজের ইচ্ছা মতো এইসব সবজি পাওয়া যায় যেরকম এই ঝাল দুটি হয়তো বেগুন গাছ
0: টমেটো
1: চার পাঁচটা হ্যাঁ এরকম থাকলে
0: কদু গাছ
3: সব ধরনের গাছই আছে সব ধরনের
1: ঔষধ দিতে হবে বিভিন্ন করতে হবে যেন বেগুন হয়তো দুই দুই পাঁচটা বেগুন বা দশটা বেগুন তো কিনা লাগে না এরকম হলে একটা সংসারে ভালোভাবে চলতে পারে এবং হাসি বুড়ো তো মাঝে সাথে কমলা
0: আমিও লাগাই আবার কমলাবু আমার খাতিতে
2: আমাকে লাগাইছে বেগুন উস্তিয়ে শশা তা পোকে তো পোকে তো ভালো কাকা আছে
1: সবজি চাষ করে যেমন তদ্রূপ ঘেরের
0: পাড়ে ভালো বড়
1: হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সমুদ্র উপকূলে জেলাগুলিতে কৃষি জমিতে ঘের করে চিংড়ি ও সাদা রুই জাতীয় মাছের চাষ হচ্ছে এর মধ্যে কিছু লবণাক্ত পানির ঘের ও কিছু মিঠা পানির ঘের বিভিন্ন প্রতিকূলতা অর্থনৈতিক সুবিধার জন্য কৃষি জমি মৎস্য চাষের পরিবর্তিত হচ্ছে লবণাক্ত এলাকা বৃদ্ধি ভবদাহ ও বিল ডাকাতি আর জলবদ্ধতার কারণে দীর্ঘদিন ফসল উৎপাদন না হয় ওই জমিগুলো মৎস্য চাষের আওতায় এসেছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর নড়াইল পিরোজপুর জেলাগুলিতে ব্যাপক মৎস্যঘের তৈরি হচ্ছে এই মৎস্যঘেরের একটি বড় অংশ পাড় পাড় মানে কি যে মৎস্যঘেরের চারিপাশে যে পাড়টা থাকে পাড় তৈরিতে চলে এই এই পাড়গুলির অধিকাংশই পতিত অথবা মৌসুম ভিত্তিক কিছু সবজির চাষ হয় এই মৎস্যঘেরের পাড়গুলি অধিক উর্বর যৌব পদার্থ সমৃদ্ধ সবজি উৎপাদনের অনুকূল মানে এইটা লাগালে ভালো মানে জৈব সার থাকে হ্যাঁ এবং সার কম লাগে ভালো ফসলাদি উৎপন্ন হয় সম্ভাবনা হয় মৎস্যঘেরের পাড়গুলিকে পরিকল্পনাভাবে উন্নত প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে লাকসই কার্যক্রম গ্রহণ করলে দেশের সবজি ও ফলের চাহিদা পূরণ সহ বিদেশে মানসম্মত সবজি রপ্তানি করা সম্ভব মৎস্যঘেরের পাড়ে বর্তমান অবস্থা দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই ঘেরগুলির অধিকাংশে বাগদা চিংড়ির সাথে সাথে ভেটকি চাষ এবং অন্য ঘেরগুলিতে গলদা চাষের সাথে রুই জাতীয় মাছের চাষ হয় অধিকাংশ ঘেরের পাড়গুলি পতিত অবস্থায় থাকে তাই না কিছু কিছু ঘেরের আইলে মৌসুমি ভিত্তিক সবজির চাষ হয় বিশেষ করে বাগেরহাট জেলার রামপাল মোল্লারহাট ফকিরহাট খুলনা জেলার ডুমুরিয়া বটিয়াঘাটা যশোর জেলার অভয়নগর মনিরামপুর উপজেলার মৎস্যঘেরের আইলে ব্যাপক সবজি চাষ হয়ে থাকে অধিকাংশ ঘেরের আইলে লাউ ওই যে বললাম না তোমাদের যে আঙ্গিনায় যেভাবে চাষ করো অধিকাংশ ঘেরের আইলে লাউ করলা পেঁপে কলা ঢেঁড়স তরমুজ ছিম টমেটোর চাষ হয় এই সমস্ত ঘেরের আইলে সবজির ফলন মাঠের সবজি ফলনের চেয়ে অনেক বেশি মানে কি জানি হয় বলো দি হ্যাঁ জৈব সার আছে এই জন্য মাঠে হ্যাঁ মাঠের চেয়ে বেশি সম্ভাবনায় মৎস্যঘেরের আইলের সর্বোত্তম ব্যবহারের জন্য মৎস্য গেরের আইলে সর্বোত্তম ব্যবহারের জন্য গবেষণা করা, গেরের আইলে উৎপাদন উপযোগী জাত উদ্ভাবন করা, মানে কি বললে যে ঘেরের আইলে তাহলে কোন জাতের ফল ফলাদি সবজি
0: জন্মে
1: সেইগুলো আগে চিন্তা করতে হবে। নিবিড় সবজি চাষ পদ্ধতি নিয়ে গবেষণা করে প্রযুক্তি প্রধান লবণাক্ততা সহনশীল সবজি ও ফলের জাত উদ্ভাবন, যেটা এলাকায় লবণ লবণ এলাকায় যেন লবণ সহনশীল হয়
2: সেইরকম
1: সেই জাতীয় ফলের সবজি ও ফলের জাত উদ্ভাবন করতে হবে। ঘেরের মালিকদের সবজি উৎপাদনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, পাড়গুলি পতিত না রেখে সবজি উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করা। দ্বিতল মাচা পদ্ধতিতে সবজি চাষের জন্য প্রথমে ঘেরের পাড়ে বাঁশ ও জাল দিয়ে মাচা তৈরি করতে হবে, এরপর মাচার উপর সবজি চারা রোপণ করতে হবে। যেহেতু এটি দ্বিতল মাচা তাই উপরের অংশে লম্বা এবং ভারী সবজি যেমন লাউ কুমড়া ইত্যাদি এবং নিচের অংশ ছোট হালকা সবজি যেমন শসা শিম ইত্যাদি লাগানো যেতে পারে। ঘেরের পাড়ে ট্রেন্স পদ্ধতিতে সবজি চাষ একটি লাভজনক পদ্ধতি, এতে একই সাথে মাছ চাষ এবং সবজি উৎপাদন করা যায় যা কৃষকের আয় বৃদ্ধি করে। শুধুমাত্র মাছের পরে বসে নির্ভর করে বসে থাকবো না আমরা, কি হবে এখানে মাছের সাথে সাথে আমরা সবজি ফল ফল উৎপাদন করব এবং অল্প চেষ্টায় অল্প মানে মেহনতে
0: পরিশ্রম
1: অনেক ফসল আমরা পাবো এবং আমাদের খরচও কম হবে, সারও কম লাগবে। ঘেরের পরে লাউ কুমড়া শশা চিচিঙ্গা পুঁইশাক করলা ইত্যাদি সবজি সাধারণত ট্রেন্স পদ্ধতিতে চাষ করা হয়। এই পদ্ধতিতে সবজি চাষে খরচ কম এবং উৎপাদন বেশি হয়ে থাকে, বললাম না যে খরচ কম হবে এবং উৎপন্ন বেশি, তাহলে লাভও বেশি হয়। সব মৌসুমে হয় এমন লতানো সবজি নির্বাচন যেমন লাউ করলা চাল কুমড়া বরবটি মিষ্টি কুমড়া পুঁইশাক ইত্যাদি। সব মৌসুমে হয় এমন সবজি যেমন ঢেঁড়স কাঁচকলা পেঁপে মরিচ। কারিগরি সহায়তার জন্য কৃষি সম্প্রসারণের সঙ্গে যোগাযোগ করতে হবে, যারা এভাবে করতে চায়
0: এদের
1: পরামর্শ নিতে
0: হবে। বেশি উৎপাদন হয়
1: উন্নত মানের বীজ ও চারা সংগ্রহ, শুধুমাত্র লাগাই তুলাম কি হবে না হবে দরকার নেই, উন্নত মানের না যারটা আমাদের নির্বাচন করতে হবে, উন্নত মানের বীজ ও চারা সংগ্রহ করতে হবে। আইলের উপরে মাচায় পানি সংলগ্ন স্থানে চাষের জন্য পরিকল্পনা তৈরি, ঘেরের আইলে রোপণযুক্ত সবজি ও ফল যেমন পাড় হতে পুকুরের মধ্যে মাচায় চারযোগ্য সবজি যথা লাউ চাল কুমড়া করলা চিচিঙ্গা ঝিঙ্গা বরবটি মিষ্টি কুমড়া পুঁইশাক আইলের আইলের সবজি আইলের পরে লাগা এগুলো কি করা, এগুলো আমরা মাচায় করে এগুলো মাচায় দিয়ে দিতে পারি এবং আইলের পরে থাকবে ঢেঁড়স টমেটো ডাটা লাল শাক বাঁধাকপি ফুলকপি মূলা কলা পেঁপে কচু বেগুন মরিচ আদা পেঁয়াজ রসুন ধনিয়া ইত্যাদি, মানে এই ধরনের যেটা যেগুলো বেয়ে যাবে মানে উপরে মাচায় যেগুলো যাবে লাউ কুমড়া এই জাতীয়, আর এগুলো কি হবে এগুলো ভেড়ির পরে লাগানো যাবে। চাষের জন্য পাড় প্রস্তুত, লতানো সবজির জন্য মাদা তৈরি, মানে পাড় প্রস্তুত করতে হবে লতানো যে সবজিগুলো আছে যেমন লাউ কুমড়া চিঙ্গা তারপরে করলা এই সমস্ত, এর জন্য কি হবে মাদা তৈরি করতে হবে। লাউ কুমড়া চাল কুমড়া করলার জন্য 75 সেন্টিমিটার চওড়া এবং 75 সেন্টিমিটার গভীর করে গর্ত তৈরি করতে হবে। গর্তে 10-15 কেজি গোবর কম্পোস্ট সার 100 গ্রাম ইউরিয়া 200 গ্রাম টিএসপি 150 গ্রাম এমওপি 100 গ্রাম জিপসাম ভালোভাবে মাটির সাথে মিশিয়ে পানি দিয়ে গর্ত ভরে রাখতে হবে। কি বুঝলে রেপ দিয়ে একদিন পর 20 গ্রাম দস্তা মাটির সাথে মিশিয়ে 20-25 দিন রেখে আবার কুপিয়ে মাটির সঙ্গে মিশাতে হবে এবং 5-6 দিন পর মাদায় বীজ অথবা চারা রোপণ করা যাবে। কয়দিন পরে?
0: 5-6 দিন পরে।
1: টমেটো বাঁধাকপি ফুলকপি মরিচ ঢেঁড়স এর জন্য পাড় কুপিয়ে 7% 750 গ্রাম টিএসপি 500 গ্রাম এমওপি 450 গ্রাম জিপসাম দিয়ে জমি প্রস্তুত করতে হবে। চারা রোপণের পর তিন কিস্তিতে 1 কেজি ইউরিয়া উপরি অংশ প্রয়োগ করতে হবে। কলা ও পেঁপের জন্য লাউ কুমড়ার মতো মাদা করে চারা রোপণ করে ফল ধরার আগ পর্যন্ত প্রতি মাসে 100 গ্রাম হারে ইউরিয়া ও এমএপি দিলে ফসল ভালো হয়। শুধু লাগালে আপনার পরিচর্যা করতে হবে, পরিচর্যা কিভাবে, লাউ কুমড়া করলা ইত্যাদি লতানো সবজি একটু লম্বা হলে মাচা তৈরি করে মাচায় উঠিয়ে দিতে হবে। পুকুরের ভিতর মাচা করলে আইলের জমি নষ্ট হয় না। আইলে মানে যেটা পুকুর বা ক্যানেলের ভিতরে আমরা জমির ভিতরে মাছাটা ভেড়ি থেকে সুদাসুদি মাছাটায় করে দিলাম, জায়গাটা নষ্ট হলো।
0: লালি খেলার দেবার আগা কেটে কেটে দিয়ে যাতে ঝাঁকড়ায় যায় 3 সেন্টিমিটার।
1: আইলে অন্য সবজি করা যায়। চারা রোপণের পর নিয়মিত সেচ প্রদান করতে হবে। আগাছা হলে আগাছা পরিষ্কার করতে হবে। পোকামাকড় দেখা দিলে বন্ধু পোকা ও শত্রু পোকা শনাক্ত করে আইপিএম পদ্ধতিতে অনুসরণ করে পোকা ব্যবস্থাপনা করতে হবে। আইপিএম পদ্ধতি কি বোঝো? আইপিএম পদ্ধতিটা হলো কি, এই ওষুধ না দিয়ে, বালাই নাশক না দিয়ে সব ওই চিনে চিনে পোকগুলো ধরে ফেলতে হবে বিভিন্ন পোকা। বন্ধু পোকা হয় যে পোকা ক্ষেতের জন্য না, বন্ধু পোকাটা হলো উপকারী, উপকারী পোকা। এই পোকা অনেক সময় কি ক্ষতিকারক পোকাগুলো দমন করে। এটা এটা হলো বন্ধু পোকা। এই পোকাগুলো ফসলের জন্য খুব উপকারী। ঘেরে রাইলে সবজি চাষে সুবিধা কি, পতিত জমির ব্যবহার বৃদ্ধি, বাড়তি আয়ের ব্যবস্থা হয়, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, পুষ্টি চাহিদা পূরণ ও কম খরচে উন্নত মানের সবজি পাওয়া যায়। ঘেরের মধ্যে মাচায় সবজি করায় বাড়তি জায়গা লাগে না। সমস্ত ঘেরে রাইলে সবজি করলে স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা সম্ভব, বিষমুক্ত সবজি পাওয়া যায়। মানে আমরা নিজেই লাগাচ্ছি, নিজেই করতে বিষমুক্ত, এখানে বিষ দেওয়া লাগবে না। আমরা ইচ্ছা করলে এটা বিষ না দিয়ে আমরা সবজি তৈরি করতে পারি। পোকা রোগ দমন ব্যবস্থাপনা, আইপিএম পদ্ধতিতে বিশেষ করে সুষম সার ব্যবস্থাপনা, ফেরোমন ফাঁদ, রঙিন আঠালো ফাঁদ, জৈব বালাইনাশক কিংবা কম ক্ষতিকর, মাছ মরবে না এমন বালাইনাশক ব্যবহার করে পোকাও রোগ দমন করতে হবে। মানে ঘেরের পরে এমন দিতে হবে, এমন ওষুধ দিতে হবে, মানে এমন কীটনাশক দিতে হবে যাতে মাছের ক্ষতি না হয়। ওই ওই স্প্রে করলে ক্যানেলে পড়লো বা ভিতরে পুকুরে পড়লো, পড়লে মাছের ক্ষতি হবে, এরকম বীজ ব্যবহার, এরকম বালাইনাশক ব্যবহার করা যাবে না। যেমন লাইকোম্যাক্স 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে গাছ ও গোড়ার মাটিতে স্প্রে করতে হবে। এছাড়া বায়োম্যাক্স, স্প্রমটোম্যাক্স এবং ট্রাইকোডারমা ইত্যাদি প্রয়োগের মাধ্যমে পোকা ও রোগ দমনের পরামর্শ প্রদান করে। মানে এই দিলে এই রোগ দমন হয়। আচ্ছা, তারপরে আর একটা ফলের দেশ কি আমাদের? ফলের দেশ হলো বাংলাদেশ, তাই না? তা আমরা একটা গান শুনে নি, তারপরে ফলের কথা আমরা গান শুনি, গান শোনার পর আবার আমরা আলোচনায় আসবো। তারপর ফোন নেব, আমি ফোন নম্বরটা গানের আগে বলে দিই,
3: 0190 74 72 19 70।
1: আমি আবার বলছি, 0190 74 72 19 70। শ্রোতা বন্ধুরা, এই নম্বরে আপনারা ফোন করবেন। তাহলে দাদা আমরা গান শুনি।
0: দাদা একটা ভালো গান গাও।

যদি আমার দুঃখ কষ্ট বেস্তি পাতাম, এই বিশ্বে আমি হতাম বিরাট বড় লোক, বড় লোক। তালে কি পরিমাণ আমার বহির্ম

যারে একটু কতি গেছি কেউ শোনে না দুঃখের কথা, উল্টে জম্বের কামড় কামড়াইছে আন্তলি কামড়াচ্ছে জানে ব্যথা, যারে একটু কতি গেছি কেউ শোনে না দুঃখের কথা, উল্টে জম্বের কামড় কামড়াইছে আন্তলি কামড়াচ্ছে জানে ব্যথা, মানসিরা কয় কিরা বাসো আমি হাসি আর কই।

0: জলে আমি নিবে পরে জন্তু চাইয়ে দুই পায়ের কাশি এসে গেছে। আর একবার শুনো হরি গানটা, আর একবার শুনো হরি।
1: আজকে আমরা যে আলোচনায় ছিলাম কি বাড়ির আঙ্গিনায় সবজি বাগান বছরব্যাপী পুষ্টি চাহিদা মেটানোর অন্যান্য উপায় আলোচনা করবেন ফরহাদ ইবার শামস, মেট্রোপলিটন কৃষি অফিসার খুলনা। তা আপা আপনি কেমন আছেন?
2: ভালো আছি, আপনার সবাই ভালো আছেন?
1: আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তা একটু আমরা এই আলোচনা শুনি যে এই বাড়ির, আমরা এই আলোচনা করলাম আর কি যে বাড়ির পাশে ময়নাবু, তারপরে কমলাবু, হাসিবু, এরা সবাই আর কি লাগায় এইভাবে।
2: আসলে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, সবজি বাগান, এটা কিন্তু আমাদের মোটামুটি সবাই আমরা কম বেশি জানি, কিন্তু তারপরেও আমরা একটু শুনি, কারণ কিছু জিনিস যদি আমরা খেয়াল করি বাড়ির আঙ্গিনায় সবজি বাগান করার জন্য, তাহলে কিন্তু আমরা আরো বেশি এখান থেকে লাভবান হতে পারবো। আসলে দেহের পুষ্টি চাহিদার পূরণের জন্য এবং শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর সবজি রাখা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে অপুষ্টি একটি প্রধান সমস্যা। যদিও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি, তারপরও কিন্তু আমাদের আসলে পুষ্টির অভাব রয়ে গেছে। আমরা যদি বাড়ির আশপাশে সবজি চাষ করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই অভাবটা পূরণ করতে পারি। আমাদের অধিক জনসংখ্যার দেশ, এখানে কিন্তু কৃষিজমির পরিমাণমূলকভাবে কিন্তু কম, মানে তুলনামূলকভাবে কিন্তু
1: জনসংখ্যার
2: তুলনায় আমাদের কৃষিজমির পরিমাণ আসলে খুবই কম, আসলে কম না, শুধু খুবই কম। এজন্য আমরা যদি আমাদের বসতবাড়ির যে আশপাশে যে জায়গাটুকু আছে সেটাতে যদি আমরা আমাদের মতো করে সবজি চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই বাড়তি সবজি বিক্রি করেও যেরকম পারিবারিকভাবে সচ্ছলতা আনতে পারি, এবং সাথে সাথে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের আমাদের যে পুষ্টির অভাবটা থেকে যায় সেটা আমরা পূরণ করতে পারি, এবং আমাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তাকে আমরা সুদৃঢ় করতে পারি। আমাদের যে বিশ্ব খাদ্য সংস্থা আছে বিশ্বের, এর পরিসংখ্যান মতে কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন মাথাপিছু 220 গ্রাম সবজি গ্রহণ করা উচিত। কিন্তু আমাদের দেশে কিন্তু তার অর্ধেকও আসলে গ্রহণ করা হয় না। আমরা নিজেরাই খেয়াল করলে কিন্তু দেখতে পাই যে আমাদের বাসার অবস্থান যার যার, দেখবেন যে আমরা একটু যদি বড়রা যদিও বা একটু খাই, আমাদের বাচ্চাদের কিন্তু আমরা সবজি খাওয়াইতে পারি না। দেশের বিপুল দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে অবশ্যই আশপাশের অধিক পরিমাণে সব ধরনের সবজি চাষ করতে হবে। আর কারণ সব ধরনের সবজিতেই কিন্তু বিভিন্ন রকমের কি আছে বলেন তো, ভিটামিন আছে, খনিজ লবণ আছে, এরকম নানা রকম পুষ্টি উপাদান পাওয়া যায় সাথে, যা আমাদেরকে সুস্থ সবল এবং রোগ মুক্ত রাখার জন্য খুব বেশি দরকার। বসতবাড়ির আশপাশে পতিত জমিতে বিভিন্ন রকম সবজি চাষ করে আমরা আমাদের পুষ্টি চাহিদা নিজেরাই পূরণ করতে পারি। এই প্রক্রিয়ায় উৎপাদিত সবজি কীটনাশক এবং অন্যান্য ভেজাল মুক্ত হয়, ফলে আমরা সহজে নিরাপদ খাদ্য পেতে পারি। আপনারা জানেন যে আমাদের বিশ্বব্যাপী কিন্তু এটা একটা নিরাপদ খাদ্য, এই কথাটা কিন্তু আমাদের মধ্যে চলে আসছে বারবারই, কারণ আমরা যে খাদ্যটা খাই সেটা কিন্তু সবসময় নিরাপদ হয় না। আমরা যেটা বাজার থেকে কিনে খাই,
1: তারা কিভাবে কি চাষ করছে,
2: সাথে
1: কীটনাশক দিচ্ছে,
2: তারা কিন্তু প্রচুর কীটনাশক দেয়। সাধারণত আসলে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি থাকে, কিন্তু তারা যে কীটনাশকগুলো ব্যবহার করে সেটা কিন্তু আমাদের শরীরের ভিতরে চলে আসে এবং সেটা বিষক্রিয়া সৃষ্টি করে, আমাদের অনেক রোগ ব্যাধি সৃষ্টি করে। এজন্য আমরা যদি আমাদের আশপাশে বাড়ির, বসতবাড়ির আশপাশের প্রতি জায়গাতে সবজি চাষ করে নিজেদের খাদ্য পূরণ করতে পারি সবজির চাহিদা, তাহলে কিন্তু আমরা পুষ্টি চাহিদার সাথে সাথে আমরা নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারি। আর শাকসবজি ও ফল মূল সমূহের এটা কিন্তু রয়েছে যে অত্যন্ত প্রয়োজনীয় যে ভিটামিন থাকে, এ থাকে, ভিটামিন ক্যারোটিন থাকে, ভিটামিন সি থাকে, ই থাকে, তারপর হচ্ছে বি ভিটামিন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, এগুলো কিন্তু আসলে সবজিতেই থাকে। যখন আমরা বাচ্চাদেরকে শুধু মাংস খাওয়াই, মাছ খাওয়াই, ওটা কিন্তু আসলে প্রোটিনে চলে যায়। আমাদের যে এতগুলো ভিটামিন, তারপর মিনারেল, খনিজ লবণ, এগুলো কিন্তু থেকে আমাদের
1: সবজি থেকে আমরা পাই,
2: হ্যাঁ সবজি থেকে পাই, যেগুলো থেকে আমাদের বাচ্চারা এবং আমরা বঞ্চিত হই যদি আমরা না খাই। হ্যাঁ, এছাড়া কিন্তু সবজিতে, শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, যেটা আমাদেরকে হজমে এবং আমাদের যে শরীরের যে রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা এগুলো কিন্তু বৃদ্ধি করে। আর এখানে কিন্তু আসলে শাকসবজিতেও কিন্তু আপনার কি আছে, কিছু কিন্তু আমিষও আছে, শর্কর আছে, তারপরে হচ্ছে তেল আছে প্রচুর, এগুলো কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে যেগুলো আমাদেরকে সাহায্য করে। যে আপনারা জানেন যে আমাদের অনেকেরই কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, কিন্তু আমরা যদি নিয়মিত শাকসবজি খাই, আমাদের যে আঁশ পাওয়া যায় প্রচুর পরিমাণে শাকসবজি থেকে, এটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকাংশে সহায়তা করে। আমাদের দেশের কৃষক ও কৃষিবিদগণ বসতবাড়িতে বছরব্যাপী সবজি উৎপাদনের অনেকগুলো কিন্তু মডেল আবিষ্কার করছেন। এর মধ্যে দেখবেন যে কালিকপুর মডেল, তারপরে গয়েশার সবজি উৎপাদন মডেল, সৈয়দপুর মডেল, রংপুর লেবুখালী মডেল, পটুয়াখালী, এরকম কিন্তু অনেক দেখবেন যে আসলে সবজি উৎপাদনের মডেল আছে। এবং বর্তমানে দেখবেন যে কালিকপুরের মডেলকেই একটু বিস্তৃত করে কিন্তু পারিবারিক সবজি বাগান করা হচ্ছে। এই কালিকপুরের মডেলে কিন্তু প্রধান কাজই হচ্ছে যে পাঁচটা খণ্ডে জমিকে বিভক্ত করে পাঁচটা খণ্ডে পাঁচ রকম বেডে, খণ্ড অথবা বেডে আমরা পাঁচ রকম সবজি দিই। আর আমাদের যে এখন পারিবারিক পুষ্টি বাগান করা হচ্ছে, সাথে আমাদের দুই পাশে উইং এর মতো করে মাচা দিয়ে ওখানে কিন্তু যে লতা জাতীয় সবজি সেটাও কিন্তু চাষ করা হচ্ছে। তাহলে আপনার যে যার যেটুকু জায়গা আছে সেই জায়গাটুকুরই আপনি যদি পাঁচটা খণ্ডে পাঁচ রকম সবজি পাঁচটা বেডে করেন, তাহলে কিন্তু আপনি একই সাথে পাঁচ রকমের সবজি পাচ্ছেন। এবং এই যে আমি বললাম যে ক্যালসিয়াম, ভিটামিন, তারপর হচ্ছে আপনার পটাশিয়াম, আয়রন, সবই কিন্তু আপনি একসাথে আপনি পাইতে পারেন আপনার পরিবারের জন্য। যেরকম আপনি যদি প্রথম খণ্ডে লাল শাক লাগান, তাহলে দ্বিতীয় খণ্ডে বেগুন লাগান, তারপরে হচ্ছে ডাটা শাক লাগান, তারপরে আপনি কলমি শাক লাগাইতে পারেন বর্তমানে যেটা বলছি, আর পাঁচ নম্বর খণ্ডে যদি আপনি করলা করেন, তাহলে কিন্তু পাঁচ রকম সবজি আপনি পাঁচ মানে একই সাথে তুলতে পাচ্ছেন। আর যেটা তবে কালিকপুর সবজি মডেলে শুধু বসতবাড়ির উন্মুক্ত স্থানের কথা বলা হয়েছে, আপনারা কিন্তু বসতবাড়ির অন্যান্য যে পতিত জায়গা সেটাও ব্যবহার করতে পারি। আপনারা যে পাঁচটা বেড যারা করতে পারবেন না, তারা যা যেটুকু জায়গা আছে সেখানেই আপনি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবজি চাষ করাটাই হচ্ছে জরুরি বিষয়। আর ঘরের ছাদে বা চালে আপনারা চাল, কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া বা লতা জাতীয় সবজি এগুলো আপনারা তুলে দিতে পারবেন। আর নারিকেল গাছ, পেঁপে, ডালিম গাছ এগুলো কিন্তু আপনারা বাড়ির গেটে, তারপরে বাড়ির সীমানায় বেড়া, তারপর বেড়ায় এই লতা জাতীয় গাছও আপনারা কিন্তু তুলে দিতে পারবেন। মানে আপনারা নারিকেল, পেঁপে, ডালিম এগুলো আপনারা হচ্ছে বাড়ির গেট বরাবর দেবেন। তারপরে হচ্ছে আপনারা লেবু গাছ দিতে পারবেন, তারপরে আপনারা কাঁচকলা, সজিনা, বকফুল, পেঁপে এগুলো কিন্তু আপনারা প্রচুর লাগাইতে পারবেন। আর একটা জিনিস বলি, যেটা ছ্যাঁদ ছেঁকে জায়গা কলপার যেখানে পানি জমে থাকে, এখানে আপনারা লতি কচু, মুখী কচু, মান কচু, দুধ কচু এগুলো কিন্তু দিতে পারেন। আর মশলার মধ্যে আপনারা আদা, হলুদ, বিলাতি, ধনিয়া এগুলো কিন্তু আপনারা বড় গাছের ছায়ায় বলেন, মাচার নিচের জায়গায় এগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে দিতে পারবেন। এজন্যই আমরা বলি যে আমাদের জায়গাগুলো নির্বাচন করা কিন্তু খুবই জরুরি ব্যাপার, যে আপনি কোন জায়গায় কোনটা লাগাবেন। আর বিশেষ করে রোদ পড়ে উঁচু জায়গায় আপনারা সবজিগুলো লাগাবেন, ছায়া জায়গায় কচু জাতীয় গাছ লাগাবেন, মশলা গাছগুলো আপনারা যেখানে ছায়া পড়ে সেখানেও লাগাইতে পারবেন। তাহলে কিন্তু আসলে আমরা আমাদের সবজি চাহিদা পূরণ করতে পারবো।
3: আমরা কি আদা গাছ, আম গাছে উঠাই দিতে পারবো? আদা গাছ লাগাই,
2: আদা গাছ তো আপনার লাতানো না, আদা গাছ তো মশলা জাতীয়, আপনারা মানে মাচার নিচে চুই গাছ লাগাই দিয়ে দিতে পারবেন।
1: দেখো ফোন আসে কিনা।
3: হ্যালো
1: হ্যালো, কেটে গেছে সংযোগ, বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখো এরপরে দেখো,
3: হ্যালো,
1: বাড়ির আঙ্গিনায় সব জায়গায় আপা বললেন তো ছাদের পরে যে এইসব গাছগাছালি যদি লাগানো হয়, তাহলে আমরা নিজেরাই নিজেদের করতে পারবো
2: এবং
1: ভেজাল মুক্ত, হ্যাঁ এই মুক্ত খাবার আমরা
3: পাবো।
1: আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো
4: ভাইয়া, ভালো আছেন?
1: আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি,
3: আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
1: মনাভাই আজকে নাই, আজকে আছে কমলাবু।
5: হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ।
1: হ্যাঁ বরগুনা থেকে জাফর পালোয়ান ভাই, প্রশ্ন আছে কোনো? হ্যাঁ পালন ভাই, ক্লিয়ার না, কোন প্রশ্ন আছে আপনার? কোন
4: চাষ করতে পারি, এই জন্য দৃষ্টি শাস্ত্রের অভিশংস দরের সাথে আমরা কিভাবে করতে
3: সাদে
1: সাদে কিভাবে করতে পারে বড় ই দিয়ে
2: সাদেও কিন্তু আপনারা সুন্দর করে আপনারা জানেন যে সারটাকে যদি আপনি পরিকল্পনা মাফিক করতে পারেন তাহলে ওখানে বেড করেও কিন্তু আপনি করতে পারেন। আবার সাদে যে বড় ড্রাম আছে, আবার শাকসবজি যদি করেন তাহলে আপনার যে র্যাকেটগুলো আছে সেখানে আপনারা শাকসবজিগুলো করতে পারবেন, আর যে ড্রামগুলো আছে সেখানে আপনারা লতা জাতীয় গাছ তুলে দিতে পারবেন। সাদেও আসলে সব রকমই গাছ লাগাইতে পারবেন আপনি, আপনার ওলকপি বাঁধাকপি রবি শস্য বলছেন তো, মানে রবি আপনার যতগুলো আছে আপনার ফুলকপি ওলকপি বাঁধাকপি গাজর পালং শাক এগুলো সবই আপনি ছাদে ড্রামে তারপরে বেড করে নিয়ে তারপরে হচ্ছে আপনি করে আপনার হচ্ছে যে ছাদের যে জায়গাটা সেখানে একটু উঁচু করে আপনি যদি পরিকল্পনা মাফিক আপনি ছাদটাকে বানান, মানে আপনি হচ্ছে একটু জায়গা রেখে একটু উঁচু করে ছাদের থেকে একটু উঁচু করে ইট দুই তিনটা ইট গেঁথে আপনি ওখানে বেড করে নেবেন, তাহলে দেখবেন যে ওখানে আপনি সব রকমই সাপ লাগাইতে পারবেন।
1: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে জাফর ভাই। দেখো এরপরে আর ফোন আসে কিনা। এইভাবে ছাদের পরে এবং বাড়ির আঙ্গিনায় উঠানে উঠানের পাশে
2: অবশ্যই এখন শহরে দেখবেন যে সবার বাসায় কিছু না কিছু গাছ আছে এবং সবাই আপনার একদম লতা জাতীয় গাছ থেকে কলা গাছও লাগাচ্ছে, পেঁপে গাছও লাগাচ্ছে।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? পারভেজ সাহেব। হ্যাঁ, কি জানতে চান?
3: তাহাজ্জুদ।
1: তাহাজ্জুদ, হ্যাঁ, কি জানতে চান?
5: ওটা আবার আরেকবার শুনে যেতে পারি ভালো করে, ভালো
1: হ্যাঁ। কোন প্রশ্ন আছে আপনার, কিছু জানতে চান? ঢাড়স এবং ঝিঙে লাগানোর সময়, এখন তো সব সিজনেই লাগানো যায়, তবু একটা সিজন আছে।
2: এখনই আপনি ঢেঁড়স ঝিঙে লাগাইতে পারবেন, ঝিঙেটা আপনি একটু শীতকালেও লাস্টের দিকেও লাগাইতে পারবেন, এখনও কিন্তু আপনি ঢেঁড়স কিন্তু সবাই লাগাচ্ছে, আপনি ঢেঁড়স এখনই লাগান কোনো সমস্যা নেই, সাথে আপনি ধুন্দুল ঝিঙা এগুলো কিন্তু আপনি লাগাইতে
1: পারবেন। ধন্যবাদ আপনাকে। দেখো পরে।
3: হ্যালো
1: হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন একটু জোরে বলেন। হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ দেখো আবার দেখো, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
3: হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো
1: হ্যালো
3: হ্যালো হ্যালো,
1: ওয়ালাইকুম স্যার, জোরে বলেন একটু, জোরে বলেন
3: কথা কোন?
1: হ্যালো হ্যাঁ শুনছি,
3: হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, কোন
1: বলেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আবার দেখো, আর দেখো ফোন আসে কিনা, সবাই তো জানতে চায়।
3: হ্যালো হ্যালো
1: হ্যালো ভাই, একটু জোরে বলেন, আমরা শুনতে পাচ্ছি না ঠিক মতো,
3: কথা কোন? হ্যালো
1: হ্যালো, দেখো এরপরে দেখো।
3: হ্যালো হ্যালো হ্যালো,
1: তোমার কথা রিফ্লেক্ট হচ্ছে ভাই, আপনার সেকটা সেকটা একটু দূরে রাখেন, সেকটা একটু দূরে রাখেন আপনি, ধরো রিসিভ করো।
3: হ্যালো
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভুমরা বর্ডার, জি বলুন, কি নাম আপনার? হ্যাঁ রবীন্দ্রদিন ভাই, বলেন কি জানতে চান? কি জি জি লাউ গাছ, জি লাউ গাছ মরে যাচ্ছে, ও কিভাবে, কি লক্ষণ কি?
4: ওই মাথাটা ধোয়া, ও যতই উঠে আসছে তারপরে আগে তো মরে যাচ্ছে।
2: আপনি দেখেন যে পানি জমে গেছে কিনা, আসলে বৃষ্টি হয়েছে তো আপনার মাটির মধ্যে বেশি ময়েশ্চার মানে পানি জমে থাকতে পারে, আপনার সবকিছু ঠিক থাকলে তো লাউ গাছ তো মরে যাবে না, লাউ গাছ কিন্তু অনেকদিনই বেঁচে থাকে, দেখবেন যে লাউ শেষ হয়ে যাওয়ার পরও লাউ গাছ বেঁচে আছে, তাহলে আপনার মাটিতেই কোনো একটা সমস্যা হয়েছে। তাহলে ড্যাপের পরিমাণ আপনার মনে হয় বেশি হয়ে গেছে, শোনেন গাছ প্রতি কিন্তু আপনি 25 গ্রাম ড্যাপ দেবেন, তার বেশি দেবেন না।
1: আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমাদের হাতে আর সময় নেই, আজ আমরা আলোচনা শুনলাম বাড়ির আঙ্গিনায় সবজি বাগান বছরব্যাপী পুষ্টি চাহিদা মেটানোর অনন্য উপায়। আলোচনা করলেন ফরহাদ ইবার শামস, মেট্রোপলিটন কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস, খামারবাড়ি খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, চলো উঠা যাক,
2: চলো আল্লাহ হাফেজ।

চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকাশ্য দাতে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ রুকনুজ্জামান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: ওই সত্য মাবদ ব্যতীত কারো এবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্যে হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায় তখন ওই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করিতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল্লাহ তালার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয়স্বজনের ক্ষতি হয়। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষ যখন সওয়াবের নিয়তে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সৎকার ছোঁয়া পায়। যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য এলিম শিখেছে, কিয়ামতের দিন সে বেহেশতের ঘ্রাণও পাবে না। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে আল্লাহ পাকের শানে হামদ। গীতিকার কাজী নজরুল ইসলাম, শিল্পী নাজমুন নাহার বিউটি।

এবারে শুনবেন শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদের কণ্ঠে নাতে রসুল, গীতিকার কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলামের কথায় আল্লাহ পাকের সানে হামদ ও নাতে রসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এরপর ঢাকা কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ এবং পর্যায়ক্রমে অন্যান্য অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Weather. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has called for placing greater emphasis on research and innovation, along with textbook-based education in the universities of the country. He made the call while addressing the inaugural session of a day-long national workshop at Nawab Ali Chaudhuri Senate Bhavan in Dhaka University today. The University Grants Commission, UGC, organized the workshop titled Transforming Higher Education in Bangladesh, Roadmap to Sustainable Excellence, with the aim of making the country's higher education system more modern, inclusive and sustainable. The Prime Minister emphasized that in the current world, technology-based education is not only essential for personal development, but also a key driver of economic growth, innovation and international competitiveness. The Prime Minister said, to make the higher education system time-befitting, the government has taken effective steps to introduce apprenticeships and internships and enhance industry-academia collaboration. He said his government wants to face the challenges of the future by developing and nurturing talent by preventing brain drain. Tariq Rahman said his government wants to build a knowledge and merit-based society where education, research, talent, merit and creativity will get priority. Earlier on the occasion, UGC Chairman Professor Dr. Mahmoud Ahmed presented a crest to the Prime Minister. Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon and Prime Minister's Advisor on Education Dr. Mahdi Amin spoke at the inaugural session as a special guest with UGC Chairman Professor Dr. Mamun Ahmed in the chair. Home Minister Salahuddin Ahmed has said a hotline is being launched to stop extortion in sacrificial animal transport vehicles. He said this while briefing reporters after meeting at the Secretariat today. The Home Minister said action will be taken immediately as soon as complaints of extortion are received. He also said that answer will be deployed as per the demand for the security of the hearts of sacrificial animals. The Home Minister said during Eid al-Adha, a monitoring cell will work at the police headquarters for the 7 days before and the 7 days after Eid for the security of the country and security measures will be strengthened. At the briefing, Salahuddin Ahmed said discussions have been held with the garment owners to pay the salaries and bonuses of the workers before Eid. Finance and Planning Minister Amir Khusro Mahmood Chaudhry has said the country's financial sector will operate independently, assuring that there will be no political interference in investment and loan allocations. He said this while speaking as the chief guest at the launch of the inaugural fund of the Bangladesh Startup Investment Company, BSIC, at a hotel in the capital today. The finance minister said, Bangladesh is entering a new stage of economic transformation where productivity, technology and private sector innovation will be the primary growth drivers. Jatiyo Shangshud Speaker Retired Major Hafizuddin Ahmed Bir Bikram and Deputy Speaker Barrister Kaisar Kamal have visited the under-construction July Uprising Memorial Museum in the capital. Cultural Affairs Minister Nitai Roy Chaudhuri welcomed them at the July Uprising Memorial Museum premises. Later, they visited various parts of the museum. After the visit, the Cultural Affairs Minister said the construction work of the museum is progressing rapidly and there is a plan to inaugurate it in the end of the July or the first week of August this year. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman has said an investigation will start into the measles-related child death incident. If the investigation committee finds anyone guilty in this regard, he will be brought to justice, he added. Dr. Jahidur Rahman said this at a weekly press briefing in the capital today. The Prime Minister's Information and Broadcasting Advisor said the government has planned to procure about 95 million doses of 10 different types of vaccines through UNICEF. The move aims to strengthen the ongoing vaccination campaign across the country, he added. Dr. Jahidur Rahman said the government will review the trade agreement signed with the United States instead of moving immediately towards cancellation. Advanced train tickets for Eid al-Adha journeys will go on sale online from tomorrow, while return tickets will be available from May 21. Tickets will be sold tomorrow's tickets for travel on May 23. Similarly, tickets for May 24, 25, 26 and 27 journeys will be sold on May 14, 15, 16 and 17 respectively. railway authorities decided to operate 5 pairs of special trains and 3 cattle special trains to facilitate smooth travel for holidaymakers. Cricket and Bangladesh beat visiting Pakistan by 104 runs in the first test of 2-match series at Sher-e-Bangla National Cricket Stadium at Mirpur in the capital today. Final score, Bangladesh 413 and 240 for 9 declared, Pakistan 386 and 163. Bangladesh Betar aired the running commentary of the match. Final weather and forecast valid till 1. Tuna says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Rajshahi, Pabna, Tangail, Mymensingh, Dhaka and Kumilla. River poles in these areas are to west. Cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banajik Shangbad, Puchi, Zinat Rehana. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। অনুষ্ঠানে দেশের 39টি বাণিজ্যিক ব্যাংক নিয়ে চালু হওয়া বাংলাদেশে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34.226 বিলিয়ন মার্কিন ডলারে। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 29,565.66 মিলিয়ন মার্কিন ডলারে। বিদেশি দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ভিসা বন্ড এবং ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের বিদেশগামী ভিসার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ আজ এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করে। নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলাররা এখন বিভিন্ন দেশে ভিসা ইস্যুর ক্ষেত্রে বাধ্যতামূলক ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। নতুন বিধান অনুযায়ী ব্যাংকগুলো আবেদনকারীদের পক্ষে সরাসরি দূতাবাস, হাইকমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষের কাছে অর্থ প্রেরণ করতে পারবে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে 300 কোটি টাকার বেশি। ডিএসইতে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 188টি, কমেছে 138টির এবং অপরিবর্তিত ছিল 67টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,229 পয়েন্টে। ডিএসইতে 1,101,52,00,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 714,97,00,000 টাকা। শেষ হিসেবে লেনদেন বেড়েছে 386,54,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 146.38 টাকা, ক্রয় 143.67 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা, ক্রয় 32.41 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.49 টাকা, ক্রয় 95.64 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.50 টাকা, ক্রয় 30.88 টাকা। এবং থাইবাদ বিক্রয় 3.83 টাকা, ক্রয় 3.76 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এর লেসন ওয়ান দ্য গ্রেট অব দ্য মাইটি রিভার্স। এখান থেকে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা শুরুতে পরিচয় করব।
1: আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিদওয়ান রশিদ হৃদয়।
2: আসসালামু আলাইকুম, আমার নাম রাজিন রহমান সিয়াম।
0: সিয়াম এবং হৃদয়, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, প্রত্যেকের সামনে তোমাদের ইংরেজি প্রথম পত্র বইটি রাখবে। ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এর লেসন ওয়ান দ্য গ্রেট অব দ্য মাইটি রিভার্স। আমরা শুরুতেই যে সিন প্যাসেজটি দেওয়া আছে সেটি পড়ছি। মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেংকমেন্ট, অর্থাৎ মেহেরজান বাস করেন সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর একটা বস্তিতে। দ্য হুইসপারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদী থেকে আসা সমচন শব্দের বাতাস আগুনকে অস্থির করে তোলে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অব দ্য টারমোয়েল ইন হার লাইফ। কম্পমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের উত্থান পতনের কথা মনে করিয়ে দেয়। শিক্ষার্থী, আমরা যেটুকু পড়লাম এর মধ্যে খেয়াল করো কয়েকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে রাখবে। স্লাম, এমব্যাংকমেন্ট, হুইসপারিং, আনস্টেডি, ফ্লেমস, টারমোয়েল। হৃদয়, তুমি সেকেন্ড প্যারা থেকে পড়ো।
1: নট লং আগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, arable land and cattle. The erosion of the Jamuna gradually consumed all her land property. It finally claimed her only shelter during last monsoon. It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush.
0: Okay, thank you Hridoy. Not long ago Meherjan had everything. এই যে বলা হচ্ছে কিছুদিন আগে মেহেরজানের সবই ছিল। A family, arable land and cattle, একটি পরিবার, চাষের জমি, গবাদি পশু। দ্য ইরোজন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করেছে। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এবং গত বছর যমুনা তার আশ্রয়ের একমাত্র যে আশ্রয়স্থল সেদিকেও হাত বাড়িয়েছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভার মেহেজ হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। মেহেরের বাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশঝাড়, গ্রাম, এগুলো তাকে গ্রাস করতে মাত্র একদিন সময় লেগেছিল যমুনা নদীর। আচ্ছা, এরপর খেয়াল করো, একসময় যেটা হচ্ছে শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অনস, একসময় তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। কয়েক বছরে তিনি তার স্বামী ও পরিবারকে হারিয়েছেন যারা ক্ষুধা ও দারিদ্র্যের কারণে রোগে ভোগে মারা গেছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এই ক্ষতি ও দুঃখ নিয়ে একমাত্র তিনিই এখন বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। রবি যমুনা তার স্বপ্ন এবং সুখকে চুরমার করে দিয়েছে। এবার সিয়াম পড়ো।
2: দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. Erosion is a harsh reality for the people living along the river banks. During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna.
0: Thank you, Siam. Jeta bolle tumi. There are thousands others waiting to share the same fate like Meherjan. Meherjan moto emon hajaro manush ache jara ekoi niyotike ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বর্ষাকালে যাদের কোনো কোনোটি দুকুল প্লাবিত করে বা ভাঙে নদী তীরে বাস করা মানুষদের জন্য ভাঙন একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। প্রতি বর্ষা মৌসুমে আরো অনেক গ্রাম যমুনা, পদ্মা এবং মেঘনার মতো প্রমত্তা নদীর হুমকির মধ্যে থাকে। হৃদয় পড়ো, ইট ইজ এস্টিমেটেড এখান থেকে।
1: ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার এরোশন মেক্স এট লিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। ইন ফ্যাক্ট, রিভার এরোশন ইজ ওয়ান অব দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। ইফ উই ক্যান টেক prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year.
0: Thank you. Jeta bolle je it is estimated that ekta somikhay dekha jay je amra revolution makes at least jeta hocche pray 1 lakh people homeless every year in Bangladesh. Prottek bochor pray 1 lakh lok grihohin hoye pore. ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে যেটা হল রিভারিয়েশন ইজ ওয়ান অব দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। নদী ভাঙন হল জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। আর ইফ যেটা আছে যে ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেজান্স ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে না পারি তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে এরকম হাজারো মেহেজানকে পাওয়া যাবে। এবার আমরা একটু এমসিকিউ সলভ করব। প্রথমে হৃদয় খেয়াল করো, নাম্বার 1 ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, তুমি অপশনগুলো শোনো, রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, অপশন বি rivers having many rowing boats in them, option C rivers that make people cry out, option D rivers that have strong banks. Kon ta answer hidoy?
1: Number A, rivers that have huge volumes of water and very strong currents.
0: Okay, but siam question number 2, landed property, what does it mean? Option A, a rented piece of land, option B a piece of land on the bank of a river, option C property in the form of a source of income to its owner, option D property used only as an agricultural farm.
2: Option D property used only as an agricultural farm.
0: Thank you very much. শিক্ষার্থীরা তোমরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছো তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখবে। হৃদয় নাম্বার 3, হুইসপারিং উইন্ড, what does it mean? Option A, wind that blows from across the river. Option B, wind that blows with a hissing sound. Option C, wind that helps someone make a fire. Option D, wind that blows in summer. Which one?
1: Number B, wind that blows with a hissing sound.
0: Okay, wind that blows with a hissing sound. Question number 4, Siam, tumi bolbe, dancing flames. Option A, a traditional form of folk dance. Option B, flames that make people dance around them. Option C, flames that are made unstable by the blast of air. Option D, flames made by people to remember their past. Which one?
2: Option C, flames that are made unstable by the blast of air.
0: Okay, thank you. Ebar amra jeta korbo, ask and answer the following questions in pairs. Tumra dujon discussioner theke to dujoner alochona theke amra jeta pabo. Question number A, what does Meherjan use to make fire for cooking her meals? Meherjan tar khabar ranna korar jonno agun jalate ki byabohar kore? What property did Meherjan lose due to river erosion? Nodi bhangoner karone Meherjan ke ki sompotti harate hoyechilo? Number C, what do you know about Meherjan's family? Meherjaner poribar somporke tumi ki jano? Number D, in which season is river erosion most likely to occur? Kon ritute beshi নদী ভাঙনের সম্ভাবনা থাকে? কোয়েশ্চেন নাম্বার ই, হোয়াইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন? নদীর বর্ণনায় লোভী যমুনা শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে, এখানে কি ধরনের লোভ দেখতে পাও? পেয়ার যেহেতু এখানে তোমাদের ডিসকাশন হবে, হৃদয় তুমি এ স্টুডেন্ট এ আর সিএম স্টুডেন্ট বি। হৃদয় আস,
1: হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস?
0: Student A, you have read the story of Meherjan. Ekhon theke shuru koro.
1: You have read the story of Meherjan. Now, could you please tell me what Meherjan uses to make fire for cooking her meals?
2: She uses fallen leaves and straw to make fire for cooking.
1: Well, do you know what property Meherjan lost due to river erosion?
2: Yes, I do. Due to river erosion, she lost all her family members, property and her shelter.
1: Would you please tell me about Meherjan's family?
2: It's very tragic. She has no family now. She lives alone. Once she had a family, happy family. her husband and offsprings, but all have died of diseases caused from hunger and poverty.
1: What a tragedy. We see that Meherjan is a worse victim of river erosion. Would you please tell me which season river erosion most likely occurs?
2: River erosion occurs most likely in the monsoon.
1: Well, notice, the phrase greedy Jamuna is used to describe the river. Can you explain its reason?
2: The phrase greedy Jamuna is used here very significantly. The river Jamuna is termed here as greedy because it grabbed almost everything from people like Meherjan.
1: That's right. What greed have you noticed in the description?
2: In the description, Jamuna's greed for houses, trees, vegetable garden, bamboo bush, etc. is noticed.
1: You have rightly said. Thank you very much.
2: Thank you too.
0: Okay, boys, thank you also. That is, ekhante jodi amra shei amader question er key point gulo nei. What does Meherjan use to make flour for cooking her meals? That is, ekhane amra answer ta jeta pai je kon konta she ashole byabohar kore. To ei khetre tomar khyal korbe je Meherjan uses to make flour for cooking her meals. Uses. Question ta shuru hoyeche what does diye. তার মানে তোমার আনসার লেখার সময় অবশ্যই ইউজেস হবে, তার মানে ইউজের সাথে একটা এস যুক্ত হবে, যেহেতু মেহেরজান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না শিক্ষার্থীরা?
2: ইয়েস স্যার।
1: ইয়েস স্যার।
0: ওকে, নেক্সট হচ্ছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, তার মানে কোন কোন প্রপার্টি সে হারিয়েছিল। এখানে আমরা মূলত যে বিষয় পেলাম তিনটাই, সি লস্ট অল হার ফ্যামিলি মেম্বার্স, প্রপার্টি অ্যান্ড হার শেল্টার। তো মূলত রিভার ইরোশনের কারণে এই তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, ফ্যামিলি মেম্বার্স, প্রপার্টি, শেল্টার। দেন একটা বিষয় হচ্ছে মেহেরজানের ফ্যামিলির সম্বন্ধে কি জানো? মেহেরজান ফ্যামিলি বলতে এখন যে অবস্থা সেটা হচ্ছে শি হ্যাজ নো ফ্যামিলি নাও, ইটস ভেরি ট্র্যাজিক। তারপর যেটা বললে তোমরা, শি লিভস অ্যালোন, আর একসময় যেটা ছিল শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, হার হাজব্যান্ড অ্যান্ড অফস্প্রিংস, বাট যেটা হচ্ছে হাঙ্গার প্রপার্টিতে দে অল ডাইড, তাই না শিক্ষার্থীরা?
2: ইয়েস স্যার।
1: ইয়েস
0: স্যার। ওকে, নেক্সট হচ্ছে হুইচ সিজন, কোন সিজন রিভারেশনটা। তো এখানে বলা হচ্ছে যে বর্ষা মৌসুমে নদী ভাঙনটা সবচেয়ে বেশি দেখা দেয় বা বেশি ঘটে। তারপর সেই দিকে বলা হচ্ছে যে একটা টার্ম ইউজ করে গ্রিডি যমুনা। গ্রিডি যমুনা এখানে অ্যাকচুয়ালি যমুনাস গ্রিড ফর, যেটা সিএম শেষে বললে যে হাউজেস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, ব্যাম্বো বুশ এটসেট্রা। শিক্ষার্থীরা, এই যে হচ্ছে মূল টার্মগুলো, আমরা যে প্যাসেজগুলো পড়লাম, প্যাসেজ থেকে যেটুকু অংশ আমরা পড়লাম, তো মূলত এর মধ্যে আমরা মূল পয়েন্টগুলো এগুলোই পেলাম। আবার যখন এনসিকিউ সলভ করবো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, এই শুরুতে বলেছিলাম কিছু ওয়ার্ড তোমার কাছে আননোন মনে হতে পারে, কিছু ওয়ার্ডের মিনিং তুমি জানো না, ঠিকভাবে বানান লিখতে পারছ না, তো এটা খুব ভালো একটা আইডিয়া হয়, সেটা হচ্ছে তুমি প্রথমে প্যাসেজ থেকে যে বানানগুলো পাও না সেগুলো লিখে ফেলবা, এটা স্পেলিং ইম্প্রুভ করার জন্য বেশ ভালো উপকারী একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে তুমি ওয়ার্ড মিনিং এর জন্য সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করবে। প্রশ্নোত্তরের জন্য অবশ্যই ভার্ব ফলো করতে হবে, যে আসলে ভার্ব মেনটেন করে তোমাকে, যেন এখানে এ নাম্বারে হোয়াট ডাজ মেহেরজান ডাজ দিয়ে শুরু হল, আবার বি নাম্বার খেয়াল করো হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, তখন এখানে লস যেহেতু আছে তোমার আনসার লিখতে গেট হয়ে যাবে লস্ট। এরপর খেয়াল করো আমরা একটা ফিল ইন দ্য গ্যাপসে যাচ্ছি, তো এখানে ফিল ইন দ্য গ্যাপসে যেটা আছে আমরা সরাসরি আনসার সহ একটু শুনব। প্রথমে খেয়াল করো আছে মেহেরজান ইজ আ টিপিক্যাল, তো এখানে অপশন যেগুলো আছে সেগুলো একটু আমরা দেখি। ভিকটিমস হচ্ছে শিকার, এফেক্টস ক্ষতিগ্রস্ত বা ক্ষতি যেটা হয়, ক্লোজ টু নিকটে, তারপর স্লাম জিলার যারা বস্তি এলাকায় থাকে, হোমলেস গৃহহীন, থ্রেটস হচ্ছে হুমকি, এক্সাম্পল উদাহরণ ডিউ টু কারণে, শর্টেজ অফ ফুড খাদ্যাভাব, 1 লাখ 1 লাখ। তো এগুলো দিয়ে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আছে এটা ফিল আপ করতে হবে। খেয়াল করো মেহেরজান ইজ আ টিপিক্যাল, গ্যাপ দিয়ে আছে ওমেন হু লিভস ইন ইসলাম, হৃদয় বলো কি হবে এক নম্বর আনসার? হোমলেস ওমেন, রাইট। মেহেরজান একজন টিপিক্যাল ওমেন বলতে আসলে রেগুলার যে ওমেনটাকে আমরা দেখি টিপিক্যাল মানে হোমলেস গৃহহীন। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস, ড্যাশ আছে দ্য ইরোজন অফ রিভার যমুনা। নাম্বার টু কি হবে সিয়াম?
2: ডিউ টু,
0: ডিউ টু মানে
2: কারণে,
0: থ্যাংক ইউ। তো যমুনা নদীর ভাঙনের কারণে তার আশ্রয় সম্পত্তি হারিয়েছেন। শি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ কজ বাই পভার্টি অ্যান্ড, নাম্বার থ্রিতে গ্যাপ আছে, কি হবে এটা হৃদয়
1: শর্টেজ
0: অফ ফুড রাইট তিনি তার পরিবারকে হারিয়েছেন তার স্বামী দারিদ্র এবং খাদ্যাভাব এর কারণে সৃষ্ট রোগে মারা গেছেন যেটা শর্টেজ অফ ফুড বলতে খাদ্যাভাব বোঝানো হয়েছে সিয়াম খেয়াল করো নাও শি ইজ অনলি ড্যাশ আছে ফোন নাম্বার কি হবে স্লাম ডিয়েলার রাইট এখন যে অবস্থা সেটা হচ্ছে তিনি এখন একজন আসলে বস্তিতে থাকছেন তার আসলে কিছুই নাই শুধুই একজন বস্তিবাসী তিনি তো এরপর আসো লাইক মেহেরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য এরপর গ্যাপ দিয়ে আছে অফ রিভার ইরোশন বৃদা তুমি বলো গ্যাপে কি হয় ফাইভ নাম্বার ভিকটিমস থ্যাংক ইউ ভেরি মাচ ভিকটিমস হচ্ছে শিকার মেহেরজানের মতো অনেক মানুষ আছেন যারা নদী ভাঙনের শিকার হয়েছেন এরপর খেয়াল করো রিভারিউশন ইজ স্টিল পজিং ড্যাশ টু দ্য লাইফ অ্যান্ড প্রপার্টিস অব থাউজেন্ডস অব পিপল ড্যাশ টু দ্য লাইফ অ্যান্ড প্রপার্টিস রাইট এখানে সিয়াম
2: থ্রেডস
0: সিক্স নাম্বার থ্রেডস হবে থ্যাংক ইউ ভেরি মাচ নদী ভাঙন আজও হাজার লোকের জীবন ও সম্পত্তির প্রতি হুমকি আরোপ করছে থ্রেডস হচ্ছে হুমকি এরপরে নাম্বার সেভেন হৃদয় খেয়াল করো পিপল লিভিং তারপরে গ্যাপ দিয়ে আছে দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন কি হবে এটা
1: ক্লোজ টু
0: থ্যাংক ইউ ভেরি মাচ শিক্ষার্থীরা তোমরা যারা দূরে বসে শুনছ তোমরা অবশ্যই এগুলো খুব ভালো করে খেয়াল করবে এবং নোট ডাউন করবে পিপল লিভিং ক্লোজ টু তার মানে হচ্ছে খুব সম্ভব যেটা নদীর নিকটে নদীর কাছাকাছি যারা বসবাস করেন লোকজন তাই আমরা ধারণা করছি নদী ভাঙনের শিকার তাই না শিক্ষার্থীরা
2: Yes, sir.
0: Each year, about number 8, Dash people become homeless due to river erosion in Bangladesh. কি হবে এটা?
2: 1 lakh.
0: সিয়াম ঠিক বলেছো, 1 lakh. প্রত্যেক বছর দেখা যায় নদী ভাঙনের কারণে বাংলাদেশে প্রায় 1 লক্ষ লোক গৃহহীন হয়ে পড়েন. মেহেরজান'স লাইফ ইজ জাস্ট ওয়ান, এরপর 9 নাম্বার গ্যাপ দিয়ে আছে. Of how climate change. এটুকু অংশে 9 নাম্বার কি হবে?
1: Example.
0: হৃদয় ঠিক বলেছ. জলবায়ু পরিবর্তন কিভাবে হাজারো মানুষের জীবনকে কি করে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে এটা জাস্ট একটা উদাহরণ. তার যদি অংশটা শেষ করি আমরা যে হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস নাম্বার 10 যেটা এফেক্টস হবে এটা আনসার দ্য লাইফস অব থাউজেন্ডস অব পিপল মেহেরজানের জীবন তার একটা উদাহরণ অর্থাৎ জলবায়ু পরিবর্তন কিভাবে হাজারো মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে শিক্ষার্থীরা খেয়াল করে যে আমরা আজকে আলোচনা করলাম তোমাদের যে টেক্সটটা সেই টেক্সট কিন্তু আমরা ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ দ্যাট ইজ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লেসন সেটা হচ্ছে লেসন 1 দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স প্রমত্ত নদীর করাল গ্রাস যেটা মানে কিছু নদী যেগুলো আছে যেগুলোর করাল গ্রাস আমাদের নদী তীরবর্তী এলাকার লোকজন বেশ বিপর্যস্ত জীবনযাপন করছেন
3: তা আশা করছি তোমরা আমাদের আজকে অনুষ্ঠান ভালো বুঝতে পেরেছ সব ভালো থাকবে আল্লাহ হাফেজ

0: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: প্রিয় শ্রোতা, এই গরমে আমাদের কি করণীয়? বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানির শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনটিতে এখন আপনাদের জন্য রয়েছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: লেট স্পিক ইংলিশ পরিচালনা করলেন এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটি শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার কথা সাজিয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা এবং শুরু করেছেন মকসুদ জামিন মিন্টু।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গান রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। হ্যাঁ বন্ধুরা, থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে 1-2 ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টকর। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এখন আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। শিল্পী মকবুল হোসেন ফারুক কথাগুলো সাজিয়েছেন এবং গানটিতে সুর করেছেন জালাল উদ্দিন খান।

মকবুল হোসেন ফারুকের কণ্ঠে আপনারা শুনছেন পল্লীগীতি। এবারে গানটিতে সুর করেছেন এবং গানটি রচনা করেছেন অমর চন্দ্র শীল।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তিনি বলেন, তার সরকার মেধা পাচার রোধ, মেধার বিকাশ ও লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের নিরাপত্তার হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ উল আজহার সময় দেশের নিরাপত্তায় ঈদের আগের ৭ দিন ও পরের ৭ দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কাজ করবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ সময় সালাউদ্দিন আহমদ জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বি বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে তাদের স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে তারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আজ তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই বলেও জানান। রাজধানীর মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সফররত পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৪১৩ এবং ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা। পাকিস্তান ৩৮৬ এবং ১৬৩ রান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। The International Nurses Day was observed in Khulna like other places of the country today. The day is celebrated to mark the birthday of Florence Nightingale, the founder of the modern nursing profession. The theme of the day this year is Our Nurses, Our Future. Empowered Nurses Save Lives. In Khulna, a discussion meeting was held at Dakob Upujila Health Complex Hall Room on the occasion. Presided over by the Upujila Health and Family Planning Officers, the senior staff nurses, health workers of various labels and nursing students were present at that time. Earlier, a colorful rally was brought out from the health complex premises and ended at the same venue after parading different main roads of the town. In Baghrat, a similar meeting was held at the 250-beds hospital, General Hospital's auditorium, to mark the day. Member of Parliament Sheikh Manzoor Haq Rahat attended it as chief guest. Presided over by the supervisor of the hospital, the meeting was attended by the deputy commissioner, doctors, nurses and employees. Earlier, a colorful rally was brought out from in front of the hospital and ended at the same venue after parading different main roads of the town. A discussion meeting was held at the Civil Surgeon's Office Hall Room in Magura on the occasion of International Nurses Day. District Civil Surgeon Mohammad Shamim Kabir attended it as chief guest. The organization of different nursing units and nursing students were present at that time. Earlier, a colorful rally was brought out from the Civil Surgeon's office and ended at the same venue after parading different main roads of the town. In Mirpur, a similar meeting was held at the 250-beds General Hospital Auditorium to mark the day. In Civil Surgeon attended it as chief guest. Presided over by the deputy service supervisor of the hospital, the doctors, nurses and employees took part in it. Earlier, a colorful rally led by the civil surgeon was brought out from the hospital premises and ended at the same venue after parading different main roads of the town. In Kustia, a discussion meeting was held at the Medical College Hospital's conference room on the occasion. The principal of the college attended it as chief guest. Presided over by the director of the hospital, the doctors, nurses and employees took part in it. Earlier, a colorful rally was brought out from the hospital premises and ended at the same venue after parading different main roads of the town. The International Nurses Day was also observed in other districts of Khulna Division through holding similar programs. A meeting of Upujila Law and Order Committee was held at the Koira Upujila Porishad's conference room in Khulna district today. Member of Parliament Mohammad Abul Kalam Azad attended it as chief guest. The meeting discussed on the overall law and order situation in the Upujila, preventing of thief and robbery, developing of roads and ghats, controlling of drugs, preventing of child marriage, safety on the roads, things to be done to protect the Sundarbans and resolving the crisis of pure water, as well as developing activities in the Upujila. Presided over by the Upujila Nirbhay officer, the meeting was attended by the Assistant Commissioner Land, officials of various departments, political leaders and president of the press club were present. A meeting of the District Child Labour Monitoring Committee was held at the Deputy Commissioner's Conference Room in Baghrat today. The meeting laid emphasis on organising regular meetings to eliminate child labour, identifying hotspots of child labour in Baghrat district, collecting data on child labour, conducting campaigns, providing technical education to children by preventing them from child labour through arrangements and training in coordination with government and non-government organisations. Deputy Commissioner Ghulam Mohammad Batan presided over it. Deputy Inspector General of the Khulna Department of Factory and Institution Inspection, Santosh Pilla, conducted the meeting. The Deputy Director of the District Information Office, Assistant Inspector General of the Khulna Department of Factory and Institution Inspection, Assistant Director of the Khulna Divisional Labor Department, and representatives of the District Social Service Department were present at that time. The Bangladesh District Administration and Khulna Department of Factory and Institution Inspection have jointly organized it. The member of Border Guard Bangladesh, BGB, seized Indian illegal 9,900 pieces of hyperheptadine hydrochloride tablets worth 29,700 taka, conducting a special anti-smuggling drives at the Khoira-Shashal border area in Benapole today. The seized goods have been deposited in the customs house and a case has been lodged in the Konsan Thana. Football and Talkar Union 11 defeated Shatkali Union 11 in tiebreaker by 2-1 in the Union Cup football tournament at Talkari school ground of Shalika Upazila in Magura today. Finally, weather and forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour. Over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rangpur, Pabna, Bogura, Changail, Borishal, Mamansingh, Dhaka, Faridpur, Potuakhali, Noakhali, Kumila, Cox's Bazar, Chattogram, and Sylhet. River ports in these areas are to first cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. প্রিয় শ্রোতা, এখন শুনবেন লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি। শিল্পী মোহাম্মদ শরীফুল ইসলামের কণ্ঠে শোনাব এই গানটি।

0: এতক্ষণ অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েব 558 কিলোহার্জে এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, ফজলুল হকের কণ্ঠে, আজিজুর রহমানের কথামালায়।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 103। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার হতে মুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

পরকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল।

0: পরপর দুখুনি হামদ পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: বৃক্ষ একটি জীবন,
2: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রও সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকায় ২০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৪% এবং সন্ধ্যে ৬টায় ৬০%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর ৫:১৭ এবং অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৩৩ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parvin. Dhaka Met Office forecast for inland rivers warning valid till 1 AM. It may expected temporary gusty or scholy wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in west or northwest direction over the regions of Rangpur, Rajshahi, Pabna, Tangail, Mayamshing, Dhaka and Kumilla. Reports in these areas have been fixed local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 PM. There are chances of temporary gusty wind with lightning, adjoining of light to medium rain or thunder shower in many places of Rangpur, Rajshahi, Mayamshing, a few places of Dhaka, Sylhet division, and one or two places of Khulna, Borishal and Chattogram divisions. It also may expected medium to heavy to very heavy rainfall in Rangpur, Rajshahi, Mayamshing divisions as elsewhere over the country. Day and night temperature may nearly unchanged all over the country. Today the maximum

0: 20 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 34.5 degrees Celsius, minimum was 20 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 74%, at 6 p.m. 60%. Tomorrow, the sun rises over Dhaka at 5:17 a.m. and sets at 6:33 p.m. The Alpha weather in time.
1: Bangladesh Bitar, Ekti Biggokti. আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডক ইয়ার্ড সমূহের জন্য বি-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.nibi.mil.bd করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে, বিচ্ছিন্ন কোন স্থান সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। আপনারা আমাদের শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 558 কিলোহার্টজ, FM 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 13 মে 2026 বুধবার বেলা 2:30 প্রচার হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান ফোন ইন। এবারের বিষয় শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি ও অভিভাবকদের করণীয়। এ বিষয়ে প্রশ্ন থাকলে অনুষ্ঠান চলাকালীন ফোন করতে পারবেন 01974121970 নম্বরে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এবার শোনাব দেশের গান, শিল্পী শাম্মী আক্তার ও রফিকুল আলমের কণ্ঠে। গানটি সুর করেছেন ও কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন। শ্রোতা, এখন শুনব স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি শেখ সারাফাত আলী তুলু। দেশের অন্যান্য স্থান মতো খুলনায় আজ আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে দিনটি উদযাপিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। খুলনার দাকবে উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য উপশাসক 250 সজ্জা হাসপাতালের তত্ত্বাবধায়ক, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ ও হাসপাতালের মেডিকেল অফিসার সহ নার্সরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন করে একই স্থানে এসে শেষ হয়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি অগ্রিমভাবে শুরু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি করা হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুলকে আজ যশোরের অভয়নগর উপজেলা হাদিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির সভাপতিত্বে উপজেলা জামায়াতের আমির, মাদ্রাসা সুপার ও শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা শিশুশ্রম পরিবেক্ষণ কমিটির এক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নিয়মিত সভা আয়োজন, জেলায় শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, শিশুশ্রমের তথ্য উপাত্ত সংগ্রহ, প্রচার প্রচারণা, সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রেখে কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়ার উপরে গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ বাতেন এর সভাপতিত্বে খুলনা কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক, জেলা তথ্য অফিসের উপপরিচালক, খুলনা কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক, জেলা শিক্ষা অফিসার, বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, ওয়ার্ল্ড ভিশন, সুশীলন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য অধিকার বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা সাতক্ষীরা সদর উপজেলার দুলিহর ব্রহ্মরাজ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় তথ্য অধিকার আইন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতার গুরুত্ব, মানবাধিকার রক্ষায় তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তা ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে ভূমিকা কি বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির সভাপতিত্বে খুলনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার পাইকগাছায় অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম

0: আজাদ প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় বেয়ারিশ কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে র্যাবিস ভ্যাকসিন প্রদান কার্যক্রম আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সাতক্ষীরার দেবাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে আজ ইউনিয়নের 1240 জন উপকার ভোগীর মধ্যে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ মাগুরা শ্রীপুর উপজেলার রাধাগঙ্গর ও সাচিলাপুর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে 3 প্রতিষ্ঠানের কাছ থেকে 26,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে একই অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ চুয়াডাঙ্গার দামুহরদা উপজেলার একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় 30,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিকা উপজেলার তালখুরি স্কুল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় তালখুরি ইউনিয়ন টাইব্রেকারে 2-1 গোলে শতকালী ইউনিয়নকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠানমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: দেখি আমরা হারুন ভাই আর রাজা ভাই তো একেবারে সকাল থেকে শুরু করছে ঝগড়া, যে কোনটা ভালো পশু তাই নিয়ে, সুস্থ এবং স্বাস্থ্যসম্মত কোন পশুটা। এখন থাক, এখন আমরা এসে গেছি, এখন দেখো আমাদের বিশেষজ্ঞ এসে গেছেন, তিনি আমাদের বলবেন। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠানে। আপনারা তো জানেন যে আজকের বিষয় হচ্ছে সুস্থ ও স্বাস্থ্যসম্মত পশু চেনার উপায়, আর এই নিয়ে বলার জন্য আজকে আমাদের আসরে এসেছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তো তিনি আমাদেরকে এই বিষয়ে পরামর্শ দেবেন। প্রিয় শ্রোতা, আপনারা যে যেখানে থাকেন আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনাদের কোন প্রশ্ন থাকে এই বিষয়ে, ওই যেমন আমাদের হারুন ভাই আর আমাদের রাজা ভাই নিজেরা নিজেরা কিছু প্রশ্ন তৈরি করছে, তো ওইরকম যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের, তাহলে কিন্তু আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন। সেই নম্বরগুলো বলে দিই, 02448132 68, 02448132 69, 02448132 70, এবং 02448132 77, 02448132 78 ও 02448132 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনারা ফোন করতে পারেন। আর আমাদের এই যে আয়োজন শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সরাসরি উপভোগ করতে পাচ্ছেন। আমি বলে দিই www.facebook.com/bangladeshbetar, এখানে আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। তো চলেন আজকে আর সময় নষ্ট না করে ওই ওনাদের এত একেবারে অনেকদিন ধরেই ওনাদের চলতেছিল সংলাপ, যে কোনটা সুস্থ কোনটা স্বাস্থ্যসম্মত, চকচক করলেই কি সেটা সুস্থ, হ্যাঁ, অথবা মোটা তাজা হলেই কি সেটা স্বাস্থ্যসম্মত,
4: কোন গরুটা ভালো,
3: কোন গরুটা ভালো,
5: কুরবানির সময় এটা খুব জরুরি
3: তো এই বিষয়ে আজকে আমাদের

0: বলেই দিলাম একটু আগে, আমাদের আজকের যে মেহমান তিনি তো চলে এসছেন, ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, তাকে স্বাগত জানাচ্ছি। ভাই আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আসলে পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটা বড় ধর্মীয় উৎসব, যা বছরে একবার ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা পশু কোরবানি দিয়ে থাকে। এই ঈদে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে। তবে কোরবানির অন্যতম শর্ত হল হালাল, সুস্থ, সবল ও নিখুঁত পশু দিয়ে কোরবানি দেওয়া।
0: জি জি,
1: অসুস্থ ও ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি অগ্রহণযোগ্য এবং স্বাস্থ্যসম্মত নয়। তাই কতগুলো লক্ষণ দেখেই সুস্থ এবং অসুস্থ পশুকে সহজে আলাদা করা যায় এবং কোরবানির জন্য স্বাস্থ্যসম্মত পশু নির্বাচন করা যায়। সেই লক্ষণগুলো আমি বলছি। প্রথমত, সুস্থ পশুর পশম খুব চকচকে দেখায়, শরীরে কোথাও কোনো ক্ষত, উকুন বা আঠালি থাকবে না।
0: বেশ বেশ। তারপরে
1: চলাফেরা ও অঙ্গভঙ্গি দেখে পশুর সুস্থতা যাচাই করা যায়। সুস্থ পশু সজাগ ও সতর্ক থাকবে, সুস্থ পশুর শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক থাকবে। তবে অতিরিক্ত পরিশ্রম বা আবহাওয়াজনিত কারণে শ্বাস প্রশ্বাস বাড়তে
0: পারে।
1: সুস্থ পশুর তাপমাত্রা স্বাভাবিক থাকবে। স্বাভাবিক বলতে আমরা
0: কি
1: বলছি, ছাগল বাড়ার ক্ষেত্রে তাপমাত্রা থাকবে 101.5 থেকে 102.5 ডিগ্রি ফারেনহাইট।
0: 101 থেকে 102.5 ফারেনহাইট।
1: গরু মহিষের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রা থাকবে 100 থেকে 101.5 ডিগ্রি ফারেনহাইট।
0: ও, 105 ডিগ্রি।
1: 101.5 ডিগ্রি,
0: 105
1: ডিগ্রি না। তবে সুস্থ সবল পশু খাবার গ্রহণে আগ্রহী হবে এবং যে রুমিনেন্ট এনিমেল, রোমন্থনকারী পশু অবসর সময়
0: জাবর কাটবে।
1: সুস্থ স্বাস্থ্যবান পশু নাকের অগ্রভাগ বা মাজরাটা ভেজা থাকবে। সুস্থ পশুর শরীরে পানি জমে থাকবে না এবং দেখতে ফুলা মনে হবে না। সুস্থ পশুর চঞ্চল হবে এবং হাঁটা চলায় অসামঞ্জস্যতা থাকবে না, অর্থাৎ
0: স্বাভাবিকভাবে হাঁটবে।
1: গাভীর গরুর ক্ষেত্রে গর্ভ পরীক্ষা নিশ্চিত করা দরকার কোরবানির ক্ষেত্রে। আসলে গর্ভবতী গাভীকে কোরবানি দেওয়া যাবে না। চামড়া আটসাট বা টাইট থাকবে। পশু সবসময় কান ও লেজ নাড়াচাড়া করবে। পশুর পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে। গরু মহিষের এক জোড়া এবং ছাগল বেড়া দুই জোড়া স্থায়ী দাঁত থাকবে।
0: গরু মহিষের এক জোড়া
1: এবং ছাগল বেড়ার
0: দুই জোড়া স্থায়ী দাঁত।
2: আচ্ছা মেহমান ভাই, কোন গাভীর যদি দাঁত ভাঙ্গা থাকে ওই ক্ষেত্রে কি কুরবানি করা যাবে?
3: গাভী তো কুরবানি করাই যাবে না, বল
2: মহিষের দাঁত ভাঙ্গা থাকলে কি কুরবানি করা যাইব?
1: দাঁত ভাঙ্গা এটা কোন সমস্যা না, যদি দাঁতটা থাকে, অর্থাৎ স্থায়ী দাঁত থাকতে হবে এক জোড়া।
4: আলহামদুলিল্লাহ। আমার পাংশা রাজবাড়ি, আমার বাসায় আপনার আম খাওয়া, সবাইকে আপুরের দাওয়াত, প্রচুর আম আছে। আজকে বাসায় আছে, আম খাওয়া যাবেন আর নিয়ে যাবেন।
0: আচ্ছা আচ্ছা, খুব খুশি।
4: অনুষ্ঠান আমরা শুনি, দুই একদিন লাইন পাইনি। হ্যাঁ, আমি স্যারের আরে কথা জানতে চাচ্ছি ভাইয়া,
0: বলেন
4: গরু কুরবানি দেব, শিং কতবার লম্বা থালি হয়, বলে এক মুখ না থালি হয় না, এইটাই তো আমি জানতে চাচ্ছি খারের কথা।
0: আচ্ছা, খুব সুন্দর
4: প্রশ্ন। বুঝায় বলা নাম প্রশ্ন নাম ধরে দিন বলে।
0: আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকেন, সঙ্গে থাকেন। আচ্ছা, এরপরে আর কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনি আমাদের খুব রেগুলার কলার, আপনার কলার কল না পেলে আমরা বরং বিচলিত হই যে আপনি সুস্থ কিনা। আপনি ভালো আছেন তো?
5: আমার মূলত দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল কাইন্ড অফ একাডেমিক প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় গরুর তো ম্যাটকাউ রোগ থাকে, আবার কিছু গরু আছে যেগুলো হচ্ছে কিছু বয়স হয়ে যাওয়ার পরে তারা মানে বলা যায় জেনেটিক্যালি তারা একটু রাগী স্বভাবের থাকে আর কি। সেক্ষেত্রে আমরা ম্যাটকাউ আর এই রাগী স্বভাবের গরুকে কিভাবে পৃথক করতে পারবো? আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে অনেক সময় গরুকে দেখা যায় যে গরু বাহ্যিকভাবে মোটা তাজা, কিন্তু ভিতরে হয়তো কোনো রোগ মানে লুকায়িত আছে। তো কিছু গরু আছে যে আপনার ক্রস করে করানো হয়, যেমন হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, রেড চিটাগাং। এখন আমাদের দেশি গরু যেগুলো, তার মধ্যে তো রেড চিটাগাংটাই আমাদের দেশি। জনপ্রিয় আর কি, যদিও এটা এখন মানে বিলুপ্ত প্রায়। এখন যারা কিনতে যাবে গরু, তাদের তারা যদি দেশি গরু কিনতে চায় তাহলে রেড চিটাগাং ছাড়া তারা বুঝবে কি করেছে এটা আসলে দেশি গরু।
0: বাহ, অনেকগুলো ভালো ভালো প্রশ্ন করেছেন নাবিদ হাসান, আপনি খুব ভালো ভালো কিছু একাডেমিক এবং সবার জানার জন্য ভালো এমন প্রশ্ন আপনি করে থাকেন। আপনার সঙ্গে থাকুন, একটু পরেই স্যার আপনাদের কথা বলবেন, আপনার জবাব দেবেন। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
6: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
6: হ্যাঁ জি, আমি রংপুর থেকে এসেছি, শিমুল সরকার।
0: হ্যাঁ শিমুল সরকার, রংপুর থেকে, কেমন আছেন? ভালো তো?
6: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: জি ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আপনাদের সবার জন্য শুভকামনা। এখন বলেন,
6: গরু যেটা স্বাস্থ্যসম্মত গরু কিনে যে গরুগুলোতে যে মানে যে ফিড খাওয়ায় বা ইয়েগুলো ব্যবহার করে, তা কিভাবে আমরা টের পাবো যে এই গরুটাতে এই ব্যবহার পাইছে?
0: আচ্ছা, এই একটু আগেও কিন্তু আমাদের স্যার কিন্তু শুরুতেই কথাগুলো বলেছেন যে কি করে আমরা চিনব, আগ্রহ এখনো আছে অনেক সময়, উনি এই কথাগুলোই বলবেন। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনাকে ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কে ওয়েলকাম আসসালাম, কে বলছেন?
7: ভালো আছেন?
0: জি জি ভালো আছি, কে বলছেন বলুন কাইন্ডলি, কোথেকে বলছেন?
7: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলার, রানাগ্রাম ছোট পিঙ্গন থানা বড়াগ্রাম জেলা নাটোর থেকে।
0: জুয়েলার না বলেন, নাটোর থেকে বলেন
7: ভাই। আমার ছোট্ট একটি প্রশ্ন, প্রশ্ন হচ্ছে সবাই চাই সুস্থ গরু কিনতে, কিন্তু আমরা যে অনেক সময় ঠকি যে এই ভ্যাকসিন দেওয়া গরু আমরা কেমন করে বুঝব যে এটা ভ্যাকসিন দেওয়া গরু?
0: না, ভ্যাকসিন দেওয়া তো আর খারাপ না, কিন্তু মোটা তাজা করার জন্য অন্য কোন স্টেরয়েড কিছু ব্যবহার করেছে কিনা আপনি হয়তো সেটাই জিজ্ঞেস করতে চাইছেন। আপনি আমাদের সঙ্গে থাকেন জুয়েল লানা, আপনি আমাদের যেহেতু খুব রেগুলার কলার, আপনার অবশ্যই জবাব পাবেন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো
8: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, জি জি আমরা শুনতে পাচ্ছি, বলেন আপনি, শুনছি আমরা, নামটা বলেন। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
9: সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
9: ঢাকা থেকে হিমেল।
0: ঢাকা থেকে হিমেল, হিমেল তো আমাদের রেগুলার কলার, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন।
9: আমার প্রশ্ন হলো তো আমাদের মুসলমান আমরা আর একটা হলো যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এখন গরু কুরবানি দেওয়ার পর ঢাকা শহর আমরা কিভাবে ক্লিন রাখবো আর কি?
0: খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, যদিও আজকে বিষয়টা না, আজকে বিষয়টা হচ্ছে সুস্থ ও স্বাস্থ্যসম্মত কোরবানির পশু চেনার উপায়, তবু আপনি পরিচ্ছন্নতার কথা বলেছেন। হ্যাঁ ঠিক আছে, এটা মনে আমরা বলবো, বলেন।
9: আর একটা প্রশ্ন হলো যে গরুর চামড়া আমরা কিভাবে সংরক্ষণ করব?
0: গরুর চামড়া আমরা কিভাবে সংরক্ষণ করব? সুন্দর দুটি প্রশ্ন হয়েছে। আচ্ছা, আর কেউ আছেন? হ্যালো হ্যালো, আচ্ছা আমার মনে হয় আমরা এবারে প্রশ্নের উত্তরে চলে যেতে পারি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে কিন্তু আমরা, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
10: আজি মোহাম্মদ মিন্টু, হরিজন চাঁদপুর থেকে।
0: হ্যাঁ মিন্টু ভাই, মিন্টু ভাই
10: আমি প্রশ্ন করতে চাচ্ছি যে মানে আমি আর মামু ভালো দেখে গরু কিনবো এবং কোরবানি দেবো ইনশাআল্লাহ। তো উত্তর দেওয়ার দ্বারা আমি সবাইকে ধন্যবাদ, আপনাকে সবাইকে ধন্যবাদ হারুন ভাই এবং
0: মিন্টু ভাই। আপনি আমাদের
10: আপনি যা প্রশ্ন যা বলার তা আমি উত্তর পেয়ে গেছি আপনাদের মাধ্যমে, আমি আসি আপনার সাথে, ধন্যবাদ।
0: আজ মিন্টু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি যে রেগুলার যে কলার শ্রোতা ভাই আমাদের সঙ্গে রেগুলার যোগাযোগ করে তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের মাধ্যমে জানিয়েছেন, সকলকে জানিয়ে দিলাম, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালোভাবে ঈদ করবেন। তো যাই হোক, এখন আমরা কিন্তু সরাসরি প্রশ্নের উত্তরে চলে যেতে পারি। আপনারা এই মুহূর্তে যারা টেলিফোন করছিলেন একটু পরে আবার করুন, এখন কিন্তু পাওয়া যাবে না, যেহেতু আমরা কিন্তু এখন সরাসরি কথা বলব। হ্যাঁ শুরু করুন, আমাদের আজকের জবাব দিচ্ছেন আমাদের আজকের মেহমান ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আসলে আপনারা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন। মোহাম্মদ লুৎফুর জোয়ারদার পাংশা রাজবাড়ি থেকে জানতে চেয়েছেন শিং কতটুকু লম্বা থাকলে কোরবানি হবে কি হবে না বা এই ধরনের ইসলামিক, আসলে শিং লম্বা ছোট বড় এটা সুস্থ এবং স্বাস্থ্যসম্মত গরুর ক্ষেত্রে এটা কোনো বিষয় না। হ্যাঁ, সেখানে কোরবানি হবে কি হবে না এই ধরনের কোনো বিষয় আসলে কুসংস্কার হয়তো ছড়ানো আছে যে শিং লম্বা থাকলে তাড়াতাড়ি করে ওই শিঙে করে বেহেশতে চলে যাবে, এটা আসলে না।
0: কিন্তু শিং ভাঙা থাকলে,
1: শিং ভাঙা থাকলেও সেটা কোনো মানে ত্রুটি না, কুরবানির ক্ষেত্রে মোট কথা হলো সুস্থ গরু থাকতে হবে, সুস্থ সম্মত এবং খুব স্বাস্থ্যবান ভালো সুন্দর গরু, এবং যাতে এটা আমরা বলব যে সার্বিকভাবে সুস্থ গরুকেই কোরবানি দেওয়া যেখানে কোনো খুঁত থাকবে না। রাফিদ হাসান ঢাকা থেকে জানতে চেয়েছেন ম্যাটকাউ রোগ বা রাগী স্বভাবে মুখ। আসলে ম্যাটকাউ রোগ এটা আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত দেখা যায়নি, এবং সেটা হল পাশ্চাত্যের দেশে এটা হয়েছে, এবং এটা আপনার ভাইরাল জনিত রোগ, সেটা জেনেটিক্যাল মডিফিকেশন বা জেনেটিক্স আপনার জিন সিকুয়েন্সিং এর মাধ্যমে জানা যায়। এবং রাগী স্বভাবের রোগ গরু যেগুলো এগুলো আসলে আমরা সাধারণভাবেই দেখা যায়, তার আচার আচরণেই বোঝা যায় যে কোন গরু রাগী স্বভাবের। যে রাগী গরু সেটা দেখলেই কিন্তু পাগলামি করে সেটা স্বাভাবিকভাবে বোঝা যায়। তবে ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমাদের যে দেশি গরু এবং যে ক্রস যে গরুগুলো হয় ফ্রিজিয়ান জাতের, এগুলো সাধারণত ওরকম রাগী স্বভাবের বা রাগী গরু হয় না। যেগুলা আমাদের যে দেশি এবং লোকাল ফ্রিজিয়ান ক্রস সেগুলা গরুগুলা শান্ত স্বভাবেরই, এবং সেটা খুবই সজাগ, এবং যেটা আমি প্রথমেই বলেছি যে খুবই মানে সজাগ থাকবে, তারপরে চটপটে থাকবে, সিংনা আচারা করবে, দেখলেই বুঝা যাবে যে একটা স্বাভাবিক প্রাণবন্ত গরু। আর আরেকটা প্রশ্ন করেছেন রাফি যে দেশে কোন আরসিটি নেই বললে চলে, আসলে কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে দেশি গরু পাশাপাশি রেড চিটাগাং গরু, মীর কাদিমের গরু, তারপরে আমাদের যে আমাদের নারায়ণগঞ্জের আমাদের যে সমস্ত গরু আছে, পাবনার যে গরু, এই ধরনের দেশি গরু আমাদের কিন্তু এই কোরবানি ঈদে কিন্তু খামারি ভাইয়েরা নিয়ে আসবে, প্রচুর দেশি গরু, এবং দেশি গরুই মানুষ কোরবানি পছন্দ করে। আপনারা জানবেন যে আসলে গত কয়েক বছর থেকে, গত পাঁচ বছর থেকে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসতো সেটা কিন্তু এখন কমপ্লিটলি বন্ধ আছে, সেজন্য আমাদের খামারিরা দেশি গরুই লালন পালন করে এবং দেশি গরুই কিন্তু কোরবানি ঈদে নিয়ে আসে, যেগুলো আমাদের এই দেশি জাতের গরু এবং দেশের আবহাওয়ায় বেড়ে উঠা। শিমুল সরকার রংপুর থেকে জানতে চেয়েছেন আসলে যে যদি চেনার উপায় কি, যদি অন্য কোন উপায়ে যদি গবাদি পশুকে লালন পালন করে। আমার বক্তব্যের প্রথমেই আমি কিন্তু এই সমস্ত বলেছি যে আসলে গবাদি পশু সুস্থ গবাদি পশু চেনার উপায়। মোহাম্মদ জুয়েল রানা নাটোর থেকে
3: আরেকবার একটু বলে দিয়ে,
1: হ্যাঁ সে এই প্রশ্নটার সাথে মোহাম্মদ জুয়েল রানা নাটোর থেকে জানতে চেয়েছেন আসলে ভ্যাকসিন দেওয়া গরু কিভাবে চিনবে। আসলে ভ্যাকসিন তো দিতেই হবে, রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন আমরা দিব একটা নির্দিষ্ট সময়ে, কিন্তু আসলে এটা আমার যেটা মনে হয় যে হরমোন স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে কেউ যদি গরু আর্টিফিশিয়ালি মোটা তাজা করতে চায় সে গরু চিনবে কিভাবে। এই ধরনের গরু আসলে খুবই কম, এখন প্রাণী সম্পদ অধিদপ্তরের পর্যাপ্ত প্রচার প্রকাশনা এবং সাধারণ মানুষের এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির কারণে এ ধরনের কার্যক্রম এখন নেই বললেই চলে। তারপরও যদি কিছু হয়ে থাকে, অসাধু কিছু ব্যবসায় যদি করে থাকে, সেটা আমি বলছি যে যদি আপনি এ ধরনের গরু হয়ে থাকে সেটা সাধারণত পশু খুব যে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইঞ্জেকশন করা, খুব পশু খুব শান্ত হবে, ঠিকমতো চলাফেরা করতে পারবে না, হাঁপাতে থাকবে, এবং পশুর উরু অর্থাৎ পশুর যে রান এগুলো খুব মোটা মনে হবে। সবচেয়ে বড় কথা আপনি ফিজিক্যালি যদি চাপ দেন,
3: গরু
1: আঙুল দিয়ে চাপ দিলে সেটা কিন্তু যে সুস্থ গরু সে চাপটা সাথে সাথেই চলে আসবে, আর যেটা অসুস্থ গরু যেটা ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করা হবে সেটা খুব ডেবে যাবে এবং গর্ত হয়ে যাবে, এবং সেই গর্তটা মিলতে সময় লাগবে।
3: মেমন ভাই এই ফাঁকে একটা কথা বলে রাখি, গতবার কিন্তু ওই যে ইয়েতে যখন গরু বি বেচা কেনা হচ্ছিল, ওই এরকম এক গরু খুব তাজা মনে করলাম, তো দেখলাম যে ছটফট করতে করতে মরে গেল। তো এই যে দুর্ভাগ্য, পরে শুনলাম যে ওই যে আপনি যেটা করেন স্টেরয়েড না কি জানি ওগুলা দিয়ে মোটা তাজা করেছিল, তো দেখেন আর ভাগ্য খারাপ, তো লাভ করতে যায় কিন্তু লস খায় গেল।
1: এটা খামারি ভাইয়েরা এটা অনেক ক্ষেত্রেই করে না, তবে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করে এগুলা, এরা খামারিরা না, এরা আমি বলবো যে অখামারি সমস্ত সিজনাল, তো সেটা বোঝা যায় যে এটা কিন্তু সে গরু কিন্তু যে কোনো সময় মরে যেতে পারে, সে এই ধরনের যদি আমরা করে থাকি। হিমেল ঢাকা থেকে জানতে চেয়েছেন যে ঢাকা শহরে কোরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবে। আসলে আমরা ঢাকা শহর বা আমরা যেখানে কোরবানি দেই আমরা আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কোরবানি দিব এবং কোরবানি দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু নিজের আঙ্গিনা বা রাস্তা বা যেখানেই কোরবানি দিই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ইমিডিয়েটলি পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব যাতে কোন জীবাণু ছড়াতে না পারে।
0: তার মানে স্যার আমি যেটা বলতে চাচ্ছি যে যখনই আমরা কোন পশু কোরবানি করব তখন তার সঙ্গে আমরা এইটুকু জানবো যে কোরবানির পরে বর্জ্যটা কোথায় ফেলবো, এই বর্জ্যটা কোন জায়গায় ফেলা হবে এবং কোন জায়গায় এর ব্যবস্থাপনা করতে হবে, এটাও একই সাথে কিন্তু আমাদের কাজ করতে
3: হবে। আমরা গর্ত করে নেই যে কোরবানি করার সময়
2: মাটি দিয়ে চাপা দিতে হবে।
0: ঠিক বলেছেন আপনি। আচ্ছা আরেকটা জিনিস পুরো বলে দিই,
1: আরেকটু জানতে চাইছেন হিমেল ঢাকা থেকে যে চামড়া কিভাবে সংরক্ষণ করবে। আসলে চামড়া একটা মূল্যবান সম্পদ এবং আমাদের ফরেন কারেন্সি আর্নিং বা বিদেশি অর্থনৈতিক একটা বড় একটা বাহন, আমাদের যে অর্থনৈতিক দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অর্থনীতি বাড়ানোর জন্য চামড়া শিল্প খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা মনে করি অনেক ক্ষেত্রে যে কোরবানির সময় যে চামড়া এটা গরিবের হক এতিমকে দিয়ে, আসলে কিন্তু তা না, এটা একটা আমাদের জাতীয় একটা সম্পদ, জাতীয় সম্পদ। কাজে এই জাতীয় সম্পদ আমরা চামড়া ছাড়ানোর পরপরেই আমরা চামড়াকে অতি শীঘ্রই আমরা চামড়াতে নিয়ম মতো লবণ লাগিয়ে চামড়া সংরক্ষণ করে ফেলব, সে এই জন্যই তাহলে আমরা চামড়া সহজেই সংরক্ষণ করতে পারব।
11: মেমন ভাই, এই যে হাটের থেকে গরু কেনার সময় বলছেন ওই যে যখন নিয়ে যায় জোড়ায় গরু দেখা যায় ছুইটার দিকে দূর, অনেক সময় অনেকে কয় যে পাগলা গরু পাগলা গরু,
1: এটা আসলে অনেক ক্ষেত্রেই ঠিক না। কারণ হলো কি, গরুগুলো আসলে লালন পালন করা হয় গ্রাম অঞ্চলে যেখানে মানুষজন কম, যেখানে নিরিবিলি জায়গা, যখন আপনি ওই নিরিবিলি গরুটাকে ঢাকা শহরের যানজট যুক্ত এলাকায় এবং খুব জনবহুল এলাকায় গাড়ি, তারপরে তার পরিবেশের জন্য কিন্তু সেটা ভয় পায়, সেই কারণে এটা হয়ে থাকে। তবে এটা এ নয় যে ওই গরু পাগলাটে বা ওই গরু কোরবানির যোগ্য না, এটা ঠিক না।
0: আচ্ছা, এই যে আরেকটা কথা আপনাকে একটু বলতে চাই, আপনিও বলছিলেন বলে যে রাফিজ বেসড ফিডিং সিস্টেমে বেড়ে ওঠা গরু বা কাঁচা ঘাস খাওয়ানো গরুগুলো কম চর্বিযুক্ত হয়ে থাকে, এটা তো ঠিক তাই না? এবং বিশেষ করে স্বাস্থ্যসম্মত ও চর্বিবিহীন বা কম চর্বিযুক্ত মাংস সর্বরাহে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদি এইটুকু সম্পর্কে একটু বলেন আমাদেরকে।
1: এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা এখন আমাদের দেশের মানুষ যারা কনজিউমার, যারা কোরবানি দেয় ভোক্তা, তারা কিন্তু চায় যে একটা স্বাস্থ্যসম্মত মাংস খেতে। আমরা বলি এটা যে লিন মিট বলি, যে চর্বিবিহীন মাংস। আসলে চর্বিযুক্ত মাংস আমরা বলি ইন্ট্রামাস্কুলার ফ্যাট এবং ইন্টারমাস্কুলার ফ্যাট। যদি ইন্টারমাস্কুলার ফ্যাট হয় তাহলে যে গরু বেশি চর্বিযুক্ত সেগুলার ইন্টারমাস্কুলার ফ্যাট বেশি থাকবে। তবে ইন্ট্রামাস্কুলার ফ্যাট, যে মাসেলের ভিতরে যে ফ্যাটটা, সেটা বলি ভালো মার্বলিং, ভালো চর্বিযুক্ত, এবং সেটা হয়ে থাকে আমরা যদি গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস, তারপরে রাফেজ বেসড ফিডিং সিস্টেম যেটা বলি, আট জাতীয় খাদ্য যদি যে গরুগুলাকে খাওয়ানো হয়ে থাকে, সেগুলোর মাংস ইন্ট্রামাস্কুলার ফ্যাটটা থাকে এবং সেই গরুর মাংস কোয়ালিটি সম্পন্ন হয় এবং সেটা মাংস সুস্বাদু হয় এবং সেটা মানুষের জন্য স্বাস্থ্যপ্রদ হয়। আর যে সমস্ত গরুকে অধিক দানা জাতীয় খাদ্য খাওয়ানো হয়, আপনারা জানবেন যে দানা জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, সেই অধিক কনসেন্ট্রেট দানা জাতীয় খাদ্য খাওয়ানো যে ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো কনভার্ট, কার্বোহাইড্রেট যেটা সেটা অধিক ক্যালোরিযুক্ত খাবার, সেটা কনভার্ট হয়ে ফ্যাটে রূপান্তরিত হয়ে যায় এবং গবাদি পশুর যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে কিন্তু এই যে অনেক দেখা যায় রুমেন এনভায়রনমেন্টটা ঠিক থাকে না, সেই জন্যই ওই যে অধিক চর্বিযুক্ত মাংস তৈরি হয় এবং ইন্টারমাস্কুলার ফ্যাটগুলো বেশি থাকে। সেই জন্য আমরা গবাদি পশুকে রাফেজ বেস ফিডিং, আট জাতীয় খাদ্য, এবং আমরা যে দেশি গরুর কথা বলি, দেশি গরুই সাধারণত এই যে কাঁচা ঘাস বা আমাদের চোরে খাওয়া ঘাস, তারপরে আট জাতীয় খাদ্য, খড়,
0: এটাই খুব গুরুত্বপূর্ণ কথা। হারুন ভাই, তুমি দাদাভাই জিয়া ঝগড়া করতেছিলে যে বড় বড় গরু দাম দিয়ে কিনা গরু কিনে লোকজনকে দেখানোর থেকে তুমি দেশি স্বাস্থ্যসম্মত গরু কেনাটাই তোমার জন্য ভালো হবে।
3: শুনি তো রাজাভাই,
11: তোমার সাথে আমার মিশে গেলাম,
3: মিলে গেলাম, সত্য ছিল।
0: লোককে দেখানোরটা বড় কথা না, তুমি স্বাস্থ্যসম্মত গরু বাছাই করতে পারছো কিনা সেটাই কিন্তু বড় কথা। প্রিয় শ্রোতা, এখন আপনারা অনেকে আমাদের সঙ্গে টেলিফোন ফোনে কথা বললেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যোগাযোগ করলেন এবং আপনারা জানতে চাইলেন অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আপনার একজনের প্রশ্ন যা দশজনের উত্তর হয়ে তাদের কাছে গিয়ে পৌঁছে গেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমাদের আজকে যে মেহমান এসছেন আমাদের স্যার ডাক্তার হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, তো তিনি আজকে আমাদেরকে বেশ সুন্দর করে বুঝিয়ে আমাদের বললেন যে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত পশু কিভাবে আমরা চিনব। এবং আমরা সকলেই আশা করি অর্থের বা টাকার বৈভব না দেখে আমরা করব কি, দেশি গরু, সুস্থ স্বাস্থ্যসম্মত গরু যেন আমরা নিয়ে সুন্দরভাবে কোরবানি করতে পারি। এটা প্রদর্শন নয়, বরং আমাদের আল্লাহর নামে যেন আমরা এটা কোরবানি করতে পারি। এই হোক আমাদের সকলের শপথ, আগামী দিনগুলো সকলের জন্য ভালো হোক। আমাদের সকল কৃষক ভাইদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা বিদায় নেব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। ডাক্টার হোসেন মোহাম্মদ সেলিম, আপনাকে আবারও ধন্যবাদ এবং শ্রোতাদেরকে আবারও ধন্যবাদ। চলো আমরা আজকের মতো উঠি, চলো।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি সালমা সুলতানা, নরশিন ফরহান নূর, নিশাত শাহরিয়ার এবং আমি শামসি মাহমুদ শুক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবা চৌধুরী, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আরিফ বিল্লাহ ও মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, দুর্বারে আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারে শুরুতেই শোনাব তপন চৌধুরীর কণ্ঠে গান। কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 3 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bd-তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধানে থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী মাহমুদা নবী। গানের কথা লিখেছেন কবির বকুল, গানটি সুর করেছেন লাকী আকন্দ।

0: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতা রোডম্যাপ এই শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ একযোগে প্রচার হবে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারে শোনাব ওসমান শওকতের লেখা গান, সুর করেছেন মোহাম্মদ শাহনেয়াজ, শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী চম্পা বণিক। গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা আর গানটি সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা। দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবার শিল্পী রাকিবা ইসলাম ঐশী। গানের কথা লিখেছেন সৈয়দ তৌফিক জহুর এবং গানটি সুর করেছেন আলী আফতাব লনি।

0: এই গানের সাথেই শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা।
1: আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 268 রানের রান খেলতে নেমে সবকটি উইকেটারে 163 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 9 উইকেটে 240 রানে। ইনিংস ঘোষণা পাকিস্তান 386 ও 163। এই নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কখনো জয় পায়নি বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে 2024 সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। মিরপুর টেস্টে 268 রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে 163 রানে অল আউট করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে 104 রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন নাহিদ রানা। মিরপুর টেস্টে কি জিতবে বাংলাদেশ? 268 রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ভক্ত সমর্থকদের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমামুল হককে সাজ করে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কট বিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন 5 বলে মাত্র 2 রান। আরেক ওপেনার আজান আওয়াইজ করেন 33 বলে 15 রান। আর দলনেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র 2 রান। 68 রানে 3 উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আবদুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে 51 রান। 50 দেখা পাওয়া ফজলকে LBW-র ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। 113 বলে 11টি 4-এর সাহায্যে 66 রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। সালমান করেন 39 বলে 26 রান। 5 উইকেট হারিয়ে আরও একবার চাপে পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দলকে শঙ্কা মুক্ত করার চেষ্টা চালান উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান ও সৌদ শাকিল। কিন্তু তাদেরকে ক্রিজে থিতু হতে দেননি টাইগার পেসার নাহিদ রানা। নিজের করা টানা 2 ওভারে শাকিল ও রেজওয়ানকে সাজ ঘরে পাঠান তিনি। এরপর 1 রান করে হাসান আলীকে LBW-র ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আব্বাস টিকেছিলেন, তাদের জুটি ভেঙে দেন নাহিদ রানা। আর তাতেই 104 রানের বিশাল ব্যবধানে টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পর্বে ম্যান অব দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্ত বলেন, এই ম্যাচের অভিজ্ঞতা তার দলের জন্য বিরাট অভিজ্ঞতা এবং তার দল ধীরে ধীরে টেস্ট ম্যাচে ভালো করছে।
2: গ্রেট এক্সপিরিয়েন্স এন্ড ফিলিং ভেরি ভেরি প্রাউড দ্য ওয়ে উই প্লেড এন্ড স্লোলি স্লোলি উই গেটিং বেটার ইন টেস্ট ক্রিকেট।
1: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের জয়লাভ করায় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। রসিকদের মনোহরদী উপজেলার পাইকন ব্রহ্মপুত্র ফুটবল টুর্নামেন্টে কটিয়াদী উপজেলার কুড়িখাই ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িখাই টাই ব্রেকারে 5-4 গোলে বড়চাপা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। আগামী শনিবার শিরোপা নির্ধারণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচে বিশ্বকাপ মাঠে করাবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে ITTF ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে অনূর্ধ্ব বাংলাদেশ 19 বালক দল অংশ নেবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
3: সত্যকে নিজের করে নাও, মিথ্যেকে পরিহার করো। আল হাদিস। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
5: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন। সুস্থ ও সুন্দর থাকতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, যেমন সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ পানি পান করা সহ নিয়মিত রুটিন মাফিক জীবনযাপন করলেই সুস্থ এবং রোগ মুক্ত থাকা যায়। জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধ হল গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য পদ্ধতি গ্রহণ। IUD হল জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি, যার সাফল্যের হার 99%-এরও বেশি। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই রয়েছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD সম্পর্কিত আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নুরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
6: আজকের প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD, এ প্রসঙ্গে আমরা কথা বলব। আলোচনায় রয়েছেন ডাক্তার নুরুন্নাহার, সাথে রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
7: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং অ্যাক্টিং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটারাইন ডিভাইস, ইন্ট্রাইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
6: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, এই দুটো কথা প্রায় শুনি। এটা কোন পদ্ধতিতে পড়ে?
7: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় উনি গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
6: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মনিতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন, আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
7: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই খাওয়া যাচ্ছে, নিজেই দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পারছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিতে পারবেন না। উনি কোন চিকিৎসকের কাছে যেতে হবে ওনাকে, অথবা কোন প্যারামেডিক্স এর কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা। যদি এটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলেই শুধু উনি ওটা নিতে পারবেন।
6: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতির প্রয়োজন বা শারীরিক যোগ্যতার প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
7: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথা হলো উনি বাচ্চা নিতে চান না বলে এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত। অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না, এই জন্য ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম। এবং আমাদের দেশের আঙ্গিকে আইউডির জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে ওনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি ওনার জীবিত সন্তান একটিও না থাকে তাহলে আমরা তাদেরকে আইউডির জন্য সিলেক্ট করি না বা বলি না যে আইউডি তার নেওয়া যাবে।
6: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
7: না, এটি এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। ওনাকে অজ্ঞানও করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে ওনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, ওনাকে যদি আগে থেকে এটা না বলা হয় তাহলে হয়তো উনি ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হয় যে একটু দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
6: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন। তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কি রয়েছে?
7: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং উনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে উনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরও ধরেন এক দুই মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময় একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হয়তো ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে ব্লিডিং হতো, প্রথম তিন থেকে ছয় মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
6: আইইউডি দিলে সুবিধাটা কি?
7: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই। এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে দশ বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেক দিন থেকেই বাচ্চা নিতে না চান তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে কিন্তু এক্সট্রা হরমোন যখন দেয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ, যেগুলো যে মাথা ঝিমঝিম করা, শরীরটা ম্যাগনেট করা, এই সমস্যাগুলো হবে।
6: তবে একটি প্রসঙ্গ যে এটা হারিয়ে গেল কোন জরায়ুর ভিতরে বোঝবার উপায়,
7: এটি হারিয়ে যাওয়ার কোন পদ্ধতি নেই। প্রথম কথাই হচ্ছে এটি হারিয়ে যাওয়ার কোন জিনিস নয়। মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলেও কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধহয় কোথায় চলে যাচ্ছে। এটি কিন্তু যাওয়ার কোন জিনিস নয়, এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরি করেছেন ওইভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতেই আইডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশী দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনোখানে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এর সঙ্গে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বোঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে কারো কারো, খুব কম, দশ হাজারে বিশ হাজারে একজনের হয় কি হয় না।
6: এই কপাটি যেটা দেওয়া হলো বা আইইউডি দেওয়া হলো এটা তো খুলে ফেলা যায়,
7: অবশ্যই
6: এটা এত অস্থায়ী
7: কিন্তু নিজে নিজে খোলা যাবে না,
6: তিনি যখন চাইবেন
7: তখন খুলে নিতে বাচ্চা নিতে পারেন
6: করতে পারেন। কিন্তু এই পদ্ধতির এটাই বিশেষ সুবিধা, তবে দশ বছর রাখা যায়। ডক্টর নূর নাহার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে আইইউডি ব্যবহারের সুবিধে এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।
7: আপনাকেও ধন্যবাদ।
5: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কিত আলোচনা। কোন দেশের নারী পুরুষ মিলে যে মোট লোক সংখ্যা হয় তাকেই ওই দেশের জনসংখ্যা বলে। তবে এই জনসংখ্যা বেশি হলে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা, তাই হতে হবে সচেতন। প্রিয় শ্রোতা, এবারে শুনব একটি জনসংখ্যার গান, শিল্পী ইমামুর রশিদ ও দিনা মাসুদ, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার আলী আফতাব লনি।

0: এতক্ষণ শুনলেন জনসংখ্যা বিষয়ক গান। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আমার যেন কেমন কেমন লাগতেছে, কেমন বমি বমি ভাব।
2: তার মানে
1: আজ এক মাস আট দিন হইল, অথচ এখন পর্যন্ত
2: হরি সর্বনাশের কথা। তাইলে
1: চলো না একটু ডাক্তার আপার কাছে যাই।
2: ডাক্তার আপা, কি দেখলেন?
3: কনসিভ করেছে, আপনার স্ত্রী আবারও গর্ভবতী হয়েছে।
2: হরি, কি মুশকিলের কথা।
3: মুশকিল কেন?
2: না মানে ওই দুই বাচ্চা লইয়া এমনি হিমশিম খাইতেছি। বাচ্চা গুলো লেখাপড়া, ভালো খাবার, ভালো কাপড় চোপড় দিতে না পারলে বাপ মায়ের মনে কেমন কষ্ট যে লাগে, সেটাই আপনি বুঝেন না আপা।
3: নিশ্চয়ই বুঝি, আপনারও যখন বুঝেন তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেন না কেন?
1: পদ্ধতি তো নিয়েছি আপা।
3: কি পদ্ধতি নিয়েছেন?
1: আমি খাবার পরি খাইছি তো।
2: তারপরেও কেমনে যে কি হইয়া গেল বুঝতেছি না।
3: নিশ্চয়ই বড়ি খাওয়াতে অনিয়ম করেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, মাঝে এক আধ দিন বড়ি খেতে ভুলে গিয়েছিলেন কিনা?
1: জেনাপা না মাই মেয়ে
3: আমদামদা করছেন কেন, আসল কথাটা খুলে বলুন।
1: আপা, আমরা সবাই মিলে আমার বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম তো, তখন সাথে বড়ি নিতে ভুলে গেছিলাম।
3: তার মানে সেই সময়টাই বড়ি খাননি?
1: জি আপা।
3: সেক্ষেত্রে কন্ডম ব্যবহার করলেই হতো।
1: ওরে তো আমি কইছিলাম কি তোমার, আমি কই নাই
2: মানে ভাবলাম দুই চার দিনের ব্যাপার, কি আর এমন অসুবিধা হইব।
3: আহা, আপনারা বুঝদার মানুষ, তারপরও ভুল করলেন। জানেন তো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সঠিকভাবে মেনে না চললে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, এটা একটা ধারাবাহিক ব্যাপার। খাবার বড়ি বলুন আর কনজমি বলুন, ব্যবহারের সঠিক নিয়ম মানতে হবে, কোনো অবহেলা চলবে না। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি হিসেবে লাইগেশন, ভেসেকটমির মতো নিরাপদ ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে দীর্ঘমেয়াদী পদ্ধতি হিসেবে কপারটিও নিতে পারতেন।
2: বুঝছি তো, এখন কি করণ যায় হেইডা কনাফা?
3: এখন আর কি করবেন, এখন থেকে নিজেরা সাবধান হন আর আপনার আপনজনদের সবগুলো পদ্ধতি সম্পর্কে জানিয়ে সাবধান হতে বলুন।
0: ডেঙ্গু জ্বর ভাইরাস জনিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণে 3-15 দিনের মধ্যে সাধারণত এই জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে হতে হবে সচেতন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ করাও সম্ভব। আজকে সুখী সংসার অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজল হোসেন।
4: অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওয়াইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। আর্থিক খাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু করা হচ্ছে হটলাইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। সারাদেশে 9.5 কোটি ডোজ টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। উত্তর পশ্চিম পাকিস্তানের একটি বাজারে বোমা হামলায় নিহত 10 জন। এবং মিরপুর টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়।
2: একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিত শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময় তার। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে।
0: তারেক রহমান বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়।
3: জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত।
0: পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান।
4: সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে, রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না। কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হয়।
0: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও আহ্বান জানান, যাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ওয়াইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। এ সময় ওয়াইসিভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওয়াইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওয়াইসিভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রেও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যার নিরসনে সরকার কাজ করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বাংলাদেশে স্টার্ট আপ বা নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগগুলোতে বিনিয়োগ করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি নামে একটি নতুন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে মঙ্গলবার। 39টি ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটির প্রাথমিক মূলধন 450 কোটি টাকা। তরুণ উদ্যোক্তাদের চিন্তা ও উদ্যমে গড়ে ওঠা নতুন ও সম্ভাবনাময় দেশীয় স্টার্ট আপগুলোকে সফল করতে শুরুতে পুঁজির যোগান দেবে কোম্পানিটি। পাশাপাশি বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল থেকে পরবর্তী পর্যায়ের পুঁজি কো ইনভেস্টমেন্ট বা দেশি বিদেশি যৌথ বিনিয়োগ দেশে আনতেও ভূমিকা রাখবে কোম্পানিটি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে।
6: এখানে খালি গভর্নমেন্ট কাজ করছেন, আমি যেটা বলছি জেপি মর্গান, আইএফসি, ফান্ড ম্যানেজার্স, দে আর অল ইন এ টিম, উই আর ওয়ার্কিং টুগেদার, উই হ্যাভ ফুল সাপোর্ট। এনিথিং গভর্নর সাহেব ওনার রোল প্লে করছেন, ফ্রম দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি, প্ল্যানিং মিনিস্ট্রি, এনিথিং নিডস টু বি ডান।
5: অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাত সহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।
6: আমরা কোন ধরনের রাজনৈতিক ইন্টারফিয়ারেন্সে যাব না, কোন ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অব দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অব দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ডিসিশন অব দ্য প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ।
5: বিএসআইসির চেয়ারম্যান মাসরুর আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়ামাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি।
7: পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরে 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা ফসল হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে।
0: সালাউদ্দিন আহমদ আরও জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আগামীকাল বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আজ রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। ব্রিফিংয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রতিবিম্ব স্বরূপ। এই সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই জাদুঘর সবার জন্য আগামী জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে উন্মুক্ত করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবার উন্নয়ন চায়। বিরোধী দলের সংসদ সদস্য থাকলে এলাকার উন্নয়ন হবে না, একথা ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সব কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে।
9: বাংলাদেশ জাতীয় পার্টি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে বাংলাদেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আজকের এই খাল খনন কর্মসূচি এই উন্নয়নের একটি মানফলক হিসাবে থাকবে এবং এই খাল অব্যাহত থাকবে।
8: ইয়াসির খান চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা ফুলপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কার সহ নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে প্রায় 9,50,00,000 ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশে হামের টিকা ও হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,192টি শিশু। নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। দক্ষিণ লেবাননে গতকাল ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশির প্রাণহানিতে তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস মরদেহ ফেরত আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার স্বার্থে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের একটি বাজারে আজ এক বিস্ফোরণে অন্তত 10 জন নিহত ও 30 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, আফগান সীমান্ত সংলগ্ন সরাই নৌরঙ্গ শহরে একটি রিকশায় বহন করা বোমার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। ডোনাল্ড ট্রাম্প পুনরায় সংঘাতে লিপ্ত হলে পরমাণু অস্ত্র তৈরির উপকরণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর হুমকি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা বলেন। তিনি বলেন, পুনরায় হামলা হলে তেহরান 90% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরই তেহরান এই হুমকি দেয়। সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাব নাকচ করে একে অসম্পূর্ণ অগ্রহণযোগ্য জঞ্জাল বলে আখ্যা দেন ট্রাম্প। তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব জানান, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং তাদের পাল্টা জবাব যুক্তরাষ্ট্রকে হতবাক করে দেবে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের আজ পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসের জয়ের জন্য 268 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 163 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা। পাকিস্তান 386 ও 163। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কখনো জয় পায়নি বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে 2024 সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। মিরপুর টেস্টে 268 রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে 163 রানে অল আউট করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে 104 রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন নাহিদ রানা। মিরপুর টেস্টে কি জিতবে বাংলাদেশ? 268 রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ভক্ত সমর্থকদের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমামুল হককে সাজ করে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কট বিহাইন্ড হন ইমাম। আউট হওয়ার আগে করেন 5 বলে মাত্র 2 রান। আরেক ওপেনার আজান আওয়াইজ করেন 33 বলে 15 রান। আর দলনেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র 2 রান। 68 রানে 3 উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আবদুল্লাহ ফজল ও সালমান আগা। এই জুটিতে আসে 51 রান। 50 দেখা পাওয়া ফজলকে LBW ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। 113 বলে 11টি 4-এর সাহায্যে 66 রান করেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। সালমান করেন 39 বলে 26 রান। 5 উইকেট হারিয়ে আরও একবার চাপে পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দলকে শঙ্কা মুক্ত করার চেষ্টা চালান উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান ও সৌদ শাকিল। কিন্তু তাদেরকে ক্রিজে থিতু হতে দেননি টাইগার পেসার নাহিদ রানা। নিজের করা টানা 2 ওভারে শাকিল ও রেজওয়ানকে সাজঘরে পাঠান তিনি। এরপর 1 রান করে হাসান আলীকে LBW ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আব্বাস টিকেছিলেন, তাদের জুটি ভেঙে দেন নাহিদ রানা। আর তাতেই 104 রানের বিশাল ব্যবধানে টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পর্বে ম্যান অব দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্ত বলেন, এই ম্যাচের অভিজ্ঞতা তার দলের জন্য বিরাট অভিজ্ঞতা এবং তার দল ধীরে ধীরে টেস্ট ম্যাচে ভালো করছে।
12: গ্রেট এক্সপিরিয়েন্স এন্ড ফিলিং ভেরি ভেরি প্রাউড দ্য ওয়ে উই প্লেড এন্ড স্লোলি স্লোলি উই গেটিং বেটার ইন টেস্ট ক্রিকেট।
11: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও স্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারিক রহমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু করা হচ্ছে হটলাইন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। সারা দেশে 9.5 কোটি ডোজ টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। দেশে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু। এবং মিরপুর টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো।
13: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ হাসিনুর রহমান। ঈদ উল আজহাকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি আবারও ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে। প্রতিবছর ঈদকে ঘিরে সাধারণ মানুষের ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়, আর সেই সুযোগে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার টিসিবিকে ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চিনি, ডাল, তেল, ছোলা, পেঁয়াজ ইত্যাদি সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে পৌঁছে দেয়। এবারের উদ্যোগকে ঘিরে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করার লক্ষ্যে টিসিবির সক্ষমতা ও দক্ষতা বাড়াতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল ঢাকার আগারগাঁওয়ে ঈদ উল আজহা উপলক্ষে টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কোন ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে কার্যকর হতে না পারে সে লক্ষ্যেই সরকার কৌশলগত মজুত, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে টিসিবির সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে কয়েকটি বিষয়ে বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রথমত, ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সীমিত আয়ের মানুষ সরাসরি উপকৃত হবে। বাজারে যখন দাম বাড়ে তখন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে। টিসিবির ট্রাকসেল তাদের জন্য এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে। দ্বিতীয়ত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন। অতীতে দেখা গেছে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ও প্রভাবশালী মহলের দখলদারিত্বের অভিযোগ উঠেছে। এবার সরকার সেই দুর্বলতা কাটিয়ে উঠতে চায়। এজন্য ডিজিটাল মনিটরিং, স্বচ্ছ তালিকা প্রণয়ন এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃতীয়ত, কার্যকর নজরদারি। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা যখন অতিরিক্ত মুনাফা অর্জন করে তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সরকার এবার নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে টিসিবি ট্রাক সেল কার্যক্রমে নিয়মিত তদারকি, পণ্য সরবরাহে সঠিক হিসাব রাখা এবং জনগণের অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালু করা। এভাবে সরকার বাজারে ভারসাম্য বজায় রাখতে চায়। চতুর্থত, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি। টিসিবির গুদামজাতকরণ, পরিবহন ব্যবস্থা এবং বিতরণ নেটওয়ার্ককে আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে শুধু ঈদ নয় বরং সারা বছরই টিসিবি কার্যকরভাবে জনগণের পাশে দাঁড়াতে পারবে। এই উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও বিশ্লেষণ করা প্রয়োজন। একদিকে টিসিবির কার্যক্রম বাজারে মূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে, অন্যদিকে এটি জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়াবে। যখন মানুষ দেখে যে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে তখন সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে, তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। সবশেষে বলা যায়, ঈদ উল আজহাকে সামনে রেখে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হওয়া জনগণের জন্য একটি ইতিবাচক সংবাদ। তবে এর সফলতা নির্ভর করবে সরকারের ঘোষিত পদক্ষেপগুলো কতটা বাস্তবায়িত হয় তার উপর। স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করতে পারলে এই